গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে গান। অনুষ্ঠান আনন্দধ্বনি সকাল ছটা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবোতে। বিদেশি ফুলের গুচ্ছ 6, হাসির সময় বড় নেই, দুদণ্ডের তরে গান গাওয়া, নিমেষের মাঝে চুমো খেয়ে মুহূর্তে ফুরাবে চুমো খাওয়া, বেলা নাই শেষ করিবারে অসম্পূর্ণ প্রেমের মন্ত্রণা, সুখ স্বপ্ন পলকে ফুরায় তারপরে জাগ্রত যন্ত্রণা, কিছুক্ষণ কথা কয়ে লও তাড়াতাড়ি দেখে লও মুখ, দুদণ্ডের খোঁজ দেখাশোনা ফুরাইবে খুঁজিবার সুখ, বেলা নাই কথা কহিবারে যে কথা কহিতে ফাটে প্রাণ, দেবতারে দুটো কথা বলে পূজার সময় অবসান, কাঁদিতে রয়েছে দীর্ঘদিন জীবন করিতে মরুময়, ভাবিতে রয়েছে চিরকাল ঘুমাইতে অনন্ত সময়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন পরপর দুই শিল্পীর একক কণ্ঠে গান, শিল্পী সুমিত্র সেন এবং তারপর এক্ষুনি যে গানটি শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আনন্দধ্বনির আর কিছু সময় বাকি রয়েছে, ছটা অবধি যদিও সঙ্গে রয়েছি, তাও আগে থেকেই বিদায় চেয়ে নিলাম। যারা সঙ্গে ছিলেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো সৌম্যকান্তি বিদায় চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই আবার পরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পারব। আজকের অনুষ্ঠানের শেষ গান আজকের মতো শিল্পী চৈতী মজুমদারের কণ্ঠে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত। আর প্রভাত বিনায় আমরা চলে আসি কথা বলতে বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ ঘটনা বা কোনো ব্যক্তি, তার জন্মদিন, কোনো বিশেষ ঘটনা, সব কিছুকে নিয়েই আমরা গল্প করি আপনাদের সাথে। আর প্রভাত বিনায় আজকে সুপ্রভাত জানিয়ে আছি আপনাদের বেতার বন্ধু অর্পিতা। আজকে গল্প হবে আমাদের এই যে সব কিছু সৃষ্টির স্রষ্টা যিনি, সেই সূর্যকে নিয়ে, যিনি সকালবেলা না উঠলে আমাদের পৃথিবী অন্ধকার, যিনি গত দুদিন ধরে একেবারে মাঝে মাঝেই যাকে দেখা যাচ্ছে না, ঘন অন্ধকারে ছেয়ে আছে আকাশ, যখন যাকে আমরা খুঁজে পাচ্ছি না দিনের বেলাতে, তাকে খুঁজে চলেছি যে তিনি উদয় হলে এই ঘন মেঘ কেটে যাবে, তাকে নিয়ে কথা আজকে বলবো। এবং সূর্যের যে রথ আছে, আসলে সূর্য তো বলা হয় এমন এক দেবতা যিনি প্রত্যক্ষ, যিনি নাকি নিজের রথে সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেন, সংসারকে আলোকিত করেন। এবং পুরাণে সূর্যের রথের যে বর্ণনা আমরা পাই, সূর্যের আছে সাতটা ঘোড়া এবং সেই সাতটা ঘোড়া তার রথ টানে, তবে এই রথে একটি চাকা। আমরা গল্প করব সূর্যদেবকে নিয়ে, যিনি গত কয়েকদিন ধরেই প্রায় তাকে দেখাই যাচ্ছে না,

এই যে সূর্যের সাতটি ঘোড়ার কথা বলছি, সূর্যের যিনি সারথি তিনি অরুণদেব, তার মুখ সর্বদা সূর্যের দিকে থাকে। সূর্যের রথেরই সাতটি ঘোড়ার বিশেষ মাহাত্ম্য আছে। এই সাত ঘোড়াই নাকি বলা হয় জগৎ সংসারের ভারসাম্য বজায় রাখায় সূর্যকে সাহায্য করে। এদের প্রত্যেকের নামের মাধ্যমে তাদের ভূমিকা মাহাত্ম্য জানা যায়। সাতটি ঘোড়ার সাতটি পৃথক রং, যার নির্দিষ্ট প্রতীক আছে। সূর্যের এই সাতটি ঘোড়ার গল্প আপনাদের সাথে আমি অর্পিতা ভাগ করে নিচ্ছি।

সূর্যের যে সাতটি ঘোড়ার গল্প আমরা বলছি, প্রথম যে ঘোড়া তার নাম গায়ত্রী, নিয়ম শৃঙ্খলা দৃঢ়তার প্রতীক। দ্বিতীয় ঘোড়া ভ্রান্তি, গতি এবং শক্তির প্রতীক। উষ্ণিক হল তৃতীয় ঘোড়া, এই ঘোড়া বল এবং সাহসের প্রতিনিধিত্ব করে। চতুর্থ ঘোড়া প্রগতি, যা পরাক্রম বীরত্বের প্রতীক। আর পঞ্চম ঘোড়া ত্রিস্তব, জ্ঞান বিদ্যার প্রতীক। অনুস্তব সূর্যের ষষ্ঠ ঘোড়া, বুদ্ধি এবং বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে এই ঘোড়া। সপ্তম এবং শেষ যে ঘোড়াটি পঙ্ক্তি, স্বর্গের সূর্যের নেতৃত্বর শক্তি ব্যাখ্যা করে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা।

সূর্যের সাতটি ঘোড়ার গল্পেও আমি অর্পিতা আপনাদের সাথে প্রভাত বিনায়। কর্মপুরাণ অনুযায়ী সূর্যের রত্তানে যে সাতটি ঘোড়া, তারা পৃথক পৃথক ঘোড়াকে শক্তি প্রদান করে। বায়ুপুরাণ অনুযায়ী সূর্যেরই সাত ঘোড়া পৃথক পৃথক রশ্মির প্রতীক। এই সাত ঘোড়া বা রশ্মি গ্রহরত্নকে শক্তি প্রদান করে।

এই সাত রশ্মির নাম সুষুম্না, হরিকেশ, বিশ্বকর্মা, বিশ্বশ্রবা, স্বয়ং দস্যু, অর্বাগসু, সরাট। এবং সুষুম্না নামক যে রশ্মিটি, সূর্য স্বয়ং তার থেকে শক্তি লাভ করেন এবং এই অখণ্ড শক্তির উৎস সূর্য এই সুষুম্না থেকে হয়ে। সূর্যের সাতটি ঘোড়ার সাতটি রং, যা রং ধনু সাতটি রঙকে তুলে ধরে। এমনই সূর্যের দেবের মূর্তি পাওয়া যায় পুরাণে, যেখানে দেখা যাচ্ছে একটি ঘোড়ার সাতটি মাথা, অর্থাৎ একই শরীর থেকে পৃথক পৃথক সাতটি ঘোড়ার উৎপত্তি। আবার পুরাণের কিছু পুরাণের ধারণা অনুযায়ী এই সাতটি ঘোড়া আসলে সপ্তাহের সাতটি দিনের প্রতীক। আজকে গল্প হচ্ছে সূর্যদেবকে নিয়ে। আকাশের যেহেতু মুখ ভার গত কয়েকদিন ধরেই, তাই সূর্যদেবের গল্প শুনতে আমাদের ভালোই লাগবে।

সূর্যের সাতটি ঘোড়ার গল্প নিয়ে আমি অর্পিতা আপনাদের সাথে রয়েছি প্রভাত বীণায়। এই যে রংধনুর সাতটি রঙের কথা হলো, আর সূর্যদেবের রথে একটিমাত্র চাকার কথা বলছিলাম, যার ১২টি অক্ষ বা রেখা আছে, যা বছরের ১২ মাসকে নাকি বোঝায়। এবং এই সূর্যের সাতটি ঘোড়ার নানান ধরনের বৈজ্ঞানিক পৌরাণিক ব্যাখ্যাও কিন্তু আমরা পাই। আসলে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, পৃথিবীর প্রাচীনতম যা যা সভ্যতা রয়েছে, ইনকা, মায়া, যত সভ্যতার কথাই আমরা পড়েছি, সেই সমস্ত সভ্যতাতে এক এবং বলা যেতে পারে অপ্রতিম হিসেবে রয়েছেন দৃশ্যমান যিনি দেবতা, তিনি হচ্ছেন সূর্যদেব।

সূর্যের যে মন্দিরের আমরা কোণারকে দেখতে পাই, এছাড়াও আমরা সূর্য মন্দির যেখানে যেখানে দেখতে পাই সেইখানে কিন্তু এই সাতটি অশ্ব সমন্বিত সূর্যের সেই ঘোড়াকেও দেখতে পাই। সূর্যের সেই ঘোড়া, যেই ঘোড়ায় সূর্যের সেই সাতটি ঘোড়া সমন্বিত সেই রথ, সেই রথকেও দেখতে পাই, যেই রথে এই সাতটি অশ্ব ঘোড়া বা অশ্ব আছে, আছে একটি চক্র। কোণার্কের সেই সূর্য মন্দিরের চক্র আমরা কিন্তু প্রায়শই যারা বেড়াতে যান দেখতে, তাদের সেই ছবি আমরা দেখতে পাই। আসলে সূর্যদেবকে ঋগ্বেদের অন্যতম প্রধান দেবতা বলে মানা হয়। বেদে পুরাণে সমগ্র বিশ্ব চরাচরের দেবতা হিসেবে তাকেই ধরা হয়েছে। আমাদের ভারতীয় সূর্যা উপাসনাকে একদমই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এখন কিন্তু দেখা হচ্ছে যে প্রাণের উৎস, প্রাণময় সর্বেশ্বর সূর্য, তার যে এই সাতটি ঘোড়া আসলে সাতটি রঙের প্রতীক, এবং এই সাতটি এই সপ্তরশ্মি বা সপ্তরক সপ্তরশ্মির প্রতীক, তা কিন্তু বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে এটার বৈজ্ঞানিক ভিত্তি আছে। কথা হচ্ছে অনেক কিছু নিয়েই, চলে যাব গানে।

সময় বেশি নেই। প্রভাত বীণা থেকে অর্পিতা বলছে বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে রাখবেন FM গোল্ডকে। 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে অর্পিতা আবারও আসছে।

0: 1FM গোল্ডে মনের মেলোডি, মনের মেলোডি।
1: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। আপনারা আসবেন 9903052992 এই নম্বরে আমার সাথে কথা বলতে, কি বিষয় নিয়ে সেই বিষয়ে বলবো। আজকে 6ই আগস্ট, আমরা জানি আজকে হিরোশিমা দিবস। 1945 সাল ঠিক এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে প্রথম পারমাণবিক বোমা লিটল বয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা নিক্ষেপিত হয়েছিল, সেই ভয়াবহ পারমাণবিক বোমা হামলায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। এবং আমরা জানি সেই সময় প্রায় 70,000 থেকে 80,000 মানুষ মারা গিয়েছিলেন। তার দীর্ঘমেয়াদী প্রভাবে তেজস্ক্রিয় বিকিরণের কারণে দীর্ঘকাল ধরে হিরোশিমা, এবং আমরা জানি 9ই আগস্ট আসছে, সেদিন নাগাসাকি দিবস, সেই দিনও বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই দুটো দিনে, বিশেষ করে আমি আজকের দিনের কথাই বলবো, এই যে পারমাণবিক বোমা নিক্ষেপিত হয়েছিল এর অভিঘাত এখনও অবধি মানুষ বহন করে চলেছে। তাই যুদ্ধ মানবতার সবথেকে বড় শত্রু। নতুন প্রজন্ম যেই আলো আমাদের দেখাতে পারে, সেই আলোর সূত্র ধরে আপনারা কথা বলতে আসবেন যে পারমাণবিক বোমা নিক্ষেপ বা পারমাণবিক যুদ্ধ মানবতার সবথেকে বড় শত্রু। এই বিষয়ে আসুন কথা বলতে অর্পিতার সাথে 9903052992 এই নম্বরে।

স্বাগতর কণ্ঠে এই গানটি শুনছিলাম আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, যিনি আজ আমাদের মধ্যে নেই। তার প্রত্যেকটা গান এরকম প্রাণবন্ত, এরকম উদাত্ত কণ্ঠ। আমরা প্রতিদিন প্রতিদিন তাকে একদম মনের অন্তর থেকে, অন্তরের গহীন থেকে তাকে অনুভব করব, তাকে স্মরণ করব, তাকে শ্রদ্ধায় অবনত হব। এরকম শিল্পী সত্যিই দুষ্কর যার কণ্ঠে এমন মাধুর্য। যে কথায় ছিলাম আমরা যে আজকে হিরোশিমা দিবস, পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক বোমা নিক্ষেপণ, যে কোনো যুদ্ধই মানবতার সবথেকে বড় শত্রু। এবং আমরা দেখতেও পাচ্ছি যে মহা শক্তিধর রাষ্ট্র যখন যুদ্ধ করে তখন অসহায় মানুষ, সাধারণ মানুষ, তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সৌভিক লিখেছেন, পারমাণবিক বোমা মানবতার সবথেকে বড় শত্রু। কোনো দেশের শক্তির প্রতীক নয়, মানব সভ্যতার জন্য ভয়াবহ অভিশাপ। একটিমাত্র বিস্ফোরণ মুহূর্তের মধ্যে হাজারো হাজারো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, ধ্বংস করে দিতে পারে একটি শহর, একটি সভ্যতা, রেখে যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করা যন্ত্রণা। প্রভাব শুধু বিস্ফোরণের ক্ষণেই সীমাবদ্ধ থাকে না, তেজস্ক্রিয়তার কারণে দীর্ঘদিন ধরে মানুষ নানান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষের প্রকৃত শক্তি ধ্বংসে নয়, সৃষ্টি এবং সহমর্মিতায়। যুদ্ধের অস্ত্র যত শক্তিশালী হোক না কেন, তা কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তাই পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা নয়, প্রয়োজন পারস্পরিক বিশ্বাস, সংলাপ, মানবিক মূল্যবোধের বিকাশ। পৃথিবীকে নিরাপদ সুন্দর রাখার জন্যে আমাদের এমন এক ভবিষ্যৎ গড়ে তুলতে হবে যেখানে পারমাণবিক বোমা নয়, মানবতার জয় হবে। শান্তির পৃথিবী হোক আগামী প্রজন্মের সবথেকে বড় উত্তরাধিকার। সৌভিক লিখেছেন কসবা হালতু থেকে, পারমাণবিক বোমা নিক্ষেপণ, পরমাণু যুদ্ধ মানবতার সবথেকে বড় শত্রু। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখছি কোথাও গিয়ে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, আমরা স্মরণ করব হিরোশিমা দিবসের সেই ভয়ঙ্কর দিনটিকে।

যুদ্ধ যখন মানুষের প্রাণ কাড়ে, যুদ্ধ কখনো মানুষকে শরণার্থী বানায়। যাদের কোনো দেশ থাকে না তারা হাহাকার করে, তারা এ ঘর থেকে ও ঘরে যাযাবরের মতো ঘুরে মরে। তাই যুদ্ধ কখনো মানবতার বন্ধু হতে পারে না। গুড মর্নিং দিদি, আমার মনে হয় পারমাণবিক যুদ্ধ মানবতার সব থেকে বড় শত্রু। কোনো দেশেরই আসলে লাভ হয় না, নিরীহ মানুষ মারা যায়, শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়, পরিবেশের ক্ষতি হয়। যুদ্ধ নয়, তাই শান্তির পথে চলা উচিত। শেষ পর্যন্ত আমরা মানুষ। রজত বিশ্বাস মানপুর নদিয়া থেকে লিখেছেন, আমরা মানুষ সেটাই বোধহয় আমরা ভুলে যাচ্ছি। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, বৃষ্টি স্নাত শুভেচ্ছা অর্পিতা দিদিভাই, আপনাকেও জানাই, পারমাণবিক বোমায় চরম ধ্বংসাত্মক অস্ত্র, যে কোনো দেশের বড় শত্রু, মানুষের নৈতিকতা অস্তিত্বের সম্পূর্ণ বিরোধী। এটি ব্যবহার করা উচিত নয়, মানবতার মূল ভিত্তি ধ্বংস করে। যুদ্ধ কখনোই কাম্য নয়, শান্তি অবশ্যই চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করা বা রেখে যাওয়া আমাদের নৈতিক কর্তব্য।

চলে যাই পরের বার্তায়। পৃথিবীতে যুদ্ধ কাম্য নয়, সকলেই শান্তিতে বাঁচতে চাই। যুদ্ধ মানে শুধু ধ্বংস, মৃত্যু, কান্না। যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান করে না। মানবজাতিকে এক নিমেষেই পারমাণবিক যুদ্ধ ধূলিসাৎ করে

দিতে পারে। যুদ্ধে শুধু মানুষ মরে না, দেশের অর্থনৈতিক সামাজিক সকল পরিকাঠামো ভেঙে পড়ে, ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে যায়। তাই যুদ্ধ নয়, শান্তিতে বাঁচতে চাই। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, আজকে হিরোশিমা দিবস, এমন একটি দিন ইতিহাসের পাতায় যখন আমরা উল্টে এই দিনটিকে দেখি, তখন ভয়

করে আপনারা আসছেন। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন বাঁশটনী কলকাতা 70 থেকে। লিখেছেন, বিজ্ঞান যখন আলো দেখায় তখন মানুষ সেটাকে বোমা বানায়। পারমাণবিক যুদ্ধ মানে সভ্যতার সুইচ অফ করে দেওয়া। পারমাণবিক বোমা মানবতার সব থেকে বড় শত্রু। একটি ভুল বোতাম আর হাজার বছরের ইতিহাস শেষ। শান্তির কথা বলি, আলোর শক্তি দিয়ে জীবন বাঁচাই, ধ্বংস নয়। নো নিউক্লিয়ার যুদ্ধ মানে নো নিউক্লিয়ার ওয়্যারের কথা বলেছেন শুভ্রাদি।

পবিত্র সাহা লিখেছেন 6 আগস্ট 1945 সাল, মানব জীবনে কলঙ্কতম একটি ঘটনা। 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে লিখেছেন, 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে পবিত্র সাহা লিখেছেন যে হিরোশিমা দিবস কলঙ্কতম অধ্যায় মানবতার ইতিহাসে। সীমা দাস লিখেছেন, শুভ সকাল অর্পিতাদি, পারমাণবিক বোমা নিক্ষেপ এবং যুদ্ধ মানবতার সবথেকে বড় শত্রু এবং এটি পৃথিবীর শান্তি ধ্বংস করে, লাখো মানুষের প্রাণ কেড়ে নেয়, প্রকৃতি পরিবেশকে চিরতরে নষ্ট করে। যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই যে কোনো লক্ষ্যে, সবার লক্ষ্য এটাই হওয়া উচিত, যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠা করা। আজকের এই দিনে দাঁড়িয়ে সত্যি আমাদের ভেবে দেখা উচিত, যুদ্ধ আমাদের কি দেয়, যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যায়, যুদ্ধ আমাদের কি লক্ষ্যে পৌঁছে দেয়। হিংসা, হানাহানি, হিংসায় উন্মত্ত এই যে পৃথিবী, আমরা দেখছি বিভিন্ন জায়গায় মহাশক্তিধর রাষ্ট্র যুদ্ধরত, তাতে মানবতার কতটা উপকার হয় আমরা কিন্তু সন্দিগ্ধ সেই বিষয় নিয়ে।

যাই হোক, গানের ওপারে সংবাদ বিরতিতে যেতে হবে। সংবাদ বিরতির ওপারে আবারও মনের মেলোডি নিয়ে আমি অর্পিতা চলে আসব আপনাদের সাথে কথা বলতে। আজকে হিরোশিমা দিবসে আপনারা কথা বলবেন পারমাণবিক বোমা নিক্ষেপ মানবতার সবথেকে বড় শত্রু।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের।

পারমাণবিক বোমা তৈরি হচ্ছে সারা পৃথিবী জুড়ে। শক্তিশালী বোমা বড় ভয়াবহ। হিরোশিমা দিবসে যুদ্ধ চাই না, শান্তি চাই। পারমাণবিক বোমা কখনোই শান্তি এনে দিতে পারে না। যুদ্ধ ভয়ঙ্কর, কত প্রাণ অকালে ঝরে যায় এবং দেশের ক্ষতি হয়। তাই সুস্থ সুন্দর পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য যখন রেখে যাওয়া প্রয়োজন, তার জন্য মানবিকতাকে জয়ী হতেই হবে। রমা রায় ডি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে লিখেছেন। তারপরের বার্তায় কার্তিক মণ্ডল, দাউদপুর, সন্দেশখালী, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। হিরোশিমা দিবস মনে করিয়ে দেয় যুদ্ধের সব থেকে বড় মূল্য চোকায় সাধারণ মানুষ। 1945 সাল 6ই আগস্ট মানব সভ্যতা প্রত্যক্ষ করেছিল ভয়াবহ ধ্বংসযজ্ঞের ইতিহাস। দিনটি কেবল অতীত স্মরণের নয়, ভবিষ্যৎ রক্ষারও গভীর অঙ্গীকার। শান্তি, সহমর্মিতা এবং মানবতার মূল্যবোধই দিতে পারে যুদ্ধের একমাত্র বিকল্প। বিজ্ঞান মানুষের কল্যাণে ব্যবহৃত হলে সভ্যতা এগিয়ে যায়, ধ্বংসে নয়। হিরোশিমার স্মৃতি আমাদের শেখায় ঘৃণার আগুন কখনো স্থায়ী সমাধান নয়। হিরোশিমা দিবসে বিশ্বজুড়ে একটাই আহ্বান, যুদ্ধ নয়, শান্তির পথেই এগিয়ে যাক মানব সভ্যতা। সেই কথাই বলছেন সকলে এবং এই আহ্বান শোনার জন্য হয়তো আরও অনেকেই আছেন। সুব্রতমাল গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে লিখেছেন, পরমাণু যুদ্ধ নয়, মানবিকতার হোক জয়। দেশে দেশে যুদ্ধ হলে মানুষ প্রাণ হারাবে অকালে। যুদ্ধ না করলে বয়কট, ভবিষ্যৎ খাবারের হবে সংকট। পরমাণু অস্ত্র করলে ব্যবহার, এই পৃথিবীতে মানব জাতি থাকবে না আর। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে হব সোচ্চার। চাইনা পরিবেশে বারুদের গন্ধ, পরিবেশে থাকুক শুধুই ফুলের সুগন্ধ। এই পৃথিবী তোমার আমার সবার, যুদ্ধ নয় তাই শান্তি চাই, মিলেমিশে বাঁচব সবাই। সুব্রতমাল গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে লিখেছেন। আসবো আবারও পরের বার্তায় গানের ওপারে।

শুভ সকাল। হিরোশিমা দিবস উপলক্ষে আকাশবাণীর মনের মেলোডি অনুষ্ঠানে বিষয় নির্বাচন করার জন্য ধন্যবাদ। বিশ্ব মানবতার শত্রু পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে দেশে দেশে সচেতন মানুষের কণ্ঠে আওয়াজ উঠুক, যুদ্ধ নয় শান্তি চাই। অতন পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। লিখেছেন অর্পিতা, আমার নাম অনিরিনা ঘোষ, জানতে চেয়েছেন আমি মনের মেলোডিতে আপনাদের বেতার বন্ধু। যে পৃথিবীতে সুন্দর নীল আকাশ, সবুজ গাছপালা, নীল জল, তাতে ভেসে বেড়ায় সাদা হাঁস, মাছ খেলা করে, রঙিন ফুল বাতাসে দোল খায়, সুন্দর সুন্দর গান আমরা উপভোগ করি, সেখানে সেই পৃথিবীর মানুষ যারা সবচাইতে বুদ্ধিমান বলে বিবেচিত হয়, তারা কেন যে যুদ্ধে মত্ত হয়ে ওঠে সত্যিই জানি না। আজও মানুষ সেটা বুঝল না কেন। কবি সুকান্ত বলে গিয়েছেন, 21 বছর বয়সে যার জীবনাবসান হয়েছিল, যে এই পৃথিবীতে আমাদের আগামী দিনের শিশুদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে। পারমাণবিক যুদ্ধ যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমরা রন্ধ্রে রন্ধ্রে বুঝেছি। তার উদাহরণ, তার আঘাত, তার অভিশাপ আমরা আজও বহন করে চলেছি। দেখেছি যুদ্ধ, বিশেষ করে পারমাণবিক যুদ্ধ, তার ফল কখনো খারাপ বই ভালো হয় না, তবু আমাদের শিক্ষা হয় না। কথিত আছে, উই লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। সত্যি কি আমরা শিখি? যেখানে আমাদের সভ্যতা ব্যাহত হয়, সভ্যতা স্তব্ধ হয়ে যায়, তার পেছনেই আমরা ধাওয়া করে যাই। আমরা আমাদের আদিম রিপুকে ছাড়তে পারি না। লিখেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে। এগুলো রচনায় থাকে, ভাব সম্প্রসারণে অনেক অনেক ভাষা ব্যবহারে লেখা হয়, কিন্তু শুভ বুদ্ধির উদয় হয় না। আসলে যুদ্ধ মানুষের সুপ্ত চেতনায়, ক্ষমতার জল হাওয়া বাতাস পেলেই শাখা প্রশাখা বিস্তার করে। আমরা শিক্ষা নিই না, দুটি বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির খতিয়ান বিচার করি না, তাই আজও যুদ্ধ হয়। মহাশক্তিধর প্রতিপক্ষ ক্ষমতা বিস্তারের লোভে উন্মত্ত হয়ে ওঠে। 1945 সালের 6ই আগস্টের পর না হলে 9ই আগস্ট আসত না। মৈনাক বন্দ্যোপাধ্যায় ঠিকই লিখেছেন যে রচনায় যেটা আমরা পড়েছি সেটা শুধুমাত্র খাতায় কলমেই কেন থেকে যায়। যুদ্ধবাজ মানুষ, এই যে কথাটি এসেছে যুদ্ধবাজ, কোথাও গিয়ে আমাদের সুপ্ত চেতনাতে, আমাদের আদিম রিপুতে লুকিয়ে আছে। আসলে মানুষও তো সেই পশু, আমরা উন্নততর পশু। আমরা যদি অ্যানিমেল কিংডমের সব থেকে উচ্চস্তরীয় প্রাণী, তাহলে সেই কথা ধরলে, ডারউইনিজমের সেই কথা ধরলে, আমাদের মধ্যে সেই আদিম রিপু বর্তমান, সেই পাশবিক প্রবৃত্তি আমাদের মধ্যে সুপ্ত অবস্থায়। সেই বলা হয় না যে ভগবানের সাথে সাথে শয়তানও থাকে, মনের গহন গহীন অন্ধকার কোণে সে থেকে যায়, সেই কথাই মৈনাক লিখেছেন। একদম সঠিক লিখেছেন, সঠিক দর্শন তিনি লিখেছেন।

গুড মর্নিং অর্পিতা ম্যাডাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে হিরোশিমা এবং নাগাসাকির ওপর পরমাণু বিস্ফোরণের পর আবিষ্কারক রবার্ট ওপেনহাইমার নিজেই বলেছিলেন, আমি নিজের হাতে রক্ত অনুভব করছি। পরমাণু বোমার আবিষ্কারকের মুখেই এই উক্তিটি এটাই সবার সামনে তুলে ধরেছিল যে পরমাণু অস্ত্র মানব সভ্যতার সব থেকে বড় শত্রু। সঞ্জিত বোস যোধপুর পার্ক থেকে লিখেছেন এবং ওপেনহাইমার তার পরিণতি কী হয়েছিল সেটাও আমরা কিন্তু জানি। ওপেনহাইমারের ভয়ঙ্কর ভাবে তিনি কিন্তু এই ভয়াবহতা দেখে তিনি চলে গিয়েছিলেন অবসাদে, এবং তারপরে তার পরিণতি ভয়ঙ্কর একটা পরিণতির দিকে তিনি এগিয়ে গিয়েছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন যে তিনি এক ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলেছেন যার নাম পরমাণু বোমা। এবং অত্যন্ত মেধাবী ক্ষুরধার মস্তিষ্কের সেই মানুষটি এই তার অপরাধ বোধে ভোগা নিয়ে কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। যাই হোক, আসবো পরের বার্তায় এবং বিজ্ঞাপন বিরতির ওপারে।

পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে।

0: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি

আজ আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি অঝোর ধারায়, শুধু বৃষ্টি এখানে ওখানে সর্বত্র, ভিজিয়েছে এপার ওপার হৃদয়। যখন সময় আর আলো মুছে একাকার, যখন বৃষ্টির ধারাপাত জানলার কাঁচে আঁকে অজস্র আলপনা, যখন নীরবতার মাঝে সহস্র যোজন সেতু, তখন আমি নিজেকেই খুঁজেছিলাম এখানে।

বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমরা সবাই শান্তিপূর্ণ জীবন নিয়ে বাঁচতে চাই। হিরোশিমা দিবস আমাদের মনে করিয়ে দেয়, পরমাণু যুদ্ধ কখনোই শান্তি আনে না, এর দ্বারা মানব জাতির অস্তিত্ব শেষ হবে। মনে করি সবাই হিংসা ত্যাগ করে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে শান্তির পথে চলো। সকলের মঙ্গল শান্তি কামনা করি। নিশাকর ধর লিখেছেন, আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, যুদ্ধ নয় শান্তি, যুদ্ধ হলে আমাদের অনেক ক্ষতি, অনেক প্রাণহানি, বাতাস দূষিত হবে। আমরা চাই যুদ্ধ না করে শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে। চন্দ্রাবলী সেন লিখেছেন, কোনো যুদ্ধই পৃথিবীর মুষ্টিমেয় কতগুলি শয়তানের নিজেদের আখের গোছানোর জন্য একটি খেলার সামগ্রী। বিভিন্ন অস্ত্র নির্মাতা, শাসক শ্রেণী, ব্যবসায়ীদের মধ্যে মুনাফা লোটার একটি মহা সমারোহ। যুদ্ধের বলেই হন সাধারণ মানুষ বা প্রজারা। যে কোনো যুদ্ধের হোতাদের একজনেরও গায়ে আঁচল লাগে না। এই লোকগুলি নিজেদের যেন দেব দেবী অজর অমর বলে মনে করে অবাধ ধ্বংসলীলা চালিয়ে যায়। প্রদীপ মুখোপাধ্যায় লিখেছেন, যুদ্ধ নয় শান্তি, যুদ্ধ মানবতার সব থেকে বড় শত্রু, যুগ যুগ ধরে বলে আসছি, কিন্তু যুদ্ধের দামামা প্রতিনিয়তই বেজে চলেছে। হিরোশিমা নাগাসাকি দেখেও কিছুই শিখতে পারেনি। মনের মিল নাই হতে পারে, স্বার্থ পরিপূর্ণ নাও হতে পারে, মানবতা ধ্বংসকারী যুদ্ধ নয়। এই চেতনা যতক্ষণ না আমাদের হৃদয়কে স্পর্শ করছে, কোনো উন্নতিই যথেষ্ট নয়। তাই প্রয়োজন গণচেতনা। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, আসলে ওই যে বললাম, যুদ্ধবাজ আমরা, আমাদের মনের ভেতরের আদিম রিপুতেই যুদ্ধ এবং ধ্বংসকে লুকিয়ে রেখেছি।

সুপ্রভাত দিদি, প্রতিটি পদে পদে যুদ্ধ হচ্ছে আমাদের, কথা বার্তা মতের মিল না থাকায় সেখানেও কথায় কথায় যুদ্ধ হচ্ছে। চাইনি যুদ্ধ, চাই শান্তি সব ক্ষেত্রেই। ভালো লাগছে না যুদ্ধ, দ্বন্দ্ব বন্ধ হোক, শুধু শান্তি চাই, ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন। 6 আগস্ট হিরোশিমা দিবস 1945 সালে এই দিনে পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল, প্রচুর সাধারণ মানুষ মারা গিয়েছিল। ইউএনে তৈরি হয়েছিল যে পরমাণু বোমা নিষ্ক্রিয়করণ করতে একটি বিল পাশ হয়েছিল, যাদের কাছে পরমাণু বোমা আছে সেগুলো নষ্ট করে দিয়ে রাখতে হবে। কিন্তু সেই বিল কিছুদিন মানা হলো, পরবর্তীকালে সেই দেশগুলি পরমাণু বোমা আরও শক্তিশালী করতে সম্মত হলো। কিন্তু কোনো ছোট দেশ যদি পারমাণবিক বোমা তৈরি করে বা করতে চেষ্টা করে, তার প্রতি আঘাত হানতে এরা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সারা পৃথিবীর মানুষের গর্জে সমস্ত কিছু পারমাণবিক শক্তির বিরুদ্ধেই লড়া উচিত। আমরা কিন্তু সেটা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার পর যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিল দেখতে পেয়েছি। তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি জোড়া মন্দির থেকে লিখেছেন যে কিভাবে মানুষ চাইলে কিন্তু আটকাতে পারে। হিরোশিমা এবং নাগাসাকি দিবস কিন্তু 9 আগস্ট, নিরীহ নিরাপরাধ মানুষের বিনা কারণে যে প্রাণ চলে গিয়েছিল, স্মৃতির উদ্দেশ্যে বলি, আগ্রাসন নীতি ইগো এবং লোভ থেকে জন্ম নেয় এবং বিদ্বেষ এবং ঘৃণার জন্ম দেয়। এই লড়াই ঘরে বাইরে সর্বত্র প্রতিপলে। যেহেতু পারমাণবিক যুদ্ধ, তাই বলতে বিজ্ঞানের অপব্যবহার এটি কখনোই কাম্য নয়। কত উজ্জ্বল ভবিষ্যৎ পণ্ড হয়েছে বা পঙ্গু হয়েছে এই যুদ্ধের জন্য, বিকলাঙ্গ সন্তানও জন্মেছে। এই ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ হয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা শান্তির বাড়িতে সুস্নাত হোক পৃথিবী। নন্দারায় পোড়েল লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, লিটিল বয় নামে এই পরমাণু বিস্ফোরণের কেন্দ্রস্থল 4000 ডিগ্রি সেলসিয়াস ছিল। হ্যাঁ, একদমই তাই, যার ফলে ভয়ঙ্কর এক পরিণতি। আমি অর্পিতা এবং যিনি লিখেছেন সৌমেন যাদবপুর থেকে, নামটি বোধহয় ভুল লিখেছেন, হিরোশিমা দিবসের কথা লিখেছেন। জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা ফেলেছিল, শহরটি ছাই হয়ে গিয়েছিল। বোমা শুধু ইট পাথর ভাঙে না, প্রজন্মের পর প্রজন্ম শেষ করে। হিরোশিমার মানুষ আজও এই পারমাণবিক বোমার রেডিয়েশনের কষ্ট বয়ে বেড়াচ্ছে। ঘৃণা দিয়ে ঘৃণা থামে না।

মানবতাপ সহনশীলতা মানবিকতাই দিতে পারে পৃথিবীকে বাঁচাতে। লিখেছেন আরও যে, আজকের দিনে যারা বিনা দোষে প্রাণ হারিয়েছিলেন তাদের স্মরণ করি, শপথ করি, পৃথিবীতে আর যেন কোনো হিরোশিমা নাগাসাকি না হয়। যুদ্ধ নয়, তাই শান্তি চাই। আরও অনেক আছে বার্তা, কিন্তু গানের ওপারে এসে পড়বো।

অমিতাভ হোর লিখেছেন, সুপ্রভাত। পারমাণবিক বোমা নিক্ষেপ অভিশাপ ক্ষমতার লড়াইয়ের প্রদর্শন, কিছুটা ব্যবসায়িক নির্বুদ্ধিতা, সেই কথাটি মনে পড়ে গেল নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ। পারমাণবিক যুদ্ধ একটি যুগের শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত। আর রবার্ট ওপেনহাইমারের কথা যেটা বলছিলাম, তার কথায় লিখেছেন অমিতাভ হোর, লিখেছেন যে এমন অনেক মানুষকেই আমরা দেখেছি যে বিবেকের দংশনে সে মৃত্যুর মুখে চলে যায়। ওপেনহাইমারের ক্ষেত্রেও কিন্তু এইরকম হয়েছিল। আসলে ওপেনহাইমার বুঝতে পেরেছিলেন তিনি যে অপরাধ করেছেন, তার সেই অদ্ভুতভাবে ভয়ঙ্কর একটা পরিণতি হয়েছে পৃথিবীর। পৃথিবী আর আগের মতো কোনো দিন থাকবে না। তার আবিষ্কৃত সেই আবিষ্কার পৃথিবীকে অন্য রকম করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পৃথিবী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পৃথিবী।

নেইমার নিজে উপলব্ধি করেছিলেন। লিখেছেন, অর্পিতা, আপনার দেওয়া টপিকগুলো ভাবা, প্র্যাকটিস করায় পারমাণবিক যুদ্ধকে কত খারাপ মানুষের প্রকৃতির জন্য তা বলার অপেক্ষা রাখে না। সেই পুরনো প্রশ্নে ফিরে আসতে হয়, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? চেরনোবিলের মতো ঘটনা ঘটলেও পারমাণবিক শক্তি মানুষের উপকারে লাগানো হচ্ছে, কিন্তু পশ্চিম এশিয়াতে এখন যে যুদ্ধ চলছে তাতেও সেই পারমাণবিক এস্টাবলিশমেন্টের ধ্বংস করে দেওয়ার কথা শোনা যায়। আমি একটু অন্য দিক দিয়ে ব্যাপারটাকে দেখতে চাই। হিরোশিমা নাগাসাকির ঘটনাগুলির পর কিন্তু কোথাও কোনো দিন অ্যাটম বোমা ফেলা হয়নি। বর্তমানে পৃথিবীর অনেক দেশের কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু কেউ কি বোমা ফেলেনি? কিন্তু একে অপরকে ভয় দেখানো, গোদা বাংলায় বলা যায় যে এই যে একটা অদ্ভুত দাদাগিরি চলে, সেটার কথাই লিখেছেন যে আমার কাছে আছে এবং আমি সেটা নিক্ষেপ করব, তোমাদের ধ্বংস করে দেব। সেই একটা অদ্ভুত দাদাগিরি গাজোয়ারি কিন্তু চলছে। বিভিন্ন কঠিন বিভিন্ন শক্তিশালী দেশগুলি কিন্তু এই দাদাগিরি করে চলেছে। আশিস দত্ত সল্টলেক থেকে সেটার কথাই লিখেছেন। ঐশী সরকার চীনার পাক থেকে লিখেছেন যে হিরোশিমা বা নাগাসাকিতে যে বিমান থেকে বোমা ফেলা হয়েছিল, মানুষের দুর্দশা দেখে সেই বিমানচালকও নাকি উন্মাদ হয়ে গিয়েছিলেন। আসলে রবার্ট ওপেনহাইমারের মতন এইরকম পরিণতি কিন্তু যুদ্ধের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের অনেকেরই কিন্তু হয়েছিল, এটা সত্যি। লিখেছেন মানিক দীক্ষিত, কংগ্রেস নগর বাঁশত্রণী কলকাতা থেকে। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ মানে রক্তপাত, রক্ত নদীর ধারা। যুদ্ধ মানে মৃত্যু মিছিল, বারুদ আকাশ ভরা। যুদ্ধ মানে মানবতা খুন, বিশ্বাসে চির ধরা। যুদ্ধ নয়, শান্তি চাই, স্বস্তি পাক ধরা। মানবতা আসুক ফিরে, মরুক অসুরেরা। আর লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায়, শান্তির আলো জ্বলে আজি এই হৃদয় মাঝে, মিলনের ফুল ফুটবে যেন মানবতার মাঝে। যুদ্ধের এই শাসন যেন সহ্য হয় না আর, শান্তির হাল ধরে এই জীবন সাগর হব পার। শিশুরা ফিরে পাবে এক শান্তির ধরণী জানি, প্রাণ পাবে পৃথিবী, প্রাণ পাবে সকল প্রাণী। নদীর বুকে শুনবে তোমরা প্রাণের একই স্বর, হৃদয়ে শক্তির আলো জ্বলে জ্বালাও, জয়ী হবে তারা। মানবতা ধ্বংস হলে এই প্রাণের কি মানে, মানবতার কথা বলতে চাই আজ এই গানে গানে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন। আর মোটামুটি আমার প্রায় সব বার্তাই পড়া হয়েছে। আর অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, কোনোদিনই চাই না হিরোশিমার মতো ঘটনা ঘটুক, শান্তি চাই, সবার ভালো হোক চাই। আর রঞ্জন লিখেছেন যে এটা বার্তাটি ঠিক আমি বুঝতে পারছি না কি লিখেছেন, মোটামুটি সব বার্তাই পড়া হয়ে গিয়েছে। যে কেউই কিন্তু বলছেন না যে যে মানবতা ধ্বংসকারী যুদ্ধ হোক। শিপ্রা কারারও মল্লিকপাড়া বেতর থেকে লিখেছেন, শুভ সকাল, আমরা ইতিহাসে অনেক যুদ্ধের কথা পড়েছি, জেনেছি যুদ্ধবাজ মানুষের কথা, তাই যুদ্ধ চাই না, শান্তির বাড়ি বিকশিত হোক, শান্তির বাড়ি বিতরিত হোক, সেটাই লিখেছেন। মোটামুটি যেহেতু আর সময় নেই, একেবারে শেষ সময়ে এসে দাঁড়িয়ে আছি, একটা গান দিয়ে আমাকে চলে যেতে হবে। আর গান শুনতে শুনতে আমরা আজকের মতো বলবো টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন। আবারও কথা হবে, কারণ আগামীকাল মনের মেলোডিতে থাকবো আবারও আমি, অর্পিতা।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত, লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বন্যা কবলিত আসামের শিবসাগর জেলায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওড়িশায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর মেয়েদের অবস্থার বদল আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয় রাহাতকার। শ্রীমতী রাহাতকারের নেতৃত্বে কলকাতায় আজ শুরু হয়েছে জনশুনানি। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আসি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। বেলা এগারোটায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা হিরোশিমায় পারমাণবিক বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 81 বছর আগে আজকের দিনে হিরোশিমায় এবং 9 তারিখ নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে লক্ষ লক্ষ নিরপরাধ সাধারণ মানুষের মৃত্যু হয়। অধ্যক্ষ বলেন, বিধ্বংসী অস্ত্র থেকে বিশ্বকে মুক্ত করতে এই সংসদ অঙ্গীকারবদ্ধ। পৃথিবী জুড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং পারমাণবিক অস্ত্র নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
1: আজ সে 81 বর্ষ পূর্ব জাপানকে হিরোশিমা ও নাগাসাকি শহর পর ক্রমশ 6 ও 9 অগস্ত 1945 কো পরমাণু বম গিরায়ে গে থে। ইস অভূতপূর্ব ত্রাসদী মে লাখো নির্দোষ লোগো নে আপনে প্রাণ গবায়ে তথা অসংখ্য লোক গম্ভীর রূপ সে প্রভাবিত হুয়ে। ইয়ে সভা বিশ্ব কো সামূহিক বিনাশ কে হাতিয়ারো সে মুক্ত করনে কে লিয়ে আপনি প্রতিবদ্ধতা পুনঃ দোহরাতি হ্যায়।
0: এরপর অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী দলের সদস্যরা ছাত্র বিক্ষোভের সময় পুলিশের আচরণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতিতে অনড় থাকে। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব উল্লেখ করে বলেন, সংসদীয় কাজে প্রতিটি সদস্যের বিভিন্ন বিষয় উত্থাপন করার সুযোগ দেওয়া উচিত। পরিস্থিতি অপরিবর্তিত থাকায় অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশন বেলা 2:15 পর্যন্ত মুলতবি করা হয়। সকাল 11টায় অধিবেশন শুরু হলে মন্ত্রীরা উচ্চকক্ষে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন। বাণিজ্য, শিল্প এবং রাসায়নিক ও সার বিষয়ক বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনগুলিও সদনে পেশ করা হয়। এরপর বিরোধীদের হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজকর্ম শুরু করেন। কয়েকজন সদস্য জরুরি কিছু বিষয় উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, প্রতিটি সংসদের কাছ থেকে স্বাধীনতা বজায় রাখা এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবেন সেটা আশা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান,

0: বেশি পরিবার অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। তিনি আরও বলেন, 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ ভালোভাবে এগিয়ে চলেছে।
1: We have crossed 50 lakh beneficiary household. Today, 1 lakh households are added under the scheme every 6 days. The pace of the installation has increased more than 3.2 times in just 9 months, from 5,000 installation per day in October 2025 to over 16,328 per day in July 2026. And 19 lakh households are receiving zero electricity bill. More than 12 lakh households have earned 421 crore by selling the surplus electricity.
0: লোকসভা স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুষমা স্বরাজের প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, বিদেশ মন্ত্রককে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টির একমাত্র বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বালিয়া জেলার রসড়া আসনের বিধায়ক ছিলেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উমাশঙ্কর সিংয়ের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালি খুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95 হয়েছে। 14টি জেলার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শ্রী নাড্ডা একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ সহ সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদ নদীর জলস্তর হ্রাস পাওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে ভারী বর্ষণের জেরে ভুবনেশ্বরের বেশ কিছু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর রাজ্যজুড়ে নতুন করে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। সুপ্রিম কোর্ট আজ 2021 সালের লখিমপুর খেড়ি হিংসা মামলার মূল অভিযুক্ত আশিস মিশ্রর জামিনের শর্তাবলী শিথিল করার আর্জি খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মালো বাগচি এবং বিচারপতি ভি মোহানিয়ার বেঞ্চ জামিন শিথিলের এই আবেদন নাকচ করে দেন। আশিস মিশ্রর আইনজীবী বলেন, বিভিন্ন নিষেধের ফলে তিনি তার মেয়েদের জন্মদিন উদযাপনের মতো পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। প্রধান বিচারপতি আবেদনটি খারিজ করে বলেন, এই মুহূর্তে এই আবেদন বিবেচনা করার কোনো ভিত্তি নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর মেয়েদের অবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকার। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ কমিশনের উদ্যোগে নারীর নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষ এক কনক্লেভের সূচনা করে তিনি বলেন, এই কনক্লেভ মহিলাদের উন্নয়নে এমন এক পথ নির্দেশিকা তৈরি করবে যা তাদের বিকাশের যাত্রায় এগিয়ে দেবে। কমিশন শুধুমাত্র অভিযোগের নিষ্পত্তি করে না বলে জানিয়ে শ্রীমতী রাহাতকার বলেন, নারী কল্যাণের নানা সুপারিশ করাও কমিশনের কাজ।
2: হর মহিলা কো শক্তি মিলে, হর মহিলা কো অপরচুনিটি মিলে, আর হর মহিলা কো লিডারশিপ কা অবসর ভি মিলে। ইহি মেগা উইমেন ডেভেলপমেন্ট মামলে 2026 কা উদ্দেশ্য হ্যায়। বঙ্গাল কে শক্তি নে কেবল মহিলাও কো হি নাহি বলকি ভারত কো এসে এসে বেটে দিয়ে গিয়ে জিনহোনে আপনে জ্ঞান বিচার আর কর্ম সে ইস রাহ কো নই দিশা দে।
0: অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, নারী ক্ষমতা না হলে সমাজ শক্তিশালী হবে না। 2021-এর ভোট পরবর্তী হিংসায় সবথেকে ক্ষতিগ্রস্ত মহিলারাই হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাজকারের নেতৃত্বে আজ কলকাতায় শুরু হয়েছে জনশুনানি কর্মসূচি। পুলিশ ট্রেনিং স্কুলের অডিটোরিয়ামে এই কর্মসূচিতে আজ নথিভুক্ত 31টি অভিযোগ শোনা হবে। কর্মসূচির শুরুতেই শ্রীমতী রাহাতকার বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর 1 লক্ষের বেশি অভিযোগ দায়ের হয় মহিলা কমিশনে। দূর থেকে অনেক সময় মহিলারা কমিশনের মূল কার্যালয়ে পৌঁছতে পারেন না, তাই মহিলা কমিশন তাদের কথা শুনতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মধ্য ইউরোপে আবারও চরম দাবদাহ শুরু হয়েছে। স্লোভাকিয়া এবং অস্ট্রিয়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্লোভাকিয়ায় এই গ্রীষ্মে এই নিয়ে তৃতীয়বার তাপমাত্রা নতুন উচ্চতায় পৌঁছল। সাম্প্রতিক তাপপ্রবাহে দক্ষিণ স্লোভাকিয়া 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। সে দেশের কামেনিকা নাড রনম শহরে সর্বোচ্চ 41.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। অস্ট্রিয়া স্লোভাকিয়া সীমান্তের কাছাকাছি বাড ডয়চ অল্টেনবার্গে সর্বকালের সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সার্বিয়ার জরুরি পরিষেবা কর্মীরা দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া একাধিক দাবানল নিয়ন্ত্রণের লড়াই চালিয়ে যাচ্ছেন। উত্তর পূর্ব সার্বিয়ার ডেলিপ্লাটো সায়েন্স এলাকায় প্রায় 300 হেক্টর পাইন জঙ্গল ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: বৃষ্টি অপরূপ সৃষ্টি কিনা সেটা বলা খুব মুশকিল, কারণ যে হারে তিনি আমাদের ভুগিয়ে চলেছেন মোটামুটি এই বর্ষাকাল জুড়ে, তাতে করে বৃষ্টি মিষ্টি না অনাসৃষ্টি সেটা আপনারাই ঠিক করবেন। কিন্তু গান শুনতে চেয়েছেন, তাই শোনানো আমাদের কর্তব্য, কারণ অনুষ্ঠান তোমায় গান শোনাবো। সরিতা আর কোয়েল আজকে রয়েছি 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো নিয়ে, আর আপনাদের গানের অনুরোধও চলে এসেছে আমাদের কাছে। আমাদের যে ফেসবুক পেজ, সেখানে অলরেডি অনেকগুলো অনুরোধ জমা হয়েছে।
1: তুমি আমরা এখন যে গানটা শুনছিলাম সোনার খাঁচা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে শুনতে চেয়েছিলেন।
0: একদমই তাই, বীরেশ্বর সরকারের সুরে আমরা সোনার খাঁচা ছবির গান শুনছিলাম, এবং এই গানের কথা এবং সুর দুটোই বীরেশ্বর সরকারের।
1: একদমই।
0: তো আমরা এবার বৃষ্টির গান থেকে একটু মেঘে আসি।
1: হ্যাঁ, এবং তার আগে বলে দিই যে আমরা কে কে আছি। সঙ্গে আছি আপনাদের কোয়েল
0: আর সরিতা। হ্যাঁ, কোয়েল আর সরিতা রয়েছি, বলেছি অলরেডি, আবারও বলতে ক্ষতি নেই। বেশ, আমরা তাহলে পরের গানে যাই কোয়েল?
1: বেশ,
0: আমরা এবারে যাই হেমন্ত মুখোপাধ্যায়ের গানে। ওই যে বললাম বৃষ্টি থেকে একটু মেঘে যাই, এবার মেঘ কোথায় কোথায় উড়ে যাচ্ছে সেসব একটু খোঁজ খবর নিয়ে ফিরে আসি।

0: মেঘ এই বর্ষায় কোন ঠিকানায় কোথায় উড়ে যাচ্ছে সেটা বলা খুব মুশকিল, কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে বলে দেওয়ার কথা যে গানের অনুরোধ কে করেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান আমরা শুনলাম, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরে, আর এই গান শুনতে চেয়েছিলেন আলাউল মল্লিক দেওড়া আমতা হাওড়া থেকে।
1: হ্যাঁ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুরোধে। পরবর্তী অনুরোধ করেছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য, বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে গান শুনতে চেয়েছেন। আমরা এরপরে শুনব মিল্টু ঘোষের কথায় বিবাল সারার সুরে বনশ্রী সেনগুপ্তের গান।
0: চলে যাই সুন্দরবন তবে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো।

0: আমরা কিশোর কুমারের কণ্ঠে শুনছিলাম এই গান। এই গানের জন্য অনুরোধ করেছিলেন যারা, তাদের কথা অবশ্যই বলে দেওয়ার পালা আমাদের এবার।
1: হ্যাঁ, শ্যামপুর হুগলি থেকে মাধব পাল অনুরোধ করেছিলেন এই গানটি, এই গানটির জন্য। কিশোর কুমারের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, এবং এই গান শুনছিলাম ছন্ন ছাড়া ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে। এরপরে চলে যাব,
0: একদম এরপরে আমরা চলে যাব আশা ভোসলের কণ্ঠে গানে যাব, মোহনার দিকে। এই ছবি থেকে স্বপন চক্রবর্তীর কথায় ও সুরে গান শুনতে চেয়েছেন উত্তম কুমার দাস, দ্বারহাট্টা হরিপাল, হুগলি থেকে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: আগস্ট মাস মানে কিন্তু স্বাধীনতার মাস, আর আমাদের FM গোল্ডের তরফ থেকে বিশেষ একটি অনুষ্ঠান, ছোট্ট করে একটা ঝলক শুনে নি।
0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য,

0: আমি অরিজিৎ আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
2: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুনাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের উপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে,
1: আর 1960তে ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে
0: পারে। আহ, এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজনের অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস।
0: ওকে,
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে।
1: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষর।
0: সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে

0: স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
1: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো।

0: আমরা শ্রাবণের মধ্যেই রয়েছি, আর সেই কারণেই হয়তো আজকে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ রয়েছে। চেষ্টা করব আজকে যেটুকু সময় বাকি আছে সবকটা গানই শোনাতে। আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গান শুনছিলাম।
1: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটা শুনতে চেয়েছিলেন উত্তম দালাল, প্রতিমা দালাল, খড়সরাই মনসাতলা, হুগলি থেকে। চলে যাব পরের রবীন্দ্রসঙ্গীতেই।
0: হ্যাঁ, পরে রবীন্দ্রসঙ্গীতেই চলে যাব। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গান শুনতে চেয়েছেন বর্ষা পর্যায়ের যে কোনো গান। আমার আর কোয়েলের দুজনেরই খুব পছন্দের বর্ষা পর্যায়ের একটি গান রাখলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। অনুরোধ করেছেন যিনি, তার নামটা অবশ্যই বলবো, অমিতাভ হোর। তিনি কোথা থেকে অনুরোধ করেছেন সেটা কিন্তু উল্লেখ করেননি, পরের বার অবশ্যই উল্লেখ করে দেবেন কেমন। আপাতত দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রনাথের বর্ষার গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। তবে এই গানের অনুরোধ ছিল দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই গানটি শুনতে চেয়েছিলেন নীহারিকা পাল মহেশ হুগলি থেকে। আমাদের সংগ্রহে এই মুহূর্তে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি ছিল না, তাই আমরা চিন্ময় চট্টোপাধ্যায় শোনালাম।
1: একদম, আসলে আজকে আরও অনেক গানের অনুরোধ রয়েছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ঢুকে পড়ে না, সেখান থেকে আর কোথাও আমরা বেরোতে পারছি না
0: একদম।
1: তাই বাকি সকলের কাছে একটু মার্জনাই চেয়ে নিলাম, যাদের গান আজকে শোনানো হলো না, আরও অনেক ভালো ভালো গানের অনুরোধ অবশ্যই ছিল, অবশ্যই আপনারা আগামীকাল বা সপ্তাহের বাকি দিনগুলোতে অনুরোধ করবেন, আশা করি নিশ্চয়ই আপনাদের গানও শোনানো হবে। আমরা আজকে শেষ গানে চলে যাব, যে গানের অনুরোধ সেটিও রবীন্দ্রসঙ্গীত, কিশোর কুমারের কণ্ঠে এই গানের অনুরোধ করেছেন অদিতি মিত্র বজবজ থেকে। এই গান শুনতে শুনতেই আজকে তোমায় গান শোনাবো থেকে সরিতার কোয়েল বিদায় নিচ্ছে, ফিরে আসবো ঠিক দুপুর 2:30 মিনিটে সুরেলা সফর সঙ্গে করে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর এই গান শুনতে শুনতে কার কথা মনে পড়ছিল বলুন তো? আপনার চিনতে পারলেন কি, মনে করতে পারলেন কি? হয়তো কারোর কারোর মনে পড়ে গেছে, যাদের মনে পড়েনি তাদের একটা ছোট্ট মেয়ের গল্প বলি। সেই ছোট্ট মেয়েটা অভিনয় করতে খুব ভালোবাসত। কীরকম অভিনয়? না, থিয়েটারে অভিনয়। তার মা তাকে শেখাতেন পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে, বেশ কিছু ছেলে মেয়েদের নিয়ে নাটক করতেন। সেখানে ওই ছোট্ট মেয়েটির উৎসাহ দেখে তাকে একটা বেশ গুরুত্বপূর্ণ পার্ট দেওয়া হতো এবং সে সেটা খুব আনন্দ করে করত। তখনও কিন্তু সে কখনো ভাবেনি যে রূপলী পর্দাটাই একদিন তার ঠিকানা হয়ে উঠবে। সেই মেয়েটি কে নিয়ে আজকের আমাদের সুরেলা সফর?
1: একদমই, আজকের সুরেলা সফরে সেই মেয়েটির কথায়, সেই মেয়েটির সারা জীবনের যে যত রকম অবদান, যত রকম সুন্দর সুন্দর কাজ তিনি আমাদের উপহার দিয়েছেন, সেই সব কিছু নিয়ে তার কথাতেই আজকে আমরা পুরো সময়টা থাকব। তিনি
0: লিলি চক্রবর্তী। আমাদের এই যে সময়টা, যে সময়টাকে আমরা বলি স্বর্ণযুগ, তো ছায়াছবির জগতে সেই যে সময়টা, সেই সময়টাকে তো আমরা ছুঁতে পারি না, দূর থেকে শুধু দেখি। কিছু কিছু মানুষ আছেন যাদের ছুঁলে হয়তো আমরা সেই স্বর্ণযুগটাকে কোথাও একটু ছুঁয়ে দেখতে পারি। সেরকম একজন মানুষ যারা এখনও আমাদের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই অন্যতম লিলি চক্রবর্তী। আজকের ম্যাটিনি মেগাস্টারে আমাদের সঙ্গে থাকছেন তিনি বাকি সময়টা জুড়ে।

0: আমরা একদম প্রথমেই শুনেছি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট এই ছবি থেকে গান মালতীর গুঞ্জবনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, তার মানে তিনি এই ছবির ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্টের নায়িকা ছিলেন তিনি।
1: হ্যাঁ,
0: সেই ছবির কথায় পরে আসছি। এবার যে ছবির গান শুনছিলাম আমরা এখন, নির্মলা মিশ্র এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের
1: ডুয়েট,
0: হ্যাঁ ডুয়েট, এই গান শুনছিলাম মুখুজ্জে পরিবার ছবি থেকে। এই ছবিতে কিন্তু আমরা এখানে মানে এই ছবিতে লিলি চক্রবর্তী এবং সুলতা
1: চৌধুরী,
0: হ্যাঁ তারা দুজনে দুই বোন আর কি, জাতুতো খুঁড়তো বোন, দুজনেই একসঙ্গে গান গাইছেন, গলা সাজছেন, এরকম একটা সিনে আমরা পেয়েছিলাম। এখানেও মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় লিলি চক্রবর্তীকে পাচ্ছি মুখুজ্জে পরিবার এই ছবিটাতে।
1: আসলে লিলি চক্রবর্তী সারা জীবনে নায়িকার ভূমিকায় যতটা না অভিনয় করেছেন তার থেকে বেশি চরিত্রাভিনেতা হিসেবেই কাজ করেছেন, কিন্তু প্রত্যেকটা চরিত্রই সবকটা ছবিতে একটা গুরুত্ব নিয়েই থাকতো, সেটা দেয়ানিয়াই হোক বা এই যেটা তুমি মুখুজ্জে পরিবারের কথা বললে, হ্যাঁ বা আমরা যদি ফুলেশ্বরীতে যাই বা আমরা দ্বিতীয়াতে যদি যাই,
0: সব ছবির
1: সব ছবির কথাতেই আসবো নিশ্চয়ই।
0: হ্যাঁ, তবে কি জানো, ওই যে বললাম একটু শুরুর কথাটায় আসি, 1941 সালের 8ই আগস্ট তার জন্ম হয়েছিল ঢাকার বিক্রমপুরে, এবং যখন তার মোটামুটি বছর পাঁচেক বয়স সেই সময় 1946, তখনও দেশভাগ হয়নি, কিন্তু বাবার ওখানে ব্যবসা ছিল, সাবানের ব্যবসা ছিল। তো সেই ব্যবসা খুব ভালো চলছিল না, কোনো কারণে একটা গণ্ডগোল হয়েছিল, মন্দা চলছিল বলে, তখন তিনি সেখান থেকে চলে আসেন এখানে কলকাতায় চলে আসেন, এবং সেখানে কিছুদিন থাকার পর তারপরে হঠাৎ করে তার মায়ের সঙ্গে ভাই বোনেরা মিলে সকলে তারপরে একেবারে চলে আসে আর কি বাংলাদেশ থেকে, এবং এখানে বালিগঞ্জে কাকার কাছে বছরখানেক ছিলেন। তারপরে বাবা এখানে খুব একটা কিছু সেরকম করতে পারেনি তার মধ্যে, যার ফলে
1: কিছু আর্থিক অনটন তাদের সেই সময় ছিল,
0: এবং তার মামা, দুই মামাই মধ্যপ্রদেশে থাকতেন, তো না ভুল বললাম, বড় মামা থাকতেন মধ্যপ্রদেশে, ছোট মামা থাকতেন কলকাতাতে বেলুড়ের কাছে, এখানে থাকতেন। তো বড় মামা বাবাকে বললেন যে তুমি চলে এসো এখানে, ওখানে কোনো কাজকর্মের চেষ্টা করার জন্য, এবং সে সময় তারা চলে গেলেন মধ্যপ্রদেশে, বছর দশেক বয়স তখন তার, সেখানে মধ্যপ্রদেশে চলে গিয়েছিলেন। সেখান থেকে যদিও আবার কিছুদিন পরে কলকাতায় ফিরলেন, এবং ওই যে বললাম ছোট মামার বাড়ি ছিল বেলুড়ে, তো সেই বেলুড়ের বিনাপানি স্কুলে তিনি কিছুদিন পড়াশোনাও করেছিলেন, এখানে ভর্তি হয়ে পড়াশোনা করেছিলেন। তো তার পরবর্তী সময় যেটা হয়, টাইফয়েড হয় ওনার, একবার নয় দুবার, প্রথমবারে সেরকম মানে ইয়ে হয়নি, মানে মাকে খবর দেওয়া হয়নি, ঠিক আছে অসুস্থ হয়েছে, চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে, সেকেন্ডবার যখন আবার হলো তখন মামা একটু ভয় পেয়ে গেলেন এবং বোনকে খবর দিলেন, তখন তিনি এসে বললেন যে না এখানে দরকার নেই থাকার, নিয়ে যাব বলে তাকে তিনি মা আবার মধ্যপ্রদেশে ফিরিয়ে নিয়ে গেলেন। এইভাবে কিন্তু কলকাতা মধ্যপ্রদেশ, এইভাবে তার ছোটবেলাটা কেটেছে
1: একদম, এবং মধ্যপ্রদেশে এই যে কিছুটা সময় বেড়ে ওঠা, এই সময়টা তিনি হিন্দিটা খুব ভালো রপ্ত করতে পেরেছিলেন, সেটা পরে তার খুবই কাজে লেগেছিল।
0: একদম একদম, ওই গুলজারজি যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি হিন্দি কেমন বলেন,

0: তখন মানে গুলজারজি তো বাংলায় কথা বলেন, উনি বাংলাতেই কথা বলেছেন লিলি চক্রবর্তীর সঙ্গে, তো উনি তখন যখন বলছেন যে আপনি কিরকম বাংলা বলেন সেটা তো জানি না, তখন উনি বলছেন যে
1: হিন্দি কেমন বলেন,
0: হ্যাঁ হিন্দি কেমন বলেন, তখন বলছেন যে আপনি আমার সঙ্গে হিন্দিতে কথা বললে, উনি হিন্দিতেই বলছেন যে আপনি আমার সঙ্গে হিন্দিতে কথা বললে আমি আপনার সঙ্গে হিন্দিতে কথা বলবো। এইটুকু শুনেই গুলজার বলছে আপনি তো ভীষণ ভালো হিন্দি বলেন, মানে মোটামুটি শর্মিলা বা রাখি ওদের অ্যাকসেন্টে কিন্তু কোথাও একটা বাঙালি টান আছে, কিন্তু আপনার তো সেটা একেবারেই নেই, খুব অবাক হয়ে বললেন।
1: জয়া ভাদুরী পরে জয়া বচ্চন, হ্যাঁ তাদের প্রত্যেকেরই একটা একটা বাঙালি অ্যাকসেন্ট,
0: না জয়া ভাদুরীর কথা বলছেন এক্সেপ্ট জয়া ভাদুরী, জয়ার কিন্তু নেই ওটা। তখন লিলি চক্রবর্তী বলছেন যে হ্যাঁ খুব স্বাভাবিক সেটা, কারণ জয়াও মধ্যপ্রদেশে ভোপালে আর আমিও মধ্যপ্রদেশে
1: বেড়ে ওঠাটা কিছুটা,
0: যে কারণে আমাদের দুজনের হিন্দিতে কোথাও একটা মিল আছে, মানে আমার হিন্দিতে ওই বাঙালি টানটা আপনি পাবেন না।
1: একদমই তাই। তো যাই হোক, এই যে মধ্যপ্রদেশ কলকাতা, ঢাকা থেকে কলকাতা তারপর মধ্যপ্রদেশ আবার কলকাতা, এই যে এতটা মানে বর্ণময় একটা ছোটবেলা, সেই ছোটবেলার মধ্যেও সেখানে পড়াশুনো করেছেন, গান বাজনা করেছেন, এতগুলো ভাই বোন একসঙ্গে থেকেছেন একটা বাড়ির মধ্যে, তো তার সত্ত্বেও কিন্তু কোথাও ওই শিকড়ের টানের মতন অভিনয়ের প্রতি একটা টান ছোট থেকেই তার থেকে গেছিল।
0: একদম, ওই যে বলছি ছোটবেলা যখন মা শেখাতেন পাড়ার নাটকে, সেটাকেও তিনি সেই মানে হাঁ করে শুনতেন, দেখতেন সবার অভিনয় দেখতেন, এবং মানে ভীষণ একটা ভেতর থেকে কোথাও একটা আগ্রহ ছিল তার, সেটা সেই সময় থেকেই ছিল।
1: একদম একদম।
0: তো পরবর্তী ক্ষেত্রে কিভাবে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত হলেন সেই কথায় আসবো, তবে তার আগে লিলি চক্রবর্তী বললেই যে গানের কথা মনে পড়ে, মানে সে গানে যদিও লিলি চক্রবর্তী নিজের লিপ দেননি, কিন্তু লিলি চক্রবর্তী বললেই এই গানটা মনে পড়ে আমাদের অবশ্যই,
1: লিলি চক্রবর্তী থেকেও বেশি বৌঠান ডাকটা মনে পড়ে।
0: একদম, চলে যাই সেই গানে।

0: এভারগ্রিন একটা ছবি আর তার এভারগ্রিন একটা গান, মানে কি বলবো, চির সবুজ। হ্যাঁ, এবং কাদের সঙ্গে তিনি সেখানে স্ক্রিন শেয়ার করছেন ভাবো, বাঘা বাঘা দুই অভিনেতা, দুই চাটুজ্জে ভাই আর কি, তরুণ কুমার এবং উত্তম কুমার। উত্তম কুমার, উনি মৃ চক্রবর্তী নিজেই সাক্ষাৎকারে বলছেন যে তরুণদা ভীষণ ভালো অভিনেতা ছিলেন, বুড়োদা তো উত্তম কুমার নিজেই বলতেন যে ও ওইরকম, ওর চেহারাটা যদি ওই রকম না হতো তাহলে ও আমার চেয়েও বেশি দূর এগিয়ে যেত, হ্যাঁ ওর যা অভিনয় ক্ষমতা। আর সেখানে উত্তম কুমার আর তরুণ কুমার, তারা তাদের দুজনের লিপে গান, অথচ সিনে উপস্থিত রয়েছেন তিনি বৌঠান, অদ্ভুত সুন্দর উত্তম কুমারের সঙ্গে কেমিস্ট্রিটা। মানে উত্তম কুমারের সঙ্গে কিন্তু এই ছবিতে প্রথম স্ক্রিন শেয়ার করলেন তিনি,
1: একদম
0: এর আগে মানে সিন শেয়ার করলেন, স্ক্রিন শেয়ার করলেন বলাটা ভুল হলো, কারণ বিপাশাতে তার আগে অভিনয় করেছেন, যদিও উত্তম কুমারের সঙ্গে কোনো সিন ছিল না সেখানে, সুচিত্রা সেনের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন, তো সে কথায় আমরা পরে আসবো আবার। তবে দেওয়ানেয়া ছবির কথা যেটা বলছিলাম, আমরা অফ স্ক্রিন আলোচনা করছিলাম, মানে গানটা যখন চলছে তখন ওই রাধারও অধরে
1: জাগে হাসি,
0: জাগে হাসি, হ্যাঁ, বা তুমি আমি একে সুরে বাঁধা, আমাদের শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল উত্তম কুমারের সঙ্গে লিলি চক্রবর্তীর ওই সুন্দর কেমিস্ট্রিটা,
1: হ্যাঁ কত ওই চোখের ইশারায় কথাটা। এবং শুধু তাই নয়, গোটা ছবিটা জুড়েই, দেওয়ানেয়া ছবিটা গোটাটা জুড়েই অদ্ভুত অদ্ভুত দৃশ্য, এই এই তিন, এই যে তিনজনের, মানে লিলি চক্রবর্তী, তরুণ কুমার এবং উত্তম কুমার, অদ্ভুত সুন্দর সুন্দর দৃশ্য। ওই যে তোমার মনে আছে হয়তো তনুজাকে প্রথম দেখার পর, তনুজা যখন খোঁজ করতে এসেছেন উত্তম কুমারকে, চলে যাওয়ার পরে সব্যনাশ কি করেছো গো, এতো মারাত্মক সুন্দরী, মানে ওই যে ছোট ছোট ছোট ছোট ডায়লগ গুলো দেয় ওর বৌদির খুনসুটি গুলো,
0: ওই যে সিনেমা দেখতে যাচ্ছেন যখন, তুমি যেটা একটু আগে বলছিলে, সিনেমা দেখতে যাচ্ছেন যখন, তখন বলছেন যে দেরি হয়ে গেল, হ্যাঁ সিনেমা শুরু হয়ে যাবে, তখন বলছেন যে আরে তার আগে তো, সিনেমার আগে তো কাপড় কাচা সাবান আরো কি কি সমস্ত সেগুলো তো
1: সব অ্যাডভার্টাইজমেন্ট হবে, তারপরে তো সিনেমা শুরু হবে, অনেক দেরি আছে। এবং উত্তম কুমার তখন ঢুকে চা চেয়েছেন, তরুণ কুমার বলছেন যে কাটিয়া পড়ো এখন আমাদের নিজেদের সময়, মানে একটা অদ্ভুত সুন্দর কেমিস্ট্রি। এবং লিলি চক্রবর্তী নিজেও বলছেন বিভিন্ন সাক্ষাৎকারে যখন পরে কথা বলেছেন যে এই ছবিটা হওয়ার পরে বেশ কিছুদিন পর্যন্ত দর্শক মহলে তিনি বৌঠান বলেই পরিচিত ছিলেন।
0: শুধু তাই নয়, উত্তম কুমার কিন্তু যেখানে সেখানে তাকে তার সঙ্গে দেখা হলে বৌঠান বলেই ডাকতেন,
1: বৌঠান বলেই ডাকতেন,
0: এমন সুন্দর একটা। পরবর্তীকালে কিন্তু অনেক ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে,
1: একদমই,
0: কিন্তু এই ছবিটা একটা বিশেষ হয়ে রয়েছে তার জীবনে, একটা কি বলবো, রিমার্কেবল একটা ছবি হয়ে রয়েছে,
1: একদমই।
0: তো আমরা তার ছোটবেলার কথায় ছিলাম, সেখানে আবার একটু ফিরে আসি সেই জায়গাটায়, যে আসলে অভিনয়টা কিন্তু রক্তে ছিল তার, এটা বলা যায়, তার কারণ তার মা দীপালি চক্রবর্তী, তিনি কিন্তু নান্দিকার দলের ফাউন্ডার মেম্বার ছিলেন,
1: একদমই,
0: কারণ কলকাতায়, হ্যাঁ কলকাতায় আসার পর যে সময় মানে একটা অভাব অনটন চলছে, সেই সময় কিন্তু নাটকে মা অংশ নিতে শুরু করেছিলেন,
1: নিয়মিতভাবে থিয়েটারটা করতেন,
0: একদম। এবং তার দিদি মেজদি শেলী চক্রবর্তী, তিনিও কিন্তু থিয়েটার করতেন, এবং অফিস ক্লাবে তখন থিয়েটারের ভীষণ একটা প্রচলন ছিল,
1: একেবারে
0: সেখানে তিনি অভিনয় করতেন, এবং এই এই দিদির সঙ্গে নাটকের একটা রিহার্সালে তিনি গিয়েছিলেন,
1: এবং মাঝে মাঝেই যেতেন,
0: হ্যাঁ মাঝে মাঝে যেতেন। তো সেই রিহার্সালটা, ওটা ছিল, উনি বলছেন নিজেই সাক্ষাৎকারে বলেছেন যে ব্ল্যাকভার্সের মেঘনাথ বধ, তিনি কখনো ব্ল্যাকভার্স দেখেননি তার আগে, এবং উনি বলছেন যে আমি মন্ত্রমুগ্ধ হয়ে হাঁ করে দেখছি। তো সেখানে ওই রিহার্সালে একদিন ওরকম হয়েছে যে মিষ্টি একটা ফুটফুটে মেয়ে, তো হঠাৎ করে কোনো কারণে আর কি, কেউ হয়তো অনুপস্থিত, কিছু একটা এরকম কিছু আছে, তখন তাকে ডেকে বলা হয়েছে যে খুকি তুমি এই ডায়লগটা একটু বলতে পারবে, একটু বলে দেবে। তো উনি তখন একটু অবাক হয়ে বলছেন আমি আমি পারবো, তখন বলছেন হ্যাঁ এই তো বলো দেখি এটা। তা এমনিতে ভীষণ ছোটবেলা থেকে খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, তো যেই মাত্র তাকে বলা হয়েছে তিনি চট করে বলে ফেলেছেন সেটা, বলার পর বলছে এই তো পারলে একটুখানি বলে দাও, এইটা বলাতে কিন্তু ওইটাই আর কি প্রথম, সেই অর্থে বলতে গেলে তার আবারও সেই অভিনয়ে ফেরা যাকে বলে,
1: একদমই তাই। তবে খুকি বলাতে তিনি একটু রাগ করেছিলেন, কারণ তখন তো না ওনার 17 না 18 বছর বয়স, যদিও ফ্রক পরে গেছিলেন, বাচ্চা বাচ্চা দেখতেছিলেন সবাই।

খুকি বলেই ডেকেছে। কিন্তু বাড়িতে আসার পরে বাবা একটু নাকচ করছিলেন, একটুখানি বুড়ো কুচকেছিলেন কেন অভিনয় আবার, তো তখন তিনি বাবাকে মানিয়েছিলেন এই বলে যে একটু করি না, মেজদি করছে আমিও করি, একটু পড়াশুনোর সাথে সাথে এটা করলে এই সংসারেও একটু সাহায্য হয়ে যায় বা আমারও নিজের ভালো লাগাটা বেঁচে থাকে, এই রকম। তো এইভাবে সত্যি কথা বলতে আবারও কিন্তু নাটকের জগতে

0: আজকের ম্যাটিনি মেগাস্টারে আমরা রয়েছি তাকে নিয়ে, টেলি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে, সরিতা আর কোয়েল, আর আমাদের সঙ্গে আপনারাও থাকছেন। শুরুটা যেটা হয়েছিল সে কথায় আসবো, তবে আমাদের তো সংবাদ বিরতিতে যেতে হবে তিনটের সময়, সে কারণে আমরা এই মুহূর্তে একটা গানে যাই। একটু আগে বিপাশা ছবির কথা বলছিলাম, সেখানে সুচিত্রা সেনের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন টেলি চক্রবর্তী।
1: সুচিত্রা সেনের জনপ্রিয়তাটা তখন তুঙ্গে, এবং তিনি বলছেন যে তখন সুচিত্রা সেনকে ছেড়ে অন্য কারোর দিকে মন দেওয়ার, দর্শকদের আর উপায় খুব একটা থাকতো না আর কি। কিন্তু তা সত্ত্বেও ওই ছোট ছোট চরিত্রগুলো, যেগুলো পার্শ্ব চরিত্র ছিল, সেগুলোতে কিন্তু নজর কাটতে গেলে যেটা দরকার হতো সেটা হচ্ছে অভিনয় ক্ষমতা। সেই মানে উনি ওটাই বারবার বলছেন যে ওই জন্য অভিনয় দক্ষতাটাতে বারবার আমাকে মন দিতে হতো।
0: একদম, যে একটা অদ্ভুত সহজাত অভিনয় ক্ষমতা তো তার ছিল
1: একদম,
0: মানে কখনোই অভিনয়টাকে অভিনয় বলে মনে হতো না, ঠিক যেন পাশের বাড়ির মেয়েটির মতো ছিলেন তিনি।
1: হ্যাঁ, পাশের বাড়ির মেয়েটা কথা বলছে
0: একদম
1: এরকমই। এবং বিপাশা ছবিতেও তুমি হয়তো, আমরা একটা গান শুনবো যে গানটাতে লিলি চক্রবর্তী পিয়ানো বাজাচ্ছেন
0: এবং সুচিত্রা সেন গান গাইছেন।
1: সুচিত্রা সেনকে দেখে বোঝাই যাচ্ছে উনি মহানায়িকা, তো ওনার গ্ল্যামার আলাদা,
0: আলাদা অরা রয়েছে।
1: হ্যাঁ, আলাদা একটা অরা রয়েছে ঠিক। কিন্তু লিলি চক্রবর্তীকে দেখে মনে হচ্ছে ওই পাশের বাড়ির ছোট বোনটা, যাকে বলেছে আয়তো বাবা তুই একটু পিয়ানোটা বাজিয়ে দে বা একটু হারমোনিয়ামটা বাজিয়ে দে, এরকম আর কি।
0: একটা মিষ্টি হাসি, আর সেই সঙ্গে তিনি রয়েছেন। তা আমরা গান শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে, 3:10 ফিরে আসবো সুরেলে সফরের বাকি অংশ নিয়ে। সঙ্গে থাকবেন সকলে 100.1 FM গোল্ড টিউন করে। আপাতত সন্ধ্যা মুখোপাধ্যায়।
2: বারে বারে শুনে কে যেন

0: China from August 30th to September 13th. And with that, we end this news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ. সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার.

0: সংবাদ বিরতির ওপারে ফিরে এলাম আমরা মিস প্রিয়াঙ্গদা ছবির গান দিয়ে। তবে বাকি অংশটা মানে গানের পরে আপনারা যা শুনতে চাইছেন সে কথায় আসবো অবশ্যই, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
1: আমি
2: প্রধানমন্ত্রীজির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, ম্যাটিনি মেগাস্টার।
0: আমরা যে কথায় ছিলাম, মিস প্রিয়াঙ্গদা ছবিতে আমরা গান শুনছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এই ছবিতেও কিন্তু আমরা লিলি চক্রবর্তীকে নায়িকা হিসেবে পেয়েছি, তাই তো? আর তার বিপরীতে পেয়েছি তরুণ কুমারকে। হ্যাঁ, দুজনের একসঙ্গে লিপে তাগ আমরা এই গান শুনছিলাম। রোমান্টিক কমেডি, তাই তো এই ছবিটা?
5: হ্যাঁ, একেবারেই রোমান্টিক কমেডি, এবং প্রত্যেকটা সংলাপে পড়তে পড়তে কিন্তু কমেডি আছে রোম্যান্সের সঙ্গে সঙ্গেই আর কি, পাশাপাশি একইভাবে। এই এই যে গানটা আমরা শুনছিলাম, সেই গানটা হচ্ছে তরুণ কুমার এবং লিলি চক্রবর্তীর একটা ডেটিং এর দৃশ্য, যেটা যে ডেটিং
0: সাইকেলে করে গেছে,
5: যে ডেটিংটার প্ল্যান আগের দিন হয়েছে টেলিফোনে, টেলিফোন কথাবার্তায়, এবং সেখানে একটা ক্রস কানেকশন হয়ে আরেকজন ঢুকে পড়েছিলেন আর কি, এবং তিনি প্রচন্ড হাসছেন, হাসতে হাসতে বলছেন তারে তারে জুড়ে গেছি, দুজনের কথার মধ্যে ঢুকে পড়েছে। তো তখন তরুণ কুমার এদিক থেকে বিল্টু বোধহয় নাম ছিল সম্ভবত, বিল্টু বলছেন তাহলে কালকে তোমার সঙ্গে ওইখানে দেখা হবে, কোনখানে দেখা হবে সেটা বলার দরকার নেই, আরেকজন শুনছে।
0: তখন কিন্তু এই সমস্যাটা ছিল,
5: একদমই ক্রস কানেকশনের সমস্যাটা। এবং তোমার হয়তো মনে আছে পার্কে যে যখন ডেটিং এর পরে মানে এই গানটার পরের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা আরো মজার। সেখানে লিলি চক্রবর্তী আকাশের দিকে তাকিয়ে বসে আছেন, হঠাৎ তরুণ কুমার বলছেন কি দেখছো, বলছে ওই যে চাঁদ মামাকে দেখছি আর নিজের মামার কথা মনে পড়ছে। তখন বলছে মামা ছাড়া তোমার জীবনে আর কেউ নেই না, বলছে না না তুমি তো আমার সব। তারপর যখন ওর সাথে ডেটিং ডেটিং হয়ে গেছে, বাড়ি ফিরেছে, লিলি চক্রবর্তীও সাইকেল নিয়ে বাড়ি ফিরেছে, তখন ওনার মামা খুব রাগি, রেগে গিয়ে বলছে রাতের বেলায় তোমার এত বাইরে ঘোরা কিসের, রাতের বেলায় তো যত খারাপ খারাপ কাজকর্ম হয়। তখন লিলি চক্রবর্তী বলছেন রাতের বেলাকে দোষ দিয়ে কি হবে, খারাপ কাজকর্ম হলে তো দিনের বেলাও হতে পারে। এরকম নানান রকম ছোট ছোট মজাতে ভর্তি এই ছবিটা আর কি,
0: একদম। এবং একটা কথা বলা, ওই যে বলছিলাম স্বতঃস্ফূর্ত অভিনয়, সেখানে কিন্তু কমিক টাইমিংটাও ভীষণ ভালো, মানে কোথাও একটু বাড়াবাড়ি নেই। এই প্রসঙ্গে বলি যে পরবর্তী সময় আর কি হার্ভার্ড ছবিতে সুভাষিস মুখোপাধ্যায় তিনি অভিনয় করেছেন হার্ভার্ডের ভূমিকায়, এবং তার জ্যাঠাইমার ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। তো সুভাষিস মুখোপাধ্যায় তার একটি সাক্ষাৎকারে বলছেন যে মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করেছেন, একটা অন্যরকম, একটা অন্যরকম ছবি, অন্যরকম বিষয় নিয়ে ছবি। হ্যাঁ, হার্ভার্ড যারা পড়েছেন বা দেখেছেন তারা তো জানেনই
5: একেবারে।
0: তো সেক্ষেত্রে সেখানে উনি বলছেন যে কোথাও না এতটুকু আতিশর্য নেই তার অভিনয়, এবং শুধুমাত্র হার্বার্টের কথা নয়, উনি বলছেন তার যে সমস্ত ছবি আমি দেখেছি, যে সমস্ত ছবিতে উনি অভিনয় করেছেন, কোথাও কখনো কোনো দিন এতটুকু সময়ের জন্য মনে হয়নি যে তিনি উচ্চকিত অভিনয় করছেন।
5: একদমই। এবং তুমি এটা বললে বললে আমার আরও একটা ছবির কথা মনে পড়লো, সেটা আরও সাম্প্রতিক ছবি, হার্বার্টেরও অনেকটা পরে, দুর্গেশগড়ের গুপ্তধন, গুপ্তধন মানে একদম খুবই সাম্প্রতিক ছবি, কারণ লিলি চক্রবর্তী ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই যে পানে লং দেওয়া, পানে লং দেওয়া শেখাচ্ছেন, মানে ওই ঈশা সাহা যিনি ঝিনুক আর কি, ঝিনুক বলছে আচ্ছা ঠাকুমা পানে লং দেওয়া কাকে বলে, এই যে পানে লং দেওয়া কাকে বলে ব্যাপারটা উনি ঝিনুককে বোঝাচ্ছেন,

0: ডায়লগগুলো যে বলছেন, মানে জাত অভিনেত্রী জাত অভিনেতারা না ওইভাবে তো আলাদা করে অভিনয় করে না, তাদের কথাবার্তা বললে মানে তারা সবসময় যে কথাটা বলেন সেটাই তাদের অভিনয়, মানে সেটাই এতটাই স্বতঃস্ফূর্ত,
1: এতটাই স্বতঃস্ফূর্ত। এবং শুধু তাই নয়, আরেকটা ব্যাপার হচ্ছে খুব অদ্ভুতভাবে ওনার না সমস্ত দেখবে সমস্ত ডায়লগ উনি যখন বলেন, কথা যখন বলেন তার মধ্যে একটা অদ্ভুত মানে শব্দগুলোকে কিরকম একটা মমতা দিয়ে মুড়ে মুড়ে তিনি যেন বলেন কথাগুলো,
0: ঠিক ঠিক,
1: এটা তার যেন বৈশিষ্ট্য একটা কোথাও। কখনোই না তুমি দেখবে তাকে খারাপ মানুষ হিসেবে ভাবা সম্ভব নয়।
0: এবং তিনি যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন সেখানেও কিন্তু কোনোদিনই সেই চরিত্রগুলোর কোনো আতিশয্যও ছিল না,
1: এবং ভীষণ সাধারণ
0: সাধারণ চরিত্র এবং নেগেটিভ চরিত্র নয় তাই কোনোটাই,
1: কারণ তার মানে ধরো তার জেস্টার, তার চেহারা, তার মুখের ওই মিষ্টি হাসিটা এবং ওই যে ডায়লগ ডেলিভারির ওই যে ধরনটা যেটা বললাম যে মমতা মাখিয়ে মাখিয়ে যেন তিনি শব্দগুলোকে ছাড়েন, ডেলিভারি দেন, তো সেখানে না নেগেটিভিটি, আমি জানি না, আমার না খুব জানি না উনি এখনও অভিনয় করছেন, ভবিষ্যতে কোনো ডিরেক্টর যদি তাকে এরকম কোনো নেগেটিভ একটা ভূমিকায় কাস্ট করেন সেটা কিন্তু আমাদের মানে আমার খুব দেখতে ইচ্ছে করে যে সেটাতে কেমন দেখায় তাকে।
0: ঠিক ঠিক তাই।
1: তো আমরা ছোটবেলার কথা ছিলাম আর কি, তার শুরুর দিকটাতে ছিলাম, সেই কথাটা একটু আসি। 1958 সালে কনক মুখোপাধ্যায়ের ভানু পেল লটারি, এই ছবিতে ছোট্ট একটা ভূমিকায় মানে ছোট্ট একটা কি বলবো সিনে আর কি তাকে দেখা গিয়েছিল, তিনি মানে এটাই তার প্রথম ছবি সেই অর্থে বলা গেলে। তো এখানে ওই মানে নাটকের সূত্রেই তাকে দেখে পছন্দ হয়েছিল এবং আচ্ছা ঠিক আছে তুমি এসো তো একটা ছোট্ট সিন একটু করে দিও বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। মানে তাকে অ্যাকচুয়ালি মানে সেদিনকে যে শুটিং হবে সেটা বলাই হয়নি, তিনি বাবার সঙ্গে গেছেন সেখানে, রাধা স্টুডিওতে এটা হয়েছিল আর কি শুটিংটা, সেখানে গেছেন, সেখানে যাওয়ার পর তাকে বলা হয়েছে এই তো শাড়ি টাড়ি মানে ওই তুমি যেটা বললে যে ছোট ছোট দেখায় খুকি বলা হয় সেই কারণে উনি শাড়ি টাড়ি পরে গেছেন আর কি। হ্যাঁ, তো এমনিতে ফ্রক পরতেন তখন কিন্তু শাড়ি পরে গেছেন, তো তাকে দেখে বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে এই তো শাড়ি টাড়ি পরে এসছো সবই ঠিক আছে অসুবিধা কিছু না, একটু শুধু মেকআপ করিয়ে দেবে তারপরে একটা একটা শট আর কি। তো তখন বাবা বলছেন এই রে তাহলে তো সময় লাগবে, কিন্তু আমি বাড়িতে তো বলে আসিনি। তো উনি আবার বাড়িতে গেছেন, তখন তারা থাকতেন উল্টোডাঙ্গার কাছে থাকতেন আর কি, বাড়িতে গেছেন আবার বলতে, সেটা বলে আবার ফিরে এসছেন। তো এদিকে লিলি চক্রবর্তীর যে সিনটা ছিল সেটা হচ্ছে উনি একটা টাইপ রাইটারের ওপর মাথা রেখে আর কি শুয়ে আছেন এরকম একটা, এবং তাকে গিয়ে ডাকা হয় তিনি চমকে উঠবেন এরকম একটা সিন ছিল। তো সেই সিনে তার সহ অভিনেতারা কারা ছিলেন না, কমল মিত্র আর জহর রায়। তুমি ভাবো দুজনেই মানে সে সময়ের ব্যাপারে দুর্দান্ত প্রতাপ, দুজন অভিনেতা
0: ঠিকই,
1: হ্যাঁ দুরকম আর কি মানে অভিনয় দুজনের ইয়েতে। তো উনি ওনার মিস ঢ্যাং বা এরকম কিছুটা নাম ছিল আর কি, ওনার মিস ঢ্যাং বলে ডাকা হবে, উনি চমকে উঠবেন। তো সিনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপরে ওখানে ইউনিটের লোকজন তাকে বলছেন আচ্ছা তুমি একটু ভয় পেলে না, তুমি জানো তুমি কাদের সঙ্গে অভিনয় করলে? তো উনি বলছেন যে না আমি তো মানে উনি তো যখন মধ্যপ্রদেশ থেকে কলকাতায় এসেছেন বারে বারে যাতায়াত, আর মধ্যপ্রদেশে অ্যাকচুয়ালি সেই সময় ওখানে হিন্দি ছবি উনি দেখেছেন, হিন্দি ছবির সঙ্গে পরিচয় ছিল, বাংলা ছবির সঙ্গে একেবারেই পরিচয় ছিল না, যে কারণে এরা যে কারা কত বড় অভিনেতা সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।
0: ঠিক তাই।
1: তো তিনি বলছেন যে না মানে আমার তো কিছু মনে হয়নি। তো পরে উনি জেনেছেন যে কারা তারা, কমল মিত্র জহর রায় এরকম অভিনেতা, তাদের সঙ্গে তিনি
0: কাজ করেছেন, এবং এই এই ঘটনাটা সত্যজিৎ রায়ের সঙ্গেও ঘটেছিল, সেটাও তিনি পরবর্তীকালে বলেছেন, যখন প্রথমবার ওই অপুর সংসারের সময় তাকে ডাকা হয়েছিল, তাকে বিজয়া রায় তাকে শাড়ি টাড়ি পরিয়ে, তখন তার মানে এক ঢাল চুল মাথায়
1: খোপা বেঁধে এলো চুলে,
0: হ্যাঁ নানা রকম ভাবে ছবি তোলা হয়েছিল,
1: আর ওইভাবে নানা রকম ভাবে সত্যজিৎ রায় ছবি তুলেছিলেন,
0: ঠিক
1: কারণ অপর্ণা চরিত্রের জন্য তিনি ভেবেছিলেন সংসারে,
0: কিন্তু ততক্ষণে শর্মিলা ঠাকুরের সঙ্গে কথা হয়েছিল।
1: আসলে শর্মিলা ঠাকুরের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু শর্মিলা ঠাকুরের স্কুল সেভাবে পারমিশন দিচ্ছিল না বলে একটা সমস্যা, মানে করতে পারবেন কি পারবেন না একটা দোলাচল তৈরি হয়েছিল। তখন সত্যজিৎ রায় আর কি আরেকটা কি বলবো,
0: সেকেন্ড অপশন,
1: একটা অপশন খুঁজে রাখছিলেন সেই কারণে। এবং তিনি বলেছিলেন যে তাকে, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার তো ওর সঙ্গে কথা হয়েছে, যদিও করে তাহলে কিন্তু তোমার সঙ্গে কাজটা করা হবে না। তো উনি তখন সত্যজিৎ রায়কে তো চেনেন না, উনি বুঝতেই পারছেন না যে অনায়াসে বলেছেন আচ্ছা ঠিক আছে।
0: মানে সেটা বলছে আমি পরবর্তীকালে বুঝেছি আমি কাকে বলে এসেছিলাম যে ঠিক আছে না হলেও হবে এরকম ব্যাপারটা।
1: তখন যদি বুঝতাম তাহলে হয়তো বা এটা বলতে পারতাম যে হবে না, একটু দেখবেন যদি হয়, আমার খুব খারাপ লাগবে না হলে, এরকম কিছু হয়তো বা বলতেন, কিন্তু সেটা বলার আর অবকাশ ছিল না। যদিও সারা জীবনে এই কথা কিন্তু তিনি কখনোই কাউকে বলেননি
0: একদম,
1: হ্যাঁ, নিজের জন্য কোনো কিছু চাওয়া বা চেয়ে কোনো কিছু আদায় করা এটা তার একেবারেই ধাতে ছিল না।
0: আমরা কি আরেকটা গানে যাব?
1: আমরা আরেকটা গানে যাব। তুমি একটু আগে বলছিলে না নাটকের কথা আমরা ছিলাম, তো নাটকের কথা, অনুপ কুমারের সঙ্গে প্রচুর নাটকে তিনি অভিনয়
0: করেছেন,
1: সেই নাটকের একটা গল্প বলবো। কিন্তু তার আগে অনুপ কুমারের ঘরণী হিসেবে তিনি যেখানে অভিনয় করেছেন, অনেক ছবিতেই করেছেন, সেরকম একটি ছবি ফুলেশ্বরী, তরুণ মজুমদারের ছবি। এবং এই সত্যজিৎ রায়ের কথা তুমি বললে না, এই এই ফুলেশ্বরী ছবি দেখেই কিন্তু তিনি পরবর্তীকালে আবার জনঅরণ্যের
0: জন্য তাকে দেখেছিলেন।
1: তো সেই প্রসঙ্গে আমরা আসব। তবে পদ্মরানী কে কেন্দ্র করে সেই যে গানটা আগে শুনে নি, তারপরে আসি কথায়।

আমরা গান শুনছিলাম, বুঝতেই পারছেন সবাই, ফুলেশ্বরী ছবির গান, আর সিনটা একদম মানে মনে পড়ে যাচ্ছে অনুপ কুমার যেমন অসাধারণ তার লিপে গান, এখানে রিলি চক্রবর্তীর লিপে গান নেই কিন্তু এই গানটা তাকে কেন্দ্র করে এবং তার এক্সপ্রেশনগুলো লক্ষ্য করার মতো। মানে ওই যে অনুপ কুমার যেহেতু তিনি রেলে চাকরি করেন, রেলের ড্রাইভার, তিনি ওই ব্রয়লার কয়লা ওইসব নিয়েই তার কাজকার বা রেলের বাঁশি, তো সেই স্ত্রীকে দেখেছে তার শখ হয়েছে, বৃন্দাবনকে দেখে শখ হয়েছে যে বৃন্দাবন এমন ভালো গান বাঁধে, আমিও আমার বউয়ের জন্য গান বাঁধবো। কিন্তু তার গানটা তো তার মতো করেই হবে, তিনি যেগুলো মধ্যে থাকেন সেইগুলো নিয়েই গান বাঁধা। এবং ওই অদ্ভুত ভাবে পদ্মরানীকে মাঝখানে উঠোনের মাঝখানে টেনে এনে হাত ধরে দাঁড় করিয়ে একটা কলসি দিয়েছে, কাকে, কলসিটা ধরো, পদ্মরানী তো বুঝেই পাচ্ছে না যে কি হচ্ছে ব্যাপারটা। এবং তারপরে তার স্বামীর সমস্ত আজব কাণ্ড কারখানা, এবং ছোট বোনের মতো ননদ এবং একমাত্র সন্তান তারা সামনে রয়েছে, তাদের সামনে এহেন কাণ্ড দেখে

0: প্রচণ্ড তীব্র তিরস্কার করা স্বামীকে, পুরো ব্যাপারটা ভীষণ সুন্দর, মানে এক্সপ্রেশনগুলো এত সুন্দর ছিল লিলি চক্রবর্তীর এখানে,
1: একদমই বলার মতো। ফুলেশ্বরী পুরো ছবিটাই অসাধারণ, তার মধ্যে
0: এবং এখানে কিন্তু পদ্মরানী চরিত্রটাও খুব গুরুত্বপূর্ণ, তার কারণ পদ্মরানী সেই মানুষটি যে কিন্তু সন্ধ্যা রায়কে মানে ননদ মোটামুটি কাছাকাছি বয়সী ছোট বোনের মতো তাকে শাসনও করে, তাকে বকাবকিও করে, আবার তাকে ভালোবাসে মায়ের মতো।
1: মানে সন্ধ্যা রায় পরবর্তীকালে যে স্নেহময় বৌদির চরিত্রগুলো করেছেন সেটা এখানে লিলি চক্রবর্তী করেছেন।
0: ভাবো মানে তার ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তিনি কিন্তু জানেন যে বৃন্দাবনের সঙ্গে তার মন দেওয়া নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তিনি ওখানে একটা সুন্দর ডায়লগ আছে যখন চিন্ময় রায় মানে লিলি চক্রবর্তীর ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছে চিন্ময় রায়, চিন্ময় রায় যখন ওকে দেখে সোনা রায়কে দেখে পছন্দ হচ্ছে তখন বলছে যে মানে তার বিয়ের প্রস্তাব দিচ্ছে যখন আর কি, যে ওর সঙ্গে ওকে বিয়ে করতে চায়, তখন সন্ধ্যা রায়কে বলছে লিলি চক্রবর্তী এক সময় যে আমার ভাই তো বলছে যে এরকম একটা মেয়ে পেলে আমি বিয়ে করি, তো কিন্তু আমি তো আর ভাইকে বলতে পারছি না যে এ হাড়িতে অন্য চাল ফুটছে, এ হাড়িতে আর জায়গা নেই, সেটা বলছে, সবটাই তিনি জানেন। কিন্তু পরবর্তী সময়ে যখন জেদ করে সন্ধ্যা রায় বললেন যে তোমার ভাইয়ের সঙ্গেই আমার বিয়ের ব্যবস্থা করো, তখন কিন্তু এই বৌদিই বলছেন যে তুই আমাকে ছুঁয়ে কথা দে, তুই কিন্তু কথার খেলাপ করতে পারবি না, আমি কিন্তু আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। তারপরে আবার একেবারে লাস্ট সিনে যখন বধূ বেশে সন্ধ্যা রায় দাঁড়িয়ে রয়েছে এবং অনুপ কুমার এসে বলছে, অভিরাম এসে বলছে যে চলে যাচ্ছে বৃন্দাবন, সেইটা শুনে তখন সন্ধ্যা রায় যে কাঁদছেন, তখন আবার লিলি চক্রবর্তী কিন্তু এসে বলছে যে ঠিক করে কাঁদতেও শিখলি না, আগলে রাখতেও শিখলি না। তখন অবাক হয়ে এসে তাকিয়ে আছে, তখন বলছে যা ওকে আটকা বলে, তখন সন্ধ্যা রায় দৌড়ে গিয়ে বৃন্দাবনকে আটকাতে যাচ্ছে এবং তার ভাই কিন্তু বরযাত্রী চলে এসেছিল সেখান থেকে আবার ফেরত যাচ্ছে, সেই ব্যাপারটাকে সেই পদ্মরানী সামাল দিচ্ছে।
1: ঠিক,
0: ভারী সুন্দর একটি চরিত্র, ভারী সুন্দর একটি ছবি। এবং এই ছবি জানো তো, এই ছবির কাজ যখন মানে তরুণ মজুমদার যখন এই ছবিতে তাকে কাস্ট করবেন বলে নিয়ে গেছে, মানে স্ক্রিপ্টটা শুনিয়েছেন, তখন কিন্তু তিনি বোম্বেতে, কারণ বোম্বেতে একটা মাইথোলজিক্যাল ছবি হয়েছিল, সেই ছবিটাতে মানে অভিনয় করবেন বলে তিনি তখন তার স্বামীর সঙ্গে বোম্বেতে
1: গিয়েছিলেন।
0: হ্যাঁ, এবং সেই সময় তরুণ মজুমদার বোম্বেতে গিয়ে তাকে এই ছবির স্ক্রিপ্ট শোনান। তো তরুণ মজুমদারের সূত্রেই মানে এই ছবির গান লিখেছেন মুকুল দত্ত।
1: হ্যাঁ,
0: মুকুল দত্ত জানতে পারেন যে লিলি চক্রবর্তী বোম্বেতে আছেন, তো তিনি ডেকে পাঠান, তার বাড়িতে যান আর কি। তো সেখানে গিয়ে তখন বলেন যে আপনি বলবেন তো আপনি এখানে এসেছেন, তা উনি মনে মনে তখন উনি ভাবছেন যে এই যে জানাতে হয় এরমভাবে সেটা তো আমি জানি না, আমি তো কাজের কাজ করতে এসেছি, কাজ করব চলে যাব, তো ঠিক আছে। তো মুকুল দত্তর বাড়িতে ওরকম উনি বলেছেন বলতে, তারপরে মুকুল দত্তর বাড়ি থেকে উনি যখন চলে আসবেন তখন উনি মুকুল দত্তর তার ড্রাইভারকে দিয়ে বলছেন যে ছেড়ে দিয়ে আসুক বাড়িতে, তো উনি বলছেন এই তো কাছেই আমার বাড়ি একদম, মানে যে হোটেলে উনি থাকতেন আর কি,
1: উল্টো দিকের রাস্তাতে।
0: হ্যাঁ, রাস্তাতেই, তো আমি চলে যাব। তখন বলছে না না, ও যাক আপনার বাড়িটা চিনে আসুক, কারণ দরকার হতে পারে তো, এই বলে তিনি আর কি ওটা চিনিয়ে নিলেন ড্রাইভারকে দিয়ে। তো পরবর্তী কিছুদিন বাদেই ড্রাইভার গেছে তার বাড়িতে, লিলি চক্রবর্তীর বাড়িতে গিয়ে বলছেন যে সাব আপনাকে ডেকেছে, আপনি একটু আসুন। তো উনি এসেছেন, আসতে তখন বলছেন যে একজন কেন, তখন উনি জিজ্ঞেস করছেন কেন, বলছে কোনো ডিরেক্টর সাহেব আসবেন সেই জন্য আপনার সঙ্গে কথা বলবেন। তো উনি গেছেন, যাওয়ার পরে বলছেন যে হ্যাঁ আপনি রয়েছেন এখানে, তো আমার বন্ধু গুলজার তিনি একটা ছবির কথা ভাবছেন, তো তিনি একটু আপনার সঙ্গে কথা বলবেন। এবার গুলজারজির বাড়িতে সেদিনকে অনেক অতিথি সমাগম হয়েছে, তিনি একটু ব্যস্ত, তিনি আসতে পারছেন না। তো সেই সময় ফোন করে তখন উনি বললেন যে আপনি যদি আমার বাড়িতে আসেন তাহলে কি খুব মানে সেটা কিছু মনে করবেন, তো উনি বললেন না না কোনো ব্যাপার না, তো গাড়ি করে চলে গেলেন গুলজারজির বাড়িতে।
1: এবং গুলজারজির বাড়িতে যাওয়ার পরে গুলজারজির সঙ্গে যখন কথা হচ্ছে অচানক ছবিটি নিয়ে, অচানক ছবিটিতে লিলি চক্রবর্তীকে ভাবা হয়েছিল,
0: প্রায় মুখ্য ভূমিকায় বলা যায়, কারণ বিনোদ খান্না ছিলেন এবং পুষ্পা এই চরিত্রে বিনোদ খান্না স্ত্রী
1: চরিত্রে অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী। তো তখন ওই তখনই তোমরা আমরা প্রথমে যে কথাটা বলছিলাম
0: মানে
1: হিন্দি ভাষা নিয়ে একটু

0: মানে ব্যাপারটা এখানে পুরো উল্টো, যেহেতু লিলি চক্রবর্তী মধ্যপ্রদেশে থেকেছেন, বড় হয়েছেন, ছোটবেলাটা অনেকটা কেটেছে সেখানে, হিন্দিটা ওনার খুব টোস, আবার গুলজারজির সঙ্গে বাংলার একটা অদ্ভুত কানেকশন, অনেকদিন বাংলায় ছিলেন এবং এত বাংলা তিনি পড়েছেন যে তিনি মোটামুটি মানে সত্যি কথা বলতে গুলজারজি যখন বাংলা বলেন তখন মনে হয় না যে তিনি অবাঙালি একজন মানুষ, তার সাজ পোশাক এবং তার কথা বলা সবটা দেখে কোথাও মনে হয় তিনি
1: বাঙালি, একটা অদ্ভুত বাঙালি আনা রয়েছে।
0: তো ইনি নীল চক্রবর্তী বলছেন যে উনি এলেন, এসে আমি চেয়ারে বসে আছি, উনি মাটিতে বসলেন, মানে গদিতে আর কি বসলেন, বসে উনি বাংলাতেই কথা বলছেন, আমিও বাংলায় কথা বলছি সেই কারণে। পরে তার হঠাৎ করে মনে হয়েছে যে উনি ছবিটা যেহেতু হিন্দি, ওই হিন্দি কেমন বলে,
1: হিন্দিটা কেমন বলে,
0: হ্যাঁ, তো সেই প্রসঙ্গের অবতারণায় ওই ঘটনা আর কি। এবং তারপরে আচানকে আমরা যখন দেখলাম তার অভিনয়, সেখানে অদ্ভুত একটা স্বতঃস্ফূর্ত অভিনয়, কোথাও মনে হয় না কিন্তু যে বাংলা ছবিতে যেরকম, হিন্দিতে কোথাও তার একটা অন্যরকম কিছু, একেবারেই নয়,
1: একদমই একদমই। আমরা সত্যজিৎ রায়ের কথাতেও আরেকবার ফিরবো লি চক্রবর্তী প্রসঙ্গে, তার আগে আরেকটা গান শুনে আসব, গানের ওপারে ফিরবো সত্যজিৎ রায়ের কিছু কথা নিয়ে।
0: অবশ্যই, আমরা যখন হিন্দির কথাতে এলামই, আচানক ছবিতে কোনো গান ছিল না, ছোট্ট একটা মানে পুরনো অ্যাকচুয়ালি বন্দিনী ছবির একটা গান ব্যবহার করা হয়েছিল ওখানে, ভুল বললাম, বন্দিনী নয়, সুজাতা ছবির একটা গান ব্যবহার করা হয়েছিল এস ডি বর্মনের কণ্ঠে। তো সেইটা যদিও পুরোটা তো নয়, সুতরাং আমরা সেই গান শোনাতে পারবো না। তো আরও একটি ছবি, মানে আরও আরও বেশ কিছু হিন্দি ছবি তিনি করেছিলেন, যেমন মনে পড়ছে চুপকে চুপকে
1: চুপকে চুপকে, হ্যাঁ,
0: ঋষিকেশ মুখার্জির ছবি, এবং ঋষিকেশ মুখার্জিরই ছবি আলাপ, এই ছবিতেও আমরা পেয়েছিলাম
1: লিলি চক্রবর্তীকে,
0: লিলি চক্রবর্তীকে পেয়েছিলাম, অমিতাভ বচ্চনকেও পেয়েছিলাম। অমিতাভ বচ্চন এখানে তার দেওরের ভূমিকায়
1: অভিনয় করেছিলেন,
0: তার বৌদির ভূমিকায় অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী। তো আমরা আলাপ ফিল্ম থেকে একটা গান শুনি ইয়েশুদাসের কণ্ঠে, যেখানে ওই দেওর যে ছোট ভাইয়ের মতো অদ্ভুত একটা অপত্য স্নেহ রয়েছে, তার মা নেই, বৌদি কোথাও গিয়ে তার মায়ের ভূমিকা পালন করছে, আবার তার কোথাও তার মনের কাছের একটা বন্ধু হয়ে উঠছে সেখানে, তো সেই বৌদি তাকে বসিয়ে রেখে গান গাওয়া হচ্ছে, কেমন আমরা শুনি, এবং শুনতে শুনতে যারা দেখেছেন ছবিটা অবশ্যই মনে করুন সেই দৃশ্যটা।

আলাদ ছবির গান শুনছিলাম আমরা যশোদাসের কণ্ঠে, আর এই যে একেবারে ছবি শেষে গানের শেষের দিকে আমরা শুনছিলাম না যে ভাবিরি ভাবিরি, এই ভাবি কিন্তু লিলি চক্রবর্তী, আসলে তাকে উদ্দেশ্য করেই এই গান গাওয়া হচ্ছিল। তো এই ছবিতে যখন তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করছেন, তিনি বলছেন তার সাক্ষাৎকারে যে চুপকে চুপকেতে অভিনয় করেছেন, তার আগে সেখানে জয়াভাদুরীর বৌদির দিদির ভূমিকায় অভিনয় করেছিলেন, আর এখানে তিনি অমিতাভ বচ্চনের বৌদি। তো এই ছবিতে যখন অভিনয় করছেন, তিনি বলছেন যে তিনি এরকম সেজেগুজে একদিন এরকম সেটে, প্রথম দিন যখন সেটে এসেছেন, দেখছেন অমিতাভ বচ্চন বসে তিনি চেস খেলছেন। তো উনি ভাবছেন যে কথা বলছেন, চেস খেলছেন, তো ওনার দিকে তাকাননি আর কি, বা তাকালেও চিনতে পারবেন কিনা অমিতাভ বচ্চন বলে কথা। তো তিনি আর কিছু না বলে পাশ দিয়ে চলে যাচ্ছেন, তখন অমিতাভ বচ্চন নিজেই তাকে বলেছেন যে ক্যা লিলি জি, আপ তো পেচান নেই রে। তো উনি খুব লজ্জা পেয়েছেন, তখন উনি বলছেন না না, আসলে আপনি তো কথা বলছেন সেই কারণে, মানে ওনার দিকে পিছন করে বসে আছেন উনি, কিন্তু সেখান থেকেই বলছেন যে আপনি তো চিনতেই পারছেন না, এই আর কি। তো অমিতাভ বচ্চনের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আসলে লিলি চক্রবর্তী মানুষটাই এমন এমন একজন, তার চেহারার মধ্যে যে ওই রকম একটা সুন্দর সারল্য, সেটা কিন্তু তার অভিনয়ের মধ্যেও পাওয়া যায়। আর সত্যি সত্যি মানুষটা অমনই ছিলেন। তিনি যখন পরবর্তী ক্ষেত্রে তপন সিনহার ছবিতে অভিনয় করেছেন হাসুলি বাঁকের উপকথা, একদম অন্যরকম ভূমিকায় পেয়েছি আমরা তাকে। এবং তপন সিনহা যখন তার সঙ্গে দেখা করতে গেছিলেন, তিনি যখন প্রথমে এসেছেন, তখন তপন সিনহা তাকে দেখে বলছেন এ তো ফর্সা, কিন্তু কালো করতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, মেকআপ করে কালো করে নেওয়া যাবে, অভিনয় তো ভালোই করে, তো ঠিক আছে। তো এখানে হাসুলি বাঁকের উপকথায় নসুবালা এই চরিত্রে আমরা তাকে পেয়েছিলাম। আমরা এই ছবি থেকে একটা গান শুনে আসি, গানের ওপারে ফিরে এসে অনেক কথা বাকি রয়েছে এখনও, সময়টা যদিও বড্ড অল্প, দেখা যাক কতটা বলা যায়।

হাসুলি বাকের রূপকথা যারা দেখেছেন নিশ্চয়ই মনে পড়ছে এই গানের সঙ্গে লিলি চক্রবর্তী কিন্তু উঠে নাচতে শুরু করেছেন এবং নাচতে নাচতে তারপরে দু লাইন গান গেয়েও ফেলেন। যাই হোক, অন্যরকম একদম একটা চরিত্র, সেই চরিত্রেও কিন্তু তিনি ভীষণ রকম স্বাভাবিক। আসলে ছোট একেবারে শুরু থেকেই কিন্তু তার অভিনয় এরকম ছিল এবং তিনি নিজে বলছেন যে তিনি যে নাটকে অভিনয় করছেন, থিয়েটারে অভিনয় করছেন, সেটা থেকে শিখেছেন এবং যাদের সঙ্গে সে সময় যে তাবড় তাবড় অভিনেতারা ছিল, উত্তম কুমার থেকে শুরু করে এই যে ছবি বিশ্বাস, কমল মিত্র, বিকাশ রায়, প্রত্যেকের কাছ থেকে তিনি বলছেন যে আমি সবার কাছ থেকেই শিখেছি। যেমন বিশেষ করে তিনি বলছেন ছবি বিশ্বাসের কথা, যে তার কাছ থেকে আমি শিখেছিলাম কী করে লাইটটা নিতে হয়। শুটিং মানে লাইট ক্যামেরা অ্যাকশন, আমরা সবাই জানি তো, ক্যামেরার অ্যাঙ্গেলটা, লাইটটা কীভাবে নিতে হয় সেটা তো শিখতে হবে, থিয়েটারের থেকে কোথাও সেটা একটু আলাদা। তো উনি বলছেন যে প্রথম যখন মেঘে ঢাকা তারা বলে একটি ছবি, সেখানে ছবি বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি, তো সেই ছবিতে পিনাকী মুখোপাধ্যায়ের ছবি ছিল, তো সেই ছবিতে যখন অভিনয় করছেন তখন ছবি বিশ্বাসের সঙ্গে একটা সিন ছিল তার, তার বাড়িতে সবাই, বাড়ির লোকেরা বলে দিয়েছিল ছবি বিশ্বাস কিন্তু বড় সাংঘাতিক লোক, তিনি খুব গুলিয়ে টুলিয়ে দেন, বুলিয়ে টুলিয়ে দেন, খুব সাবধান। তো তিনি ভাবছেন যে কী আর করা যাবে, ভুলে গেলে ভুলে যাব। তো তিনি যখন অভিনয় করছেন তার আগে প্রথমেই গিয়ে ছবি বিশ্বাসকে একটা প্রণাম করেছেন, করে বলছেন যে আমি, আমার নাম লিলি, আপনি কিন্তু আমাকে একটু শিখিয়ে নেবেন। তো তারপরে উনি বলেছেন আচ্ছা বেশ। তো তারপরে সিনটা যখন হয়েছে, সিনটা কিন্তু ওকে হয়েছে, তারপরে ছবি বিশ্বাস আবার তখন বললেন যে এটা আরেকবার নাও, কারণ ওর ক্লোজ আপটা ঠিক, ওর ওর মুখটা ঠিক ভালো আসেনি। তো বলে তখন উনি বলছেন যে যেহেতু ছবি বিশ্বাস অনেকটা লম্বা, তার ছায়াটা তার মুখের ওপর এসে পড়েছে, যার ফলে কোথাও মুখটা যেন সেই যতটা আলোকিত হওয়ার কথা সেটা হয়নি। তো উনি তখন দেখিয়ে দিয়েছিলেন যে ঠিক কীভাবে একটু বেঁকে দাঁড়ালে তার মুখে আলোটা ঠিকভাবে এসে পড়বে। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু তিনি বড়দের থেকে শিখেছেন এবং সেগুলো মনে রেখেছেন, রেখে আজীবন সেগুলোকে কী বলবো, সেগুলো নিয়েই পথ চলেছেন। তো আমরা আরও একটা গানে যাই, আমরা প্রথমেই শুনেছিলাম, মানে অনুষ্ঠান শুরুই করেছিলাম ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট এই ছবির গান দিয়ে। তো এই ছবিরই আরও একটি গান আমরা শুনি, কেমন?

0: শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, ভানু গোয়েন্দা জহর এসেছেন, কিন্তু এই এই ছবির কথায় পরে আসছি। তার আগে এই ছবি গানের মধ্যে কোয়েল একটা লাইন আমরা পেলাম যে কুচবরণ কেশ, সত্যি সত্যি তার কুচবরণ কেশ তো ছিল
1: একদম।
0: এবং সত্যজিৎ রায় যখন জন অরণ্যর জন্য তাকে ডেকেছিলেন তখন তো ঠিক আছে, ঠিকঠাক ছিল, সত্যজিৎ রায় নিজেও খুব ফিট ছিলেন।
1: না, জন অরণ্যর আগে তোমার যখন অপুর সংসারের জন্য তিনি এসেছিলেন তখন
0: চুল দেখেছেন,
1: এবং জন অরণ্যর সময় যখন তিনি এসেছেন তখন বিজয় রায় তার চুল দেখে বলছেন একি
0: হ্যাঁ
1: তোমার তো চুল অনেক কমে গেছে দেখছি,
0: এই অবস্থা কিন্তু কি করে হলো, কাকে দিলে,
1: কাকে দিলে
0: বলছেন ইন্ডাস্ট্রিকে দান করেছি,
1: ইন্ডাস্ট্রিকে দান করেছি,
0: বোম্বে কলকাতা এই করতে করতে তারপরে শুটিং এর লাইট টাইট লেগে আমার চুলটা 12টা বেজে গেছে, তখন বলছেন কিন্তু আমি যে ছবিতে দেখলাম এই ফুলের শরীরে দেখলাম তোমার অত সুন্দর এরকম চুল, তো তখন উনি বলছেন ওটা তো উইক ছিল, তখন বলছেন উইক ছিল, সত্যজিৎ রায় তখন বলছেন আমার চোখে পাখি দিয়ে এমন উইক কে তৈরি করছে যেটা আমি বুঝতেই পারিনি যেটা উইক, তা উনি তখন নাম করেছেন কার কে তৈরি করেছেন কথা, তাকে ধরে নিয়ে এসো বলে তাকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে দিয়ে উইক তৈরি করিয়ে পড়ানো হয়েছে। এবার সত্যজিৎ রায় না তাও খুদ খুদ করছেন, উনি বলছেন শুটিং এর আগে উনি বারবার বলছেন অনন্ত ব্ল্যাক পেন্সিলটা একটু নিয়ে এসো তো বলে উনি একটু কাছে আসছেন, নিয়ে তারপর বলছেন না না ঠিকই আছে মনে হচ্ছে বলে আবার সরে যাচ্ছেন, আবার একবার আচ্ছা একটু এসো তো দেখি বলে বেশ কয়েকবার এরকম করার পর তখন তার মনে হচ্ছে না না ঠিক আছে যা আচ্ছা থাক ঠিক আছে তাতেই হবে
1: একদম একদম।
0: এবং ওখানে বৌদির ভূমিকায় সোমনাথের বৌদির ভূমিকায় অভিনয় করেছিলেন, ভারী সুন্দর সাবলীল সেখানে
1: একদম একদম।
0: এবং এই দিন বিশেষ করে মনে পড়ছে আমার যেখানে ওই অপর্ণা সেনের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল এবং অপর্ণা সেনের বিয়ে হয়ে যায়, তার বিয়ের চিঠিটা এসেছে এবং সেটা যখন চিঠিটা বলছে চিঠিটা পড়েছো তুমি, তখন বলছে যে হ্যাঁ এরকম একটা বলছে, বলতে গিয়ে তখন সোমনাথ ওখানে বলে যে মন খারাপ যেহেতু সোমনাথের সেই জন্য বলছে এরকম হয় ওটা নিয়ে ভেবো না ওরকম হয়, তা তখন বলছেন যে হ্যাঁ ও কিন্তু জানো বৌদি কাঁদতে কাঁদতে বিয়ের পিঁড়িতে বসবে, তো মানে কাঁদছিল বিয়ের পিঁড়িতে বসেও হয়তো কাঁদবে, তখন বলছেন যে তুমি কি তাই চাও, তো তখন বলছেন যে হ্যাঁ তোমাকেও কিন্তু দেখেছি তুমিও বিয়ের পিঁড়িতে যখন বসেছিলে তুমি কিন্তু প্রচণ্ড কাঁদছিলে।

0: লি চক্রবর্তীর মুখটা এক মানে কয়েক সেকেন্ডের জন্য একটু অন্যরকম হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে আবার সেই মানে পরিবর্তন হয়ে গিয়ে হেসে বলছেন, তুমিও তাই চাও তো? ও কাঁদবে, এটা বলে উনি বেরিয়ে যাচ্ছেন। ছোট্ট একটা সিন, ভীষণ সুন্দর,
1: একদমই তাই।
0: পরবর্তী সময়
1: শাখা প্রশাখাতে অভিনয় করেছেন এবং এই তিনটে ছবির মধ্যেই 15 বছর করে গ্যাপ ছিল,
0: মানে অপুর সংসারের 15 বছর পর।

0: হয়ে গেছে, কিন্তু তাকে যখন সামনাসামনি দেখেন সত্যজিৎ রায়, তখন বলেন যে না তুমি তো তেমন মোটা হওনি, সবাই বললো তুমি নাকি খুব মোটা হয়ে গেছো।
1: এ ঠিকই আছে, একটু গিন্নি বাননি, বাড়ির বড় বউ
0: একটু গিন্নি বাননি, একটু মোটা সোটাই মানাবে। তো তখন শাখা পোশাকাতে তিনি অভিনয় করলেন, আবারও শাখা পোশাকা চরিত্র আবার আরও একদম অন্যরকম আরেকটা চরিত্র। তো এইভাবে এই যে ১৫ বছর করে গ্যাপে গ্যাপে মানিকদার সঙ্গে তার কাজ, এই এই অভিজ্ঞতাগুলো যখন লিলি চক্রবর্তী বারবার শেয়ার করেন সকলের সাথে, সেটা উত্তম কুমারের সঙ্গে কাজের কথাই হোক, সত্যজিৎ রায়ের সাথে কাজের কথাই হোক, নস্টালজিক তো হন বটেই, তার সঙ্গে সঙ্গে এটাও বলেন যে কত কিছু শিখেছি এই মানুষগুলোর কাছ থেকে।
1: একদম তাই।
0: উত্তম কুমার একটা সিন অভিনয় করতে গিয়ে তার জন্য 10 বার রিহার্সাল করতেন, এবং সেই রিহার্সালটা আলাদা করে বলতেন না যে রিহার্সাল করছি,
1: এমনি কথা বলতে বলতে আড্ডা দিতে দিতেই শুরু হয়ে যেত ব্যাপারটা।
0: একদম
1: এইভাবেই চরিত্রের মধ্যে ঢুকতে হয়, সেটা তিনি শিখেছিলেন। এবং এই যে ছবি, যে ছবির গান আমরা একটু আগে শুনলাম এবং প্রথমেও শুনেছি, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, সেই ছবিতেও ভারী মিষ্টি, মানে নূপুর চ্যাটার্জি তার চরিত্রের নাম, এবং তিনি বাবার অমত, মানে বাবা বিয়ে দিতে চাইছেন, তিনি বিয়ে করবেন না বলে পালিয়ে আসেন, সেটা নিয়ে একটা মজার ঘটনা।
0: হ্যাঁ, এবং সেটা ভানু, এবং ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, মানে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, গোয়েন্দা এবং তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দেওয়া হয়েছে খুঁজে বার করতে হবে যে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, মানে কোনো পুরুষ বন্ধু আছে কিনা।
1: এখানে শুভেন্দু চট্টোপাধ্যায়
0: ছিলেন তার বিপরীতে। এবং একটা দৃশ্য মনে আছে, সেটা একটা হোটেলের দৃশ্য, সেখানে তারা ছদ্মবেশে এসেছেন, ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহরায় দুজনে ছদ্মবেশে এসেছেন, এবং সেখানে লিলি চক্রবর্তী কিভাবে নিজেকে লুকোবেন, মানে ওদের থেকে আর কি, ওরা পর্দার আড়াল থেকে নজর রাখছে, লিলি চক্রবর্তীর থেকে এক মুহূর্তের জন্য চোখ সরানো যাবে না, সে কার সাথে কথা বলছে, কি কথা বলছে, সবকিছু নকল। আর লিলি চক্রবর্তী বুঝে গেছেন যে ওকে ওনারা ফলো করছে। এবার এই যে দুজনের উভয় পক্ষের একটা লুকোচুরিটা, এটা দারুণ দৃশ্য ছিল,
1: ভীষণ সুন্দর। আমরা এই ছবির গান দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান, সময় একেবারেই নেই, তবে যেতে যেতে এটুকু বলি, আগামী কাল বাদে পরশু তার জন্মদিন, তিনি এখনও আমাদের মধ্যে রয়েছেন, অ্যাক্টিভ রয়েছেন, ছবিতে এখনও কাজ করছেন, পরবর্তী সময়ে অনেক ভালো ভালো ছবি আমরা তার কাছ থেকে পেয়েছি, এবং এই 2026 অর্ধাঙ্গিনী সেই ছবিতে পেয়েছি তাকে,
0: আজ অর্ধাঙ্গিনী ছবিতে,
1: রাজকাহিনী, পোস্ত, আরও অনেক
0: অনেক ছবি,
1: খাদ, হ্যাঁ এরকম অনেক ছবিতে আমরা তাকে পেয়েছি। শুধু এটুকুই বলবো, তিনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজের মধ্যে থাকুন, আর আরও নতুন নতুন অনেক চরিত্রকে এইভাবেই প্রাণবন্ত করে রাখুন সিলভার স্ক্রিন জুড়ে। খুব ভালো থাকবেন, আমাদের তরফ থেকে শ্রদ্ধা প্রণাম।

0: Yes, listeners, that was the group from Scandinavian countries. Yes, Aqua, for your listening pleasure. And we have begun our program, Musical Bandbox, on 100.1 Akashvani FM Gold. And the track, the song was Happy Boys and Girls. And I'm sure, listeners, you're feeling happy after listening to that wonderful song, Feel Good song, which helped us to begin our program, MBB, on 100.1 FM Gold. Right now, it's time for a short break. Stay tuned.
1: এই যে প্রতিদেব সংসার চালানোর খরচটা দিন,
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: उसके लिए लगातार कई प्रयास चल रहे हैं। इसमें अगर भारत के गांव में खेती के बाद में जो बायोमास बच जाता है, इस तरह की कई जो वेस्ट मटेरियल्स होते हैं उनका अगर प्रॉपर यूज कर सके और उससे गैस बना सके तो देन इट कैन बी अ सिग्निफिकेंट अमाउंट ऑफ गैस टू बी जनरेटेड।
1: উল্লেখ্য 2026-27 থেকে 2035-36 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প রূপায়িত করার ছাড়পত্র মিলেছে। এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি অসমে গুয়াহাটির বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়কের ওপর 135.87 কিলোমিটার দীর্ঘ 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 8,970 কোটি টাকা ব্যয় প্রকল্পটি বিল্ট অপারেট ট্রান্সফার বিওটি টোল পদ্ধতিতে বাস্তবায়িত হবে। রাজ্যসভায় আলোচনার পর লোকসভায় ফেরত পাঠানোর সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়েছে। লোকসভায় বিলটি আগেই ছাড়পত্র পেয়েছিল। দ্বিতীয়বার মুলতবির পর বেলা 2:45 অধিবেশন পুনরায় শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উত্থাপন করেন। এই বিলে 2022-23 অর্থবর্ষে বিভিন্ন খাতে সংসদের অনুমোদিত বরাদ্দের অতিরিক্ত যে অর্থ ব্যয় করা হয়েছে তা মেটাতে ভারতের কনসলিডেটেড তহবিল থেকে অর্থ মঞ্জুরের বিধান রয়েছে। এদিকে লোকসভায় আজ কর এবং অন্যান্য আইন সংশোধন বিল 2026 পাশ হয়। বিলটিতে 2007-এর পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন, 2025-এর আয়কর আইন এবং 2026-এর অর্থ আইনের কয়েকটি বিধান সংশোধনের প্রস্তাব রয়েছে। এই বিলটি চলতি বছরের 5 জুন জারি হওয়া আয়কর সংশোধন অধ্যাদেশ 2026-এর পরিবর্তে কার্যকর হবে। সংসদের উভয় সভায় দুটি বিল পাশের পর অধিবেশন আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে। রাজ্যে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার জানিয়েছেন। আজ কলকাতায় পুলিশ ট্রেনিং স্কুলে আয়োজিত মহিলা জনশুনানি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দায়ের হওয়া বহু অভিযোগ সরাসরি অভিযোগকারীদের কাছ থেকে শোনেন ও দ্রুত তা সমাধানের উপায় বলে দেন। শ্রীমতী রাহাতকার জানান, জুলাই মাসে মেয়াদ ফুরিয়ে যাওয়া রাজ্য মহিলা কমিশন গঠনের বিষয়ে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কথা হয়েছে। মহিলাদের কাছ থেকে পুলিশের অসহযোগিতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা ঘটলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আজ মহিলা কমিশনে দায়ের করা 31টি এবং 14টি অন্যান্য অভিযোগ ওই জনশুনানিতে শোনা হয়। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে এক বিশেষ অনুষ্ঠানে প্রাপকদের হাতে এর চেক তুলে দেন। আজকের অনুষ্ঠানে 10,20,379 জন উপভোক্তা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে পেয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের মধ্যে দিয়ে বিকশিত বাংলা গঠনের পাশাপাশি বিকশিত ভারতের যাত্রাপথ আরও সুগম হয়েছে।
2: এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে।
1: আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার অগ্রগতিতে ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হচ্ছে বলে কেন্দ্র জানিয়েছে। সংসদে আজ রাজ্যসভা সাংসদ ও বিজেপির রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্তলাজে জানান, এজন্য ইএসআই হাসপাতালকে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ইএসআইসিকে হস্তান্তর করেছে। বর্তমান সরকারের অধীনে গত 14 জুলাই এ বিষয়ে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজে কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চে আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। খবর শেষ হলো, এরপরের গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: Yes, listeners, it's time for me to leave. It's time for me to wind up our program, Western Waves on FM Gold, for today. See you people sometime very soon. Stay tuned. Keep on listening to 100.1 Akashvani FM Gold.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। শিল্পায়নের জন্য রাজ্য আগামী এক মাসের মধ্যেই 25 জন শিল্পপতিকে জমি হস্তান্তর করবে। বাংলার বাড়ি প্রকল্পের নাম বদল করে হল পশ্চিমবঙ্গ আবাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই প্রকল্পে আজ 10 লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা করে দেওয়ার সূচনা করেন। এই প্রথম কেন্দ্রের হরঘাট তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে অংশ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার জানিয়েছেন, রাজ্যে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে। এদিকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন পুনর্গঠন করা হল। একাধিক অনিয়মের অভিযোগে কলকাতায় আরও 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার অগ্রগতিতে ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হচ্ছে। উত্তর দিনাজপুরের নন্দছাড় হাইস্কুলের মহিলা ফুটবল দল টানা তৃতীয়বার সুব্রত কাপ জয়ী হয়ে ইতিহাস গড়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাশ করাতে আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে বলেন, হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 এবং কলকাতা পুর নিগমের 144 থেকে 209 করতে এই সংক্রান্ত সংশোধনী বিল আনা হবে।
2: 12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209।
1: এছাড়া অনুপ্রবেশ রুখতে অরক্ষিত সীমান্তে কাঁটাতার ও পুলিশ চৌকি তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে 200 কিলোমিটার ছাড়াও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং শিল্পের জন্য বিভিন্ন সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাব আজকের বৈঠকে গৃহীত হয়। আগামী 19 আগস্ট রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শিল্প সংস্থাকে জমি হস্তান্তর করা হবে। এদিকে হাওড়া পুরসভা প্রশাসকের দপ্তর থেকে আজ এক বিজ্ঞপ্তিতে ওয়ার্ড সীমানার খসড়া প্রকাশ করে সাধারণ মানুষের আপত্তি বা পরামর্শ চাওয়া হয়েছে। 12 আগস্ট পর্যন্ত জেলা শাসক ও প্রশাসকের দপ্তর, হাওড়া পুরসভার কমিশনার এবং সদর মহকুমা শাসকের দপ্তরে অফিস চলাকালীন সময়ে এই খসড়া জনগণ দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত আপত্তি বা পরামর্শ জমা দেওয়া যাবে। ঝালদা পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুরেশ আগরওয়ালের ইস্তফাপত্র আজ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। গত 25 জুলাই তিনি পৌর প্রধান পদ ও কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন। সেই অনুযায়ী পৌর আইনের বিধি মেনে তলবি সভা ডাকা হয়। রাজ্যে শিল্পায়নের জন্য সরকার আগামী এক মাসের মধ্যেই 25 জন শিল্পপতির কাছে জমি হস্তান্তর করবে। কলকাতায় আজ বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, লাক্স, কোজি, আমূল সহ বিভিন্ন সংস্থা এ রাজ্যে শিল্প গড়ে তুলছে, এজন্য সরকার ল্যান্ড পারচেজ পলিসি বা জমি ক্রয় নীতি চালু করেছে। শিল্পের জন্য কৃষকরাও সাগ্রহে জমি দিচ্ছেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই ল্যান্ড ডেভেলপমেন্ট পলিসি বা জমি উন্নয়ন নীতি চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলেছে। পূর্বতন কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা কোনো অডিট রেকর্ড দেয়নি, ওই আমলেই রাজ্য শিল্পক্ষেত্রে পিছিয়ে গেছে। রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পের নাম বদল করে হল পশ্চিমবঙ্গ আবাস। নবান্নে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই প্রকল্পের 10,20,379 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির দ্বিতীয় ও শেষ কিস্তির 60,000 টাকা করে দেওয়ার কাজের সূচনা করেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ একাধিক মন্ত্রী ও শীর্ষ আধিকারিকের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রাপকদের হাতে চেক তুলে দেন। তিনি জানান, 6,000 কোটিরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে প্রকল্প রূপায়ণ করাই সরকারের লক্ষ্য। আবাস প্রকল্পের সমীক্ষার সময়সীমাও 15 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এখনও যাদের নাম তালিকাভুক্ত হয়নি তাদের প্রকৃত যোগ্যতা যাচাই করে অন্তর্ভুক্ত করা হবে। দুর্গাপুজোর পর দলমত নির্বিশেষে আরও কয়েক লক্ষ উপভোক্তার হাতে টাকা তুলে দেওয়ার কাজ শুরু হবে। উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান বাজার দরে বাড়ি সম্পূর্ণ করতে আরও কিছু অর্থের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে নেওয়ার পরামর্শ দেন তিনি। বাড়ি সম্পূর্ণ হলে স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে 12,000 টাকা।
3: কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন, এই বাড়িগুলো সম্পূর্ণ হলে একটি করে স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচালয় 12,000 টাকা করে আপনারা প্রত্যেকে পাবেন। তার সাথে আপনি যদি চান আপনি প্রধানমন্ত্রী সূর্য ঘরেও যুক্ত হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি সোলার প্যানেল পাবেন 100 ইউনিটে 30,000 টাকা সাবসিডি, 300 ইউনিটে 78,000 টাকা সাবসিডি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যদি SC ST পরিবার হন, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অর্থ থেকে আরও 15,000 টাকা আপনাকে অতিরিক্ত সাহায্য করবে।
1: এদিকে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে 12,500 মানুষ অবৈধভাবে টাকা পেয়েছেন বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। তিনি আজ নবান্নে বলেন, এদের মধ্যে 1,000 মানুষের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে, বাকিদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
2: 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, বাকি 8,00,000 যে বাড়ি, সে বাড়ি এখানে রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30,00,000 লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন, এর তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
1: সরকারি অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস উপপ্রধান দীপ্তেন্দু মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর চুচুড়া শাখা এবং কলকাতার আঞ্চলিক দপ্তরের উদ্যোগে হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের তুলসীবেড়িয়ায় আজ শুরু হয়েছে 3 দিনের সুসংহত গণজ্ঞাপন প্রচার কর্মসূচি। এই অনুষ্ঠানে VVG রামজি নেশামুক্ত ভারত অভিযান, বাল্যবিবাহ রোধ, বেটি বাঁচাও বেটি পড়াও, এক পের মাকি নাম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানের সূচনা করেন হাওড়া গ্রামীণ পুলিশের SP অমিত কুমার। এছাড়াও ছিলেন SDPO ঈশান সিনহা, তথ্য সম্প্রচার মন্ত্রকের 2 সহকারী অধিকর্তা সুমিতা চক্রবর্তী, সন্দীপন দাশগুপ্ত প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার এই প্রথম কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে অংশ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্বাধীনতা দিবস

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:11 হয়ে 16 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড, সঙ্গে রয়েছে দেবারতী আর রাজর্ষি, আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনার কথা। প্রত্যেকদিন যেমন আপনার কথা অনুষ্ঠানে একটা বিষয় রাখা হয়, আজও সেরকমই রাখা হয়েছে। আজ যে বিষয়টি রাখা হয়েছে সেটি হলো নীরব থাকা মানেই সমর্থন করা। আপনি কি মনে করেন, আপনি কি সমর্থন করছেন এই বাক্যবন্ধটিকে, নাকি একদমই বিপক্ষে বলতে চাইছেন? সেটাই আমাদেরকে জানাতে পারেন আপনারা। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা SMS এর নাম্বার রয়েছে সেটি হলো 9903050992, 9903059992। এছাড়া আমাদের আরও একটি মাধ্যমে আপনারা আজ জানাতে পারেন, সেটি হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজ আপনার কথা অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করা হয়েছে। সেই পোস্টারের কমেন্ট বক্সে এসেও জানাতে পারেন আপনাদের মতামত। ইতিমধ্যে অলরেডি বেশ অনেকগুলো কমেন্ট কিন্তু চলে এসেছে, তাই দেরি না করে চটপট চোখ রাখি আমাদের ফেসবুক পেজের কমেন্টে। শুভ দত্ত লিখছেন দত্তপুকুর থেকে, তিনি লিখেছেন, নমস্কার রাজর্ষিদা এবং দেবারতীদি, আমি দত্তপুকুর থেকে শুভ দত্ত বলছি। আজকের বিষয় নীরব থাকা মানেই সমর্থন করা।

সাথে আমি পুরোপুরি একমত নই। মানুষ সবসময় সমর্থন করার জন্য চুপ থাকে না, অনেক সময় পরিস্থিতি এড়াতে, সম্পর্ক বাঁচাতে বা অহেতুক তর্ক বাড়িয়ে অশান্তি না করার জন্যেও মানুষ নীরবতা পালন করে। আবার অনেক ক্ষেত্রে ভয়ের কারণে বা নিজের অসহায়তার জন্যেও মানুষ চুপ থাকতে বাধ্য হয়। তাই কেউ চুপ আছে মানেই যে সে অন্যায়কে সমর্থন করছে এমনটা ভেবে নেওয়া ঠিক নয়। কখনো কখনো নীরবতাও এক ধরনের প্রতিবাদ হতে পারে। আপনার অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি, ধন্যবাদ। আন্তে শুভ দত্ত দত্তপুকুর থেকে লিখেছেন এই কমেন্ট। পরের বন্ধু মেসেজ করছেন দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুকুর থেকে হাফিজা। হাফিজা লিখছে, নমস্কার রাজর্ষিদা এবং দেবারতী দি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুকুর থেকে হাফিজা খাতুন বলছি। কলেজের করিডোরে খুব শোরগোল, বন্ধুরা বলছে চুপ করে থাকা মানেই তো ভুল। আমি শুধু বইয়ের পাতা উল্টাতে উল্টাতে নীরব রইলাম তাদের সেই উত্তপ্ত কথায়। সবাই ভাবল হয়তো ভয়েই আমি চুপ, কিন্তু তারা তো দেখেনি কাল রাতের রূপ। বাবা যখন বিনা কারণে রাগ দেখাচ্ছিলেন, আমি চুপ থেকেই মায়ের হাতটা শক্ত করে ধরেছিলাম। সেই নীরবতা মেনে নেওয়া তো ছিল না, ছিল মাকে সামলে রাখার এক গভীর শান্ত শক্তি। সব চুপ থাকা মানেই সায় দেওয়া নয়, কখনো তা সম্পর্ক বাঁচানো, কখনো নীরব লড়াই। দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুকুর থেকে লিখেছে হাফিজা। 100.1 FM গোল্ডে রয়েছি দেবারতী আর রাজর্ষি, আর আপনারা কথা বলছেন আপনার কথা অনুষ্ঠানে। আজ যে বিষয়টা লিখে মানে রেখেছি আপনাদের জন্য, আমাদের পোস্টারে লেখা রয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে নীরব থাকা মানেই সমর্থন করা। কি বলবেন আপনি, আপনার কি মতামত? আপনি কি মনে করেন নীরব থাকা মানে আদতে সত্যিই সমর্থন করা, নাকি আপনি মনে করেন যে নীরব থাকা মানে সবসময় সমর্থন করা নয়, নীরবতাও একরকম প্রতিবাদ? পরের বন্ধুর কমেন্ট পড়ব। লিখছেন শুভ্রা ভট্টাচার্য, একজন শিক্ষিকা এবং সমাজকর্মী, চুঁচুড়া থেকে। দিদি লিখেছেন, কথায় আছে মৌনম সম্মতি লক্ষণম, অর্থাৎ নীরবতা সম্মতির লক্ষণ। কিন্তু এটা সবসময় সত্য নয়। অনেক সময় অসহায় অবস্থানে পড়ে মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে বা সুবিধাভোগী মানুষ শিরদাঁড়া বিকিয়ে নীরবতা দিয়ে যেমন সম্মতি জানায়, তেমনি কখনো সখনো শান্তিপ্রিয় মানুষ নীরবতাকে হাতিয়ার করে সম্পর্কের ইতি টেনে তীব্র প্রতিবাদও বোঝায়। তাই কোনো বিষয়ে চুপ থাকা মানে সবসময় সমর্থন করা নয়। অসহায় সুবিধাবাদী আবার শান্তিপ্রিয় আর শান্তিপ্রিয়, এই তিন ধরনের মানুষের ক্ষেত্রে নীরবতা সমাজে তিন রকম বার্তা বহন করে। আমি মনে করি সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদ সুদূর প্রসারী ও মানুষের মনে সুগভীর ছাপ রেখে যায়। লিখছেন শুভ্রা ভট্টাচার্য চুঁচুড়া থেকে। পরের বন্ধু লিখেছেন এসএন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে। তিনি লিখেছেন, নমস্কার দেবারতী দিদি ও রাজর্ষী দাদা, অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে যারা নীরব কখনোই থাকবে না নীরব, তারা প্রতিবাদের ভাষা ঠিকই প্রকাশ করবেই, তা সে আজ না হোক কাল। আসলে অনেক সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীরব থাকতে হয়, কিন্তু চোখের সামনে অন্যায় কখনোই সমর্থনযোগ্য নয়। এমনও তো হয় যেখানে থাকে একাকিত্ব, মানসিক চাপ, নয়তো বা ভয়। প্রতিদিন কত অপরাধ ঘটে যায়, তা বলে দয়া করে কেউ থেকো না সুযোগ সন্ধানের অপেক্ষায়। কারণ চুপ থেকেও নীরবে থেকে সব সহ্য করেও একদিন পাবে নিশ্চয় জয়। কোড়াকাটি সন্দেশখালি থেকে লিখেছেন এস এন মণ্ডল বাপি। পরের বন্ধু লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে। তিনি লিখেছেন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই রাজর্ষী দেবারতী আপনাদের। মৌন থাকা সম্মতির লক্ষণ, বিজ্ঞজনেরা বলে থাকেন। যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, মনস্তত্ত্ব পাল্টেছে। আগে বা এখনও বিশেষত সম্পর্কের ব্যাপারে মৌন নীরব চুপ থাকা মানে
যে ভাষাতেই বলি না কেন, কোনো ঘটনা বা মন্তব্যকে সমর্থন করা, কিন্তু এখন মানে দাঁড়িয়েছে ঝামেলা বা ঝুঁকি এড়ানো। যত চুপ তত সুখ, ভবিষ্যতের পথ খোলা রাখা, পরবর্তীতে বলতে পারবে সুবিধাবাদীর মতো আমি হ্যাঁ বা না কোনোটাই বলিনি, নিরপেক্ষতা দেখানোর ভান করা, আদেও যেটা সে নয় কিন্তু সুবিধাবাদী, দায় দায়িত্ব ঝুঁকি কোনোটাই যেন ঘাড়ে এসে না পড়ে। এখন তাই নীরব বা চুপ থাকা মানে সমর্থন করা নয়, যেদিকে হাওয়া মোরগ সেদিকেই ঘুরবে। ধন্যবাদ আপনাদের এবং শ্রোতা বন্ধুদের। সত্যি এভাবেও কিন্তু আমরা এখন অনেককে একদমই নিরপেক্ষ থেকে চুপচাপ থাকতে দেখি। আমরা যে বিষয়টা রেখেছি নীরব থাকা মানেই সমর্থন করা, বিষয়টা সেই সব ক্ষেত্রে সবসময় সত্যি হয় না। বর্তমানে নীরব থাকা মানে বেসিক্যালি ওই সুবিধাবাদীর জায়গাটা নেওয়া, এরকমটাও কিন্তু হতে পারে। ঠিক সেরকমই লিখছেন আমাদের বন্ধু কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে। পরের বন্ধু লিখেছেন রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে, লিখেছেন নীরবতা সবসময় সমর্থন বোঝায় না, নীরবতা অনেক রকম অর্থ বহন করতে পারে, পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে। নীরবতা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে, কখনো কখনো দারুণ প্রতিবাদ, আবার কখনো সম্মতি, সমর্থন বা নীরব সমর্থন মেনে নিতে পারলেও সবসময় নীরব থাকা মানুষটি অনেক কিছু বলতে চান, হয়তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইচ্ছুক কিন্তু বলতে পারছেন না। তাই নীরব থাকা মানেই সমর্থন করা সব সময়ের জন্য নয়, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন এই কমেন্ট। পরের বন্ধু লিখছেন দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে, তিনি লিখছেন কখনো কখনো নীরব দর্শক হয়ে থাকতে হয়, কিছু করার নেই, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, বেশি কথা বললে কোথায় কি শুট আউট করে দেবে, আমি তো মরলাম, ফ্যামিলি জলের তলায় চলে গেল। কিছু কিছু জায়গায় প্রতিবাদ করি, অনেক বড় বড় ব্যাপার স্যাপার থাকে, সেসব জায়গায় প্রতিবাদ সেভাবে করি না। ট্রেনে বাসে অনেক সময় দেখি কারো প্রতি অন্যায় করা হচ্ছে, তখনও নীরব দর্শক থাকি, যদি কেউ প্রতিবাদ করে তখন একটু গলা মেলাই, কিছু করার নেই, পরের ঝামেলা নিজের ঘাড়ে নেব কেন বলুন তো, ঝগড়াঝাঁটি হবে, এ সমস্ত ভালো লাগে না। বুঝতে পারছি অন্যায় হচ্ছে, কিন্তু নীরব দর্শক হয়ে থেকে যাই, নিজের মনে প্রতিবাদ করি, এটা আসলে অন্যায়ই হলো। কাজী আবু জাফর লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, তিনি লিখছেন নীরব থাকে সে যার কিছুই বলার নাই, কিংবা সে দোষী, নীরবতা দেখে বুঝি দোষী না নির্দোষী। ক্লাসে যে নীরব থাকে মোটেও সে খারাপ ছাত্র নয়, একটা কিছু সমস্যাতে আছে সে নিশ্চয়। নীরব থাকার অনেক অর্থ হয়, নীরব থাকা মানে শুধু অন্যায়কে মেনে নেওয়া নয়। আত্রাই বাংলাদেশ থেকে কাজী আবু জাফরের কমেন্ট। পরের বন্ধু লিখছেন আশিস, কোথা থেকে লিখেছেন না সেটা অবশ্য উনি লেখেননি, বেশ তিনি লিখেছেন নীরব থাকা মানে সমর্থন করা, এই উক্তির মূল বক্তব্য হলো অন্যায় দেখিয়াও চুপ থাকলে আমরা পরোক্ষভাবে সেই অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি। শুনুন আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যে মানুষটা অন্যের শিকার হয় সে সাহায্যের আশায় চারপাশে তাকায়, কিন্তু সবাই চুপ থাকলে সে আরও বেশি অসহায় হয়ে পড়ে এবং ভেঙে পড়ে। অন্যায়টা দেখে কেউ যদি বাধা না দেয় তাহলে অন্যায়কারীর সাহস আরও বেড়ে যায়, সে ভেবে নেয় এই কাজে কেউ বাধা দেবে না, ফলে তার নীরবতা অন্যায়কারীকে আরও অন্যায় করার সুযোগ করে দেয়। সমাজে যখন কোনো অন্যায় বা অবিচার হয় তখন চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া, নীরবতা মানেই আমি এর পক্ষে আছি এই বার্তাটা দেয়। তাই আমি আশিস বলি অন্যায়ের বিরুদ্ধে নীরবতা হলো সবচেয়ে বড় সমর্থন। বিবেকবান মানুষ হিসাবে অন্যায় দেখলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, চুপ থাকলে চলবে না,
এই বিষয়ে আজকে কথা বলতে গিয়ে আমার মার্টিন লুথার কিং জুনিয়রের একটা উক্তি খুব মনে পড়ে যাচ্ছে, আপনাদের সামনে নিবেদন করি। আমাদের সবচেয়ে বড় আফসোস হবে

দুষ্টু লোকের চিৎকারের জন্য না, ভালো মানুষের নীরবতার জন্য। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, কাল আপনার অফিসে একটা কিছু হলো, আপনি চুপ করে রইলেন, ভবিষ্যতে যখন আপনার ঘরে সেটা হবে তখন সহ্য করতে পারবেন তো? এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আশিসবাবু সত্যি খুব সুন্দরভাবে একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমাদের বন্ধুরা যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তাদের উদ্দেশ্যে জানাই, অবশ্যই আপনাদের মেসেজও পড়ব। তবে তার আগে আরও দুটো ফেসবুক কমেন্ট রইল সকলের জন্য। নীরব থাকা মানে সম্মতি জানানো, সংস্কৃতে বলে মৌনম সম্মতি লক্ষণম, কিন্তু চুপ করে থেকে প্রতিবাদও জানানো যায়। আজ এই পর্যন্তই। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। পরের বন্ধু লিখছেন অমিতাভ হোর, যদিও তিনি কোথা থেকে লিখছেন লেখেননি, তিনি লিখছেন যে না, নীরব থাকা মানে যে তার সম্মতির ইঙ্গিত বোঝায়, ঠিক তা নাও হতে পারে। পরিস্থিতি অনেক সময় আমাদেরকে বাধ্য করায় তর্কের খাতিরে নীরব হয়ে যেতে। দেখুন, নীরব থাকা আবার নীরবতা পালন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যা দেখতে পাই। নির্বুদ্ধিতার বিরুদ্ধে তর্ক করার চাইতে নীরব হয়ে যাওয়াই হলো বুদ্ধিমত্তার পরিচয়। স্থান কাল পাত্র বিশেষে আমরা নীরব হয়ে যাই, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। লিখছেন অমিতাভ হোড়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold Day.

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: চলে এলাম আবারও আপনাদের মেসেজ নিয়ে। এবার আমরা চোখ রাখবো হোয়াটসঅ্যাপে এবং আমাদের SMS চ্যাট বক্সে। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, তিনি লিখছেন, নীরব থাকা মানেই যে সমর্থন করলাম সেটা না, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। পাড়া দাদারা অনেক সময় ভুল কাজ করে, যদি কিছু বলতে যায় বলে আবার তুই নাক গলাচ্ছিস কেন, তোর ব্যবস্থাও করে দেবো পরে, এই ভেবেই অনেকে চুপচাপ থাকে। তবে আমার মতে মানুষ নীরব দর্শক হয় না, যেটা ভুল সেটাকে ভুল বলবো, যেটা ঠিক সেটাকে ঠিক বলবে। এর ফলে অনেকের কাছে আমি খারাপ হয়েও গেছি। অনেকদিন আগে আমার এক বয়স্ক মাস্টার মশাইকে কিছু দাদারা খুব বড় বড় কথা বলেছে, সেই সময় আমি নীরব দর্শক ছিলাম বটে, তবে এর ব্যবস্থাটা করেছিলাম পরে, একটু দেরি হয়ে গিয়েছিল কিন্তু করেছিলাম। মাস্টার মশাই আমাকে অনেক আশীর্বাদ করেছে, মাস্টার মশাই বলেছে আমার নামে বিনা দোষে বদনাম দিচ্ছে, তুমি যে বুঝতে পেরেছ এটা আমার কাছে খুব ভালো লেগেছে, তুমি যে পরে প্রতিবাদ করলে সবাইকে নিয়ে এটা আরও বুদ্ধিমানের কাজ করেছ। আমরা সবাই একটু বুদ্ধি রেখে প্রতিবাদ করতেই পারি, হয়তো সেই সময় নীরব দর্শক সেজেই ছিলাম, পরে হলেও করতে হবে অন্যরকমভাবে। বালি হাওড়া থেকে লিখছেন কিশোর। পরের বন্ধু লিখছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে, বরাবরের মতোই ছন্দে ছন্দে লিখেছেন, নীরব থাকাটাই সমর্থন? হ্যাঁ অনেকটাই তাই, স্বস্তিদায়ক নীরবতা বলে পাশে থাকতে চাই, তবে কিছু নীরবতা আবার নির্ভেজাল মৌন প্রতিবাদ, মুখ খোলাটাই বিপদের অযথা কেন জেহাদ, কণ্ঠরোধের বাতাবরণে প্রতিবাদ যে প্রহসন, নীরবতায় আচ্ছন্ন হয়ে মৌনতারই অবলম্বন, কিছু বিতর্কিত পরিবেশে নীরব থাকতে হয়, স্বাধীন মতামত প্রকাশে জীবনের ঝুঁকি রয়। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ। পরের বন্ধু লিখছেন সৌভিক সরকার, কসবা হালদু থেকে লিখেছেন, নীরবতা সবসময় সম্মতির ভাষা নয়, অনেক সময় মানুষ নীরব থাকে ক্লান্ত হয়ে সম্পর্ক বাঁচাতে, অযথা তর্ক এড়াতে কিংবা নিজের অনুভূতি প্রকাশ করার সঠিক সময়ের অপেক্ষায়। তাই কারো নীরবতাকে সবসময় সমর্থন বলে ধরে নেওয়াও ঠিক নয়, তবে অন্যদিকে অন্যায় অবিচার বা অসত্যের সামনে দীর্ঘ নীরবতা কখনো কখনো পরোক্ষ সমর্থন হিসাবেও ধরা পড়ে, কারণ যখন সত্যের পক্ষে কথা বলার প্রয়োজন হয় তখন চুপ করে থাকা অন্যায়কে আরও শক্তিশালী করে তুলতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে অন্যায়ের চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে ভালো মানুষের নীরবতা, তাই নীরবতারও একটি দায়িত্ব আছে, কখন চুপ থাকতে হবে আর কখন সত্যের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে, এই বোধই একজন মানুষের প্রকৃত চরিত্রকে প্রকাশ করে। সব নীরবতা সমর্থন নয়, কিন্তু প্রয়োজনের সময় নীরবতা কখনো কখনো সমর্থনের সমান হয়ে যায়। লিখছেন সৌভিক সরকার, কসবা হালতু থেকে। পরের বন্ধুর মেসেজ পড়ব। লিখছেন আমাদের বন্ধু বারাসাত থেকে বাবাই সিংহ, তিনি লিখেছেন, আজকের বিষয় নিয়ে আমার স্পষ্ট মত হলো, চোখের সামনে অন্যায় দেখেও নীরব থাকা মানে পরোক্ষভাবে সেই অন্যায়কেই সমর্থন করা। আমরা যদি খারাপ কিছু ঘটতে দেখেও প্রতিবাদ না করে চুপ করে থাকি, তাহলে যে অন্যায় করছে তার সাহস আরও বেড়ে যায়। সমাজে বেশিরভাগ খারাপ কাজ টিকে থাকে কারণ ভালো মানুষেরা প্রতিবাদ না করে নীরব থাকে, তাই সব জায়গায় চুপ করে থাকাটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। নিজের মেরুদণ্ড সোজা রেখে ভুলকে ভুল বলার সাহস থাকাটা খুব জরুরি। বাবাই সিংহ লিখেছেন বারাসাত থেকে। পরের বন্ধুর মেসেজ পড়ব। লিখছেন পরমা মিত্র।

পত্র ভবানীপুর কলকাতা থেকে। তিনি লিখেছেন, সবসময় নীরব থাকা মানেই সমর্থন করা নয়। অনেক সময় নীরবতা আসে ক্লান্তি থেকে, কখনো ভয় থেকে, কখনো অপ্রয়োজনীয় তর্ক এড়ানোর ইচ্ছা থেকে। তাই কেউ চুপ করে আছে বলেই সে সব কিছু মেনে নিয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। তবে অন্যদিকে অন্যায় বা অবিচারের মুহূর্তে দীর্ঘ নীরবতা অনেক সময় পরোক্ষ সমর্থন হিসেবেও দেখা হয়, কারণ প্রতিবাদ না থাকলে অন্যায় আরও সাহস পায়। তাই নীরবতারও একটি দায়িত্ব আছে, কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে, এই বোধই একজন সচেতন মানুষের পরিচয়। সব নীরবতা সমর্থন নয়, কিন্তু যেখানে সত্যের পক্ষে কথা বলা জরুরি সেখানে নীরবতা কখনো কখনো ভুল বার্তা পৌঁছে দেয়। ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন পরমা মিত্র। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত লিখেছেন, আমার মতে যে নীরব থাকা মানেই সবসময় সমর্থন করা তা নয়। নীরবতার মানে পরিস্থিতি অনুযায়ী আলাদা হতে পারে। কখনো কখনো চুপ করে থাকা মানে আমি এর সাথে একমত বোঝায়। অন্যায় দেখেও প্রতিবাদ করার সাহস না পাওয়া অনেক সময় ভয় বা অসহায়ত্বকে বোঝায়। আবার অনেক সময় মানুষ এড়িয়ে যায়, ঝামেলায় জড়াতে চায় না। আবার অনেক সময় তৎক্ষণাৎ কী বলবে বুঝে না পেয়ে সময় নেয়। আবার কখনো কখনো কথা না বলে অবজ্ঞা করাও এক ধরনের প্রতিবাদ। শেষে একটাই কথা বলবো, নীরবতা দেখেই কাউকে বিচার করা আসলে যায় না। আসল কারণটা বুঝতে হলে মানুষটার অবস্থান, সম্পর্ক আর প্রেক্ষাপট দেখতে হয়। খুব সুন্দর লিখেছেন, এক কথায় বলে দেওয়ার বিষয় বোধহয় না এটা। নীরব থাকা মানে কখন সম্মতি আর কখন প্রতিবাদ আর কখন পারিপার্শ্বিক পরিস্থিতি, সবটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সেই পরিবেশের বা সেই মানুষটির পরিস্থিতির ওপর। রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখেছেন সুশান্ত সেনগুপ্ত। পরের বন্ধু লিখছেন, কে লিখছেন, উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখেছেন, ভারী নম্র হয়ে কোনো সংলাপ পেশ না করে নীরব থাকা মানেই কোনো কিছুকে সমর্থন বোঝায় না। নীরবতার অলিখিত বার্তাটা পুরোপুরি ওজনের ধারের ভারের গুরুত্বের এবং সম্মানের। নীরবতা ভঙ্গ করে মার্কাটারি হতে হবে এমনটা নয়। অনেক সময় নীরবতা একজন সুপুরুষের হাতিয়ার, যার মধ্যে থাকবে শিক্ষার দীপ্তি, চোখের মধ্যে থাকবে আগুন ঝরানো দ্যুতি, যা বিবেকানন্দের চোখের ভাষার মধ্যে ছিল, সেই দীপ্তি যা মানুষকে সঠিক পথ চালনা করার একটি নিদর্শন। অনেক সময় প্রতিবাদের দীপ্তি যা সমর্থন বলে মনে হতো না, ঠিক ভুল সমাজের সর্বত্রই আছে, অনেকেই যন্ত্রণায় থাকে, কিন্তু বেশিরভাগই নীরবতা ভঙ্গ করে শিরদাঁড়ার প্রয়োগ করেন না পরবর্তী পরিণামের আশঙ্কায়। এতে যে প্রত্যেকেই জিতে যান তা নয়, তবে যারা নীরবতা পালন করেন অনেক সময় তারা স্বমহিমায় জিতে যান, তখন অবশ্যই তাদের সেলাম প্রাপ্য হয়। তোমাদের সুস্থতা কামনায়, উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, আচ্ছা, স্বপক্ষে ও বিপক্ষে দুরকম কথাই তিনি বলেছেন এবং সেই সাথে লিখেছেন রাগ করবেন না, কিন্তু না না আমরা একদমই রাগ করছি না। স্বপক্ষে যাদবেন্দ্রবাবু লিখছেন, মনুসংহিতা ও মহাভারতে বলা হয়েছে, অন্যায় দেখেও যে ব্যক্তি প্রতিবাদ করে না সেও সেই পাপের ভাগী হয়। ঠিক যেমন কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্র হরণের সময় মহর্ষি ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের নীরবতা অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল, তাঁদের এই নীরবতা অধর্মকে সমর্থন করা হয়েছে বলে মনে করা হয়। বিপক্ষে যুক্তি। আবার যারা বোঝেন না, মূর্খ, তাদের সঙ্গে তর্কে না গিয়ে নীরব থাকা বুদ্ধিমত্তার পরিচয়। এখানে নীরবতা মানে সমর্থন করা নয়, বরং শক্তি অপচয় না করা। আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন এই প্রার্থনা করি। লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। পরের বন্ধু লিখছেন বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য। লিখছেন, নীরব থাকা মানেই সমর্থন করা নয়। ঘটনার বিষয়ে না জানলে নীরব থাকতে হয়। ভয় পেয়ে নীরব থাকা বুদ্ধিমানের কাজ, ঝামেলা এড়াতে দাপুটেরাও নীরব আজ। অন্যায় কিংবা কঠিন পরিস্থিতি বদলাতে নীরবতা বজায়।

0: রেখে অন্য পথ হয় নিতে, তাই নীরব থাকা মানেই সমর্থন করা। এই ব্যস্ত কঠিন দিনে বাক্যটি রয় অধরা। বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য লিখেছেন ছন্দে ছন্দে তাঁর মতামত। বেহালা থেকে আরও একজন বন্ধু অনিমেষ ভট্টাচার্য লিখছেন প্রিয় আপনার কথা, আমি মনে করি নীরবতা মানে সমর্থন নয়, কারণ পরাধীনতার সময় থেকে মানুষ নীরবে নিঃশব্দে স্বাধীনতার সংগ্রামীদের সাথে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। নীরব থেকেও গঠনমূলক কাজের দ্বারা যথা কার্টুন, ছবি, ফেস্টুনের মাধ্যমে অনেক দুর্নীতির প্রতিবাদও করা যায়, লিখছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন শুভ সন্ধ্যা দিদি দাদা, নীরবতা মানেই সমর্থন করা তা নয়, নীরবতা মানুষকে বুঝিয়ে দেয় যে সে অন্যের খারাপ ব্যবহারের জন্যই নীরবতা পালন করছে। নীরব থাকলেই অন্যজন বুঝতে পারবে যে ঠিক কাজ সে করেনি, আর খারাপ ব্যবহার করার স্পর্ধা পাবে না। আমি নীরবতাকেই মেনে প্রতিটা কাজে অগ্রসর হই। নীরবতা হলো গাম্ভীর্য, নীরবতাতেই মেলে শান্তি। ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। পরের বন্ধু লিখছেন শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে, লিখেছেন সবসময় নীরব থাকাকে সমর্থন করা মনে করা উচিত নয়, হতে পারে তা নিরুপায়তার লক্ষণ। সংস্কৃত একটা কথা প্রচলিত আছে বটে, মৌন সম্মতির লক্ষণ, কিন্তু আসলে সবসময় এ সূত্র খাটে না। সমাজ সংসারে মান অর্থ আর প্রতিপত্তির দিক থেকে সবাই সমান নয়। এমন কোনো ব্যক্তির বা গোষ্ঠীর সংগঠিত অন্যায় যদি সমাজে ঘটছে যার প্রতিবাদ করা মানে সাক্ষাৎ নিজের জীবনকে বিপন্নতার দিকে ঠেলে দেওয়া, তা বলে অন্যায়ের সঙ্গে আপোষ করার কথা আমি মোটেও বলছি না। যে যেমন মানুষ তার প্রতিবাদের প্রকাশ তেমন, তবে অবশ্যই সেই প্রতিবাদ নিজের জীবন খুইয়ে করার মধ্যে কোনো বাহাদুরি আছে বলে মনে হয় না। প্র্যাকটিক্যালি ভাবলে জীবন সম্পূর্ণ তো নিজের এবং সমাজের প্রতি তার দায় আছে, তাই বলে ওজন বুঝে না চলে সবসময় কথা বলাও অসমর্থনযোগ্য। আতঙ্ক সিনেমার মাস্টার মশাইয়ের সিনটা মনে পড়ে যায়, অনেকভাবে অসমর্থ সেটা জানানো যায় কাজের মধ্যে দিয়ে, আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে, এইসব উপায় তো আছেই। শুধু চুপ থাকা মানেই যে সবটুকু মেনে নেওয়া হয় তা কিন্তু নয়। ধন্যবাদ সহ লিখেছেন শঙ্খ অধিকারী বাঁকুড়ার সাবরাকোন থেকে। পরের বন্ধু লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, নীরব থাকা মানেই যে সবসময় কিছু সমর্থন করা তা নয়, অনেক সময় মানুষের ভয় নিজের নিরাপত্তা বা ঝামেলা এড়াতে চুপ থাকে, তবে বড় অন্যায় বা অবিচারের সময় নীরব থাকলে তা অপরাধীকে সাহস যোগাতে পারে, তাই সঠিক সময়ে মুখ খোলা জরুরি। পরিশেষে বলা যায় সব ক্ষেত্রে নীরবতা সমর্থনযোগ্য নয়, তবে অন্যায় যখন মাত্রা ছাড়ায় তখন চুপ থাকা মানে অপরাধকে মেনে নেওয়া, তাই নীরবতা ভেঙে সঠিক কথা বলা আমাদের দায়িত্ব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।
1: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা।
0: পরের কমেন্ট করেছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, লিখছেন সৃষ্টিশীল কাজের মাধ্যমে নীরবেও প্রতিবাদ করা যায়। পরের বন্ধু লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাচ্ছেন আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে মৌখিকভাবে কিছু বলে থাকি, কোনো বিষয়ে সম্মতি বা অসম্মতি জানাতেও আমরা কিছু কথা বলে থাকি। আমাদের ঘর সংসার ও সমাজে এমন অনেক কিছু ঘটে যা সমর্থন করা যায় না, অপ্রিয় কিছু কথা মুখ থেকে বেরিয়ে আসতে চায়। এ সময় নিজেকে সংযত রেখে কিছু না বলাই ভালো। এর মানে এই নয় যে নীরব থাকা মানে সমর্থন করা। আসল কথা হলো আমরা কথার মাধ্যমে যা বোঝাতে চাই কথা না বলে নির্বাক থেকে তার অনেক গুণ বেশি বোঝানো যায়। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে। পরের বন্ধু শুভ্রা ভট্টাচার্য বাঁশজনী কলকাতা থেকে লিখছেন মানবিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখলে নীরবতা কখনো নিরপেক্ষ হতে পারে না। সমাজ যখন কোনো সংকটের মুখোমুখি হয় তখন চুপ থাকাটা আসলে অন্যায়ের সবচেয়ে বড় জ্বালানি। আপনার নীরবতা যখন অত্যাচারিতার মনে হতাশা বাড়ায় আর অন্যায়কারীর সাহস দ্বিগুণ করে দেয় তখন আপনি অজান্তেই অপরাধের সহযোগী হয়ে যান। নিরপেক্ষতার মুখোশ পরে দায় এড়ানো সহজ, কিন্তু বিবেকের কাছে পরিষ্কার থাকা অসম্ভব। আপনাদের মুখে এই টপিকটা শুনে নিজের নাগরিক দায়িত্বের কথাটা আবারও মনে পড়ে গেল, আজ অসাধারণ বিষয়। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। সময়টা খুবই কম, তাই চটপট কোন কোন বন্ধুরা মেসেজ করেছেন তাদের নামগুলো একটু বলে দিই, আর আপনাদের মেসেজ

আজ পড়া হলো না ঠিকই, কিন্তু অন্যদিন নিশ্চয়ই আপনাদের মতামত আমরা ভাগ করে নেব সকলের সঙ্গে। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের সিমলাহাট থেকে লিখছেন প্রদীপ বসাক। পরের বন্ধু মেসেজ করেছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে। পরের বন্ধু মেসেজ করেছেন বিজয়কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। সুমিত রায় লিখেছেন দমদম থেকে। আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের পাশাপাশি এসএমএস করেছেন যেসব বন্ধুরা, জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। পরের বন্ধু লিখেছেন শিপ্রা কাঁড়ার মল্লিকপাড়া লেন বিটোর হাওড়া চার থেকে, এবং সেই সাথে লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। এবং প্রত্যেক বন্ধুরাই মোটামুটি এই বার্তাই জানাচ্ছেন যে নীরব থাকা মানেই যে সবসময় সমর্থন জানানো তা নয়, কারণ সমর্থন জানানোর ক্ষেত্রে বা সমর্থন না জানানোর ক্ষেত্রে পারিবারিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিস্থিতি দুটোর অনেকখানি ভূমিকা রয়েছে। সেই সাথে আমাদের আরও একজন বন্ধু আমাদের যে ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানেও কমেন্ট করে জানিয়েছেন, তিনি হচ্ছেন সুচেতা পশ্চিম বর্ধমান থেকেও তিনি কমেন্ট করেছেন। তবে যেহেতু স্টুডিওর ঘড়ির কাঁটা আজ রীতিমতো বলছে যে এই পর্বের সময়টা শেষ, কাজেই অনেক বন্ধুদের মেসেজ পড়া হলো না, খুব ভালো খুব মনোগ্রাহী মতামত আপনারা দিয়েছিলেন, তবে নিশ্চয়ই অন্য আর একদিন আমি আবারও যখন আসব তখন আপনারা আবারও মেসেজ করবেন, আপনাদের মেসেজ তখন নিশ্চয়ই পড়ব। আর এই মুহূর্তে রাজশ্রী দেবারতী বিদায় নিচ্ছে আপনার কথার এই পর্ব থেকে, তবে ফিরে আসবে আবারও 9:30 আর আপনারা শুনবেন গানে গানে বাজিমাত। আর সবাইকে বলে রাখি আজ কিন্তু গানে গানে বাজিমাত অনুষ্ঠানের একটা স্পেশাল এপিসোড আপনারা শুনতে চলেছেন, কাজেই কেউ মিস করবেন না, সঙ্গে থাকুন শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আইএন।
3: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
4: আপনি শুনছেন 100.1 এআইআর এফএম গোল্ড। শ্রাবণের এই আধভেজা সন্ধ্যায় গানে গানে বাজিমাত নিয়ে চলে এলাম রাজর্ষী আর দেবারতী। কাল বাদে পরশু 22শে শ্রাবণ। আজকের অনুষ্ঠান জুড়ে গানের খেলায় রবি ঠাকুরের গান, আর থাকছে আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ নিয়ে শোনাতে গান।

বৃষ্টির সাথে রবীন্দ্র গানের এক নিবিড় সম্পর্ক। আজ শোনাতে গানের এই পর্যায়ে আপনি অনুরোধ করবেন আপনার পছন্দের বর্ষা উপপর্যায়ের রবীন্দ্রসঙ্গীতের। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীতের কথা, আর লিখবেন আপনার পুরো নাম আর ঠিকানা। তারপর মেসেজটা SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: মাথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন FM Gold, শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে, শিল্পী পীযূষ কান্তি সরকার।

0: গানে গানে বাজি মাত
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা।
5: হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
4: চিনতে পারা হয়ে গেছে তোমার?
5: ও না, আসলে আমার কাছে একটা ফোন এসেছিল।
4: ও তাই তুমি চেনাচিনির চেষ্টা করছিলে?
5: না, ওর একটা রিসার্চ পেপার করছে।
4: আচ্ছা।
5: সেটা হচ্ছে যারা খুব ঝগড়া করে তাদের নাকি দীর্ঘদিন ধরে গলা ভেঙে যায়। হ্যাঁ,
4: এবং সেজন্যই আমি তোমার পাশে বসে রয়েছি, এই গলা বসে যাওয়ার জন্যই। এবং সেই সাথে যেটা বলা সেটা হচ্ছে যে
5: তুমি ক্রমশ প্রাপ্তবয়স্ক,
4: তুমি আমার সঙ্গে ঝগড়া করো না, আমি এটাই বলতে চাইছি।
5: ও বাবা, আমি কি ভয় পেয়ে গেছি।
4: হ্যাঁ, তো যেটা বলা সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের প্রথম রাউন্ডে চলে এসেছি।
5: আমরা কারা
4: রাজর্ষি আর দেবারতি,
5: সেটা আগে তো বলেই দিয়েছি।
4: না, আমরা কারার একটা উত্তর থাকে, সেই উত্তর তো এখানে দিতে পারছি না। না, চিনতে পারো কিনা রাউন্ডের ক্লুতে বরং আমরা চলে আসি।
5: হ্যাঁ, তুমি বললে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারবেন, আর যদি নাও বুঝতে পারেন তাহলে বুঝতে হবে।
4: না মানে আমার গলাটা আজকে একটু অন্যরকম শোনাচ্ছে, তো তাই জন্য আমি বারবার বলছি যে আমি দেবারতি, আমি দেবারতি, আমি দেবারতি।
5: ও আচ্ছা, তুমি ফেসবুকে নিশ্চয়ই তোমার ভয়েস নোটও দিয়ে দিয়েছো।
4: আমি দেবারতি। প্রথম ক্লু, অভিনেতা বিশ্বজিৎ অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত।
5: বুঝে গেছি,
4: তুমি তো ওইসবে বুঝবে। হ্যাঁ, এবং বোঝাবুঝির যে খেলা সেটা করতে গিয়ে যেটা

করতে হবে সেটা হলো আমাদের আজকের এই যে শোনাতে গানের প্রথম পর্বটা, অর্থাৎ যেখানে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো বলে ঠিক করে রেখে দিয়েছি। তো সেই রবীন্দ্রসঙ্গীত শোনার যে পালা এবং প্রথম যে বন্ধুর অনুরোধ এসেছে সেখানে আমরা চলে যাই।

0: बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो की ना।
1: चेना चेनी रे इजे खेला চিনতে পারা চিনতে না পারা, সেখানে প্রথম ক্লু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মানে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রোগ্রাম করব একটু, ওই যাই হোক, প্রথম ক্লু দিয়েছিলাম অভিনেতা বিশ্বজিৎ অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত। দ্বিতীয় ক্লু দিচ্ছি, সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গানে পিয়ানোর ব্যবহার হয়েছিল, যেটা সত্যি আমাদের সকলের মন কেড়ে নেয়।
2: পিয়ানো কি জিনিস জানো?
1: না বলো না, বাজিয়েছি কিনা।
2: না, তুই ব্যাগের মধ্যে করে পিয়ানো নিয়ে ঘোরো।
1: ব্যাগের মধ্যে পিয়ানো নিয়ে ঘোরো।

এর আগে যে গানটি শুনেছিলাম সেই গানের অনুরোধ আরও একজন বন্ধু করেছিলেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। আর এখন যে গানটি শুনব চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এসো নিপবনে, এই গানের অনুরোধ জানিয়েছেন বজবজ থেকে অদিতি মিত্র।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो की ना।
1: দেখা যাক আপনারা চিনতে পারছেন কিনা, কিন্তু তার আগে দুটো ক্লু আরও একবার।
2: বিশ্বজিৎ অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত, এটা ছিল আমাদের প্রথম ক্লু। দ্বিতীয় ক্লু দিয়েছিলাম সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, গানে পিয়ানোর ব্যবহার সকলের মন কেড়ে নেয়। আর থার্ড ক্লু এবং আমাদের যে ফাইনাল ক্লু, সেটা হচ্ছে এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন বিনয় চট্টোপাধ্যায়। সিনেমায় অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেন কিশোর কুমার, নায়িকা ছিলেন নবাগতা আজরা। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানে লিপ দিয়েছিলেন বিশ্বজিৎ।
1: তাহলে মোরাল অফ দ্য স্টোরি, যে এই সিনেমায় বিশ্বজিৎ যেমন অভিনয় করেছিলেন তেমন ছিলেন কিশোর কুমার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মানে এমনি অন্যান্য গানের মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার ছিল এই গানে। এবং যে ক্লুটা দেবরতী দেয়নি, এই সিনেমার নামের মধ্যেও একটা রাবেন্দ্রিক ছোঁয়া ছিল।
2: ঠিক তাই,
1: তাই মানে তা তুমি বলোনি কেন ক্লুতে?
2: না, ওইটা বলবো কেন, ওইটা বলে তো সবাই দূরে ফেলে যাবে।
1: ঠিক আছে, এত কিছু যখন ও বলেনি, একটু গান শোনা যাক, চলুন শোনাতে গান।
2: অন্নপূর্ণা দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে অনুরোধ জানিয়েছেন এই গান শুনতে চেয়ে শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে রইল পাগলা হাওয়ার বাদল।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो की ना?
1: সঠিক উত্তর যারা যারা দিয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, মৈনাক ব্যানার্জি হুগলি শ্রীরামপুর থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে এবং প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে।
2: কোন সিনেমার গান ছিল
1: এটা? একটু কিছু আলাগে সিনেমার গান,
2: এবং সেই সিনেমার গান কোন গান সেটা নিশ্চয়ই শুনবো, কিন্তু যারা সঠিক উত্তর দিলেন তাদের জন্য।
0: গানে গানে বাজি মাত,

0: में बाजी मात।
1: स्वर्ण कंठ आज স্বর্ণকণ্ঠে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত। তবে শিল্পীর সমস্ত সঙ্গীতগুণ থাকা সত্ত্বেও আমরা তাকে চিনি অন্যভাবে। আপনাকে বলতে হবে কণ্ঠটি কার। উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নম্বর 9903059992। উত্তরের সাথে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন।

0: চিনতে পারো কিনা, চিনতে
1: পারো কিনা, চিনতে পারো কিনা।
2: শুনছেন গানে গানে বাজিমাত। এবার চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
3: প্রাঙ্গণে মোর শিরে শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে।

এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে। ফিরছি আবারও 10:10 গানে গানে বাজিমাতের পরবর্তী পর্ব নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। অসমে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পেও ছাড়পত্র মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদে আজ তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে সরকার রাজ্যসভায় জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বিল আনার জন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে আজ তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িতদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত আজ ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 4-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতের তানভি শর্মা সহ 3 খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার আসানে আয়োজিত মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অব্যবহৃত পড়ে থাকবে সেগুলি এবং গোবর, প্রেসম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও আরও মজবুত হবে। 2026-27 থেকে 2035-36 সালের মধ্যে এই প্রকল্প রূপায়িত হবে। ঘরোয়া কম্প্রেসড জৈব গ্যাস এবং কম্প্রেসড জৈব গ্যাসের উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধির পাশাপাশি দেশের জৈব অর্থনীতি আরও মজবুত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
1: কম্প্রেসড বায়োগ্যাস CBG ইসকা প্রোডাকশন এক ডেকেড কে অন্দর 10 গুণা বড়ানে কা টার্গেট করিব 5 MMSCMD প্রোডাকশন কে লেভেল তক পৌঁছানে কা ইসমে টার্গেট লিয়া গয়া হ্যায়। আগর ইসকো হম এনভায়রনমেন্টাল পয়েন্ট সে দেখে তো দিস উইল সেভ অবাউট 40 মিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন, করিব 75,000 করোড় রুপিজ ন্যাশনাল GDP কো অ্যাড হোগা অর অবাউট 1.5 লাখ জবস উইল বি ক্রিয়েটেড বাই দিস প্রোগ্রাম।
0: এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি CCEA অসমে গুয়াহাটির কাছে বাইহাটা চারিআলি থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়ক বরাবর 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের জাতীয় সড়ক নির্মাণে 8,970 কোটি টাকার মতো খরচ হবে। প্রকল্পটি রূপায়িত হবে বিল্ট অপারেট ট্রান্সফার BOT টোল পদ্ধতিতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতের গড় গতি 100% বৃদ্ধি পাবে, অন্যদিকে ভ্রমণের সময়ও অর্ধেকে নেমে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোবর্ধন প্রকল্প অনুমোদিত হওয়ার বিষয়টি পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে NH-15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর 4 লেনের করিডোর প্রকল্প নির্মিত হলে ভ্রমণের সময় কমবে, সড়ক নিরাপত্তা উন্নত হবে এবং বিভিন্ন স্থানে বড় বাইপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসন করা

0: সম্ভব হবে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয় তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করেছে। এছাড়া 53,871 কোটি টাকা ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং 75 জন আহত হয়েছেন বলে সরকার আজ রাজ্যসভায় জানিয়েছে। প্রশ্নোত্তর পর্বে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, নিহতদের দেহ দ্রুত দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটাদিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর 2:00 অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025 ওপর গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন। তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। ঝাড়খণ্ড বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার বিতর্ককে কেন্দ্র করে বিধানসভার ভেতরে ও বাইরে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়ে ওঠে। এই অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য 4 জন মন্ত্রীকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাশ করাতে আগামী বুধবার 12 আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে বলেন, হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা 50টি থেকে 68টি এবং কলকাতা পুর নিগমের 144 থেকে বাড়িয়ে 209টি করতে এই সংক্রান্ত সংশোধন বিল আনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক্স হ্যান্ডেলে জাতীয় তাঁত শিল্প দিবস উপলক্ষে তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে তিনি আজ সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ভোকাল ফর লোকালের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তন্তুবায়দের প্রশংসা করে তিনি আরও বলেন, তাঁদের দক্ষতা, পরিশ্রম ও সৃজনশীলতা অতুলনীয়। দেশবাসীকে তিনি স্থানীয় হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
1: 7 আগস্ট হ্যান্ডলুম ডে, হামনে ইতনেই উৎসাহ আর উমঙ্গ কে সাথ হ্যান্ডলুম ডে মানানা হ্যায়। আর হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যায় কি হর গরিব পরিবার, বুনকার পরিবার, जो अपने हाथों से अपनी छोटी छोटी घर में लूम पर कपड़े बनाते हैं, और आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं, हैंडलूम के लिए लोगों को प्रेरित कर सकते हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির পর্যালোচনা করেছেন। পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁরা আবারও অঙ্গীকারবদ্ধ হন। IIT মাদ্রাস গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারত ও ইন্দোনেশিয়া উদ্ভাবন বিষয়ক অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলি নিখোঁজ হওয়া, অতিরিক্ত বল প্রয়োগ ও মত প্রকাশে বাধা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি অভিযোগ করেছে, গত 27 জুলাই রাওয়ালকোটের নির্বাচনের প্রথম দিন পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে বহু মানুষ নিহত ও আহত হন।

ভারত আজ ওড়িশা চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 4 এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত কার্যক্ষমতা ও কারিগরি মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে আয়োজিত মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা, অস্মিতা ছালিহা এবং রক্সিতা রামরাজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তানভি ভারতীয় প্রতিযোগী শ্রেয়াংশী বালিশেট্টিকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন। অস্মিতা কোরিয়ার কিম মিন জিকে এবং রক্সিতা জাপানের মানামি সুইজুকে পরাজিত করেন। পুরুষদের প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রয় এবং কৃষ্ণপ্রসাদ গারাগা দক্ষিণ কোরীয় জুটিকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদে আজ তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বিল আনার জন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে ছিল স্বর্ণকণ্ঠ রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে। সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি গানের অংশ, সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চীনা বাংলার গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান,

0: এই বাজি মাত
1: স্বর্ণকণ্ঠ স্বর্ণকণ্ঠ। এবার স্বর্ণকণ্ঠর উত্তর শোনার পালা। শুনেছিলেন এই গান।

কণ্ঠটি মহানায়ক উত্তম কুমারের। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকলো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত।

স্বর্ণকণ্ঠ রাউন্ডের সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নামগুলো এবার জানিয়ে দেব। মৈনাক ব্যানার্জি হুগলি শ্রীরামপুর থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, মৌমিতা মান্না ক্যানিং থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, সঞ্জয় ভর গিরিশ পার্ক কলকাতা 76 থেকে, রুমা দত্ত নিউ টাউন থেকে, প্রতাপ মুলা গোপীনাথপুর কুরপাই তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এবং অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন স্বর্ণকণ্ঠ রাউন্ডে তাদের প্রত্যেকের জন্য রইল এটা।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
1: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে শোনাতে গান।

জীবনের প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। শোনাতে এ গানের এই পর্যায়ে আপনি অনুরোধ করবেন জীবন বোধের সাথে মিশে থাকা রবীন্দ্রসঙ্গীতের কথা। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীতের কথা, আর লিখবেন আপনার পুরো নাম আর ঠিকানা। তারপর SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, সুর ব্যঞ্জন, সুর ব্যঞ্জন. এবার সুরব্যঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল জানে

যে সমস্ত বন্ধুরা এই গানটিকে সঠিকভাবে চিনে নিয়ে সুরব্যঞ্জন রাউন্ডের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন তাদের নামগুলো এবার আপনাদেরকে জানিয়ে দেব। সঠিক উত্তর দিয়েছেন সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে, অদিতি মিত্র বজবজ থেকে এবং রুমা দত্ত নিউ টাউন থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল এবার সবার জন্য।

পরের গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন কমলেশ পাত্র কল্যাণী থেকে এবং বেহালে থেকে সৌম্যজিৎ ব্যানার্জি। রইল অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে সেই গান সবার জন্য।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: लाइट्स ऑन, कैमरा
2: रोलिंग,
1: एक्शन।
0: আজকের চিত্রধ্বনির প্রশ্ন অন্য দিনের থেকে একটু আলাদা। শুনবেন বাংলা সিনেমার সংলাপ। সিনেমায় এই সংলাপের পরেই ছিল যন্ত্রানুষঙ্গে একটি রবীন্দ্রসঙ্গীতের সুর। আপনাকে বলতে হবে সেই সুরটি কোন গানের। উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর ঠিকানা। চিত্রধ্বনি,
3: চিত্রধ্বনি।
4: কিছু বলবে?
3: আমার তোর উপরে খুব রাগ হচ্ছে বাবা, খুব রাগ হচ্ছে। একবার মনে হচ্ছে তুমি ভুল, একবার মনে হচ্ছে তুমি ভুল হতে পারো না, আমার বাবা ভুল হতে পারে না। আমার মানি ব্যাগে তোমার আর মার এই ছবিটা আছে, আমার ভগবান তোমরা। এখন মনে হচ্ছে ছবিটাকে কেউ যেন দুটুকরো করে দিতে চাইছে। আমরা আর একসাথে থাকবো না বাবা, আমার তরফ থেকে কোনো ভুল। আমাদের উপরে কি তোমার অভিমান? কেন বাবা, কেন চলে যাচ্ছ তুমি? তুমি কিছু বলছো না কেন? তুমি চুপ করে দেখো না, ওতে আরো কষ্ট হচ্ছে। বলো না বাবা, কেন কেন তুমি চলে যাচ্ছ, বলো না কেন।
0: চিত্রধ্বনি,
5: চিত্রধ্বনি।
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।

আপনারা সকলেই জানেন 11টার সময় আমরা চলে যাই সংবাদ বিরতিতে, আর তারপর 11:10 গানে গানে বাজিমাতের পরবর্তী পর্ব নিয়ে ফিরছি রাজর্ষি আর দেবারতি। আপনাদের কেমন লাগছে আজকের এই বিশেষ পর্বের গানে গানে বাজিমাত জানাতে ভুলবেন না। কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এই পর্বের সময়টা শেষ, দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে ঠিক রাত

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মা, সঙ্গে আছি দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে ছিল চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন।
3: চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি
2: শুনেছিলেন এই সংলাপ।
5: কিছু বলবে?
6: আমার তোর উপরে খুব রাগ হচ্ছে বাবা, খুব রাগ হচ্ছে। একবার মনে হচ্ছে তুমি ভুল, একবার মনে হচ্ছে তুমি ভুল হতে পারো না, আমার বাবা ভুল হতে পারে না। আমার মানি ব্যাগে তোমার আর মার এই ছবিটা আছে, আমার ভগবান তোমরা। এখন মনে হচ্ছে ছবিটাকে কেউ যেন দুটুকরো করে দিতে চাইছে। আমরা আর একসাথে থাকবো না বাবা, আমার তরফ থেকে কোনো ভুল। আমাদের উপরে কি তোমার অভিমান কেন বাবা? কেন চলে যাচ্ছ তুমি? তুমি কিছু বলছো না কেন? তুমি চুপ করে দেখো না, ওতে আরো কষ্ট হচ্ছে। বলো না বাবা, কেন কেন তুমি চলে যাচ্ছ, বলো না কেন।
2: বেলা শেষে সিনেমার এই সংলাপের পরেই ছিল

নীরবে মন ছুঁয়ে যায় এই সুর। কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের নাম বলবো, তবে তার আগে ইমনের কণ্ঠে রইল তুমি রবে নীরব।

অনুদান শোনার পর বিশ্বাস করুন কিছুটা সময়ে যেন আমরা সকলেই বাকরুদ্ধ হয়ে যাই, কিন্তু

0: তা বললে কি চলে? আপনারা অর্থাৎ যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাঁদের নামগুলো তো বলতেই হবে। কমলেশ পাত্র কল্যাণী থেকে, রুমা দত্ত নিউটাউন থেকে, বেলুড় থেকে রঞ্জনা মজুমদার এবং ক্যানিং থেকে মৌমিতা মান্না দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
3: সারাটা দিন এই চলে, মেসেজ মেসেজ আর মেসেজ। এক বছর হলো রিটায়ার করেছে, তবু এখনো স্কুল আর ছাত্রীদের হাজারো গ্রুপ থেকে ছুটি পায়নি মালবিকা। সবার প্রিয় প্রধান শিক্ষিকা মালবিকা দি। শ্রাবণ মাস মানে রাত দিন বৃষ্টি, একটানা বৃষ্টি আর ভালো লাগে না। পড়ার টেবিলে

0: শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে।
1: গানের ভিতর দিয়ে,
0: গানের ভিতর দিয়ে
1: যখন দেখি,
0: গানের ভিতর দিয়ে
2: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে, আজকের অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো। এই সেগমেন্টে আমরা আপনাদের কিছু স্বরচিত অনুগল্প শোনাব। সেই অনুগল্পের মধ্যে লুকোনো আছে কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গ। আপনাকে চিনতে হবে সেই রবীন্দ্রসঙ্গীতটি। উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে লিখবেন আপনার পুরো নাম আর ঠিকানা। চলে আসি প্রথম গল্পে।
1: গানের ভিতর দিয়ে,
0: গানের ভিতর দিয়ে
1: যখন দেখি,
0: গানের ভিতর দিয়ে
2: রাত দিন টিভি সিরিয়াল, গানের চ্যানেল আর এই SMS। রুকু, তোর পড়াশোনার কোনো বালাই নেই বল?
3: পড়ছে তো অভিদা, তুমি খালি আমাকে বকো।
2: পড়ছিস না ছাই, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফেল করলে বাড়ির লোক সোজা বিয়ে দিয়ে দেবে।
3: সত্যি? তাহলে তো আমি ফেল করবই।
2: রুকু, তুই কি পেকেছিস রে?

নমস্কার, আমি রুকু, মানে রিক্তা বণিক। আজকের গল্প আমার আমার নয়, গল্পটা আমার অভিদার অভিরূপ বিশ্বাস। আমার থেকে বছর ছয়েকের বড়, একই পাড়ায় বড় হওয়া। আমাদের দুই বাড়ি সামনাসামনি হলেও মাঝে মাঝে মনে হতো সবটা নিয়ে একটাই পরিবার। ছোটবেলা থেকে শুনেছি অভিদার কিছু একটা শারীরিক সমস্যা আছে। এখনো আপছা মনে আছে, একটু হাঁটলেই অভিদা হাঁপিয়ে পড়ত। ওর যখন বছর ১২ বয়স, তখন ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তারপর থেকে মোটামুটি সুস্থ, গ্র্যাজুয়েশন করে চাকরিও পেল। সেদিন এমনই এক শ্রাবণের সন্ধ্যা, আরতি কাকিমা মানে অভিদার মা দৌড়ে এসে জানালো অভিদার শরীরটা হঠাৎ হসপিটালে নিয়ে যেতে হবে।

তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারই সম্মুখে।

0: গানের ভিতর দিয়ে
1: যখন দেখি
0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে আপনি শুনছেন গানে গানে বাজিমা গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে
1: গানের ভিতর দিয়ে
0: গানের ভিতর দিয়ে
1: যখন দেখি
0: গানের ভিতর দিয়ে
2: শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের প্রথম অনুগল্পটি যে রবীন্দ্রসঙ্গীতের আধারে তৈরি সেটি হলো

0: আর এই গান যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন, অর্থাৎ গানের ভিতর দিয়ে রাউন্ডের প্রথম যে অনুগল্প শুনে গান সঠিকভাবে চিনেছেন, তারা হচ্ছেন নিউটাউন থেকে রুমা দত্ত, অদিতি মিত্র বজবজ থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, এবং সেই সাথে ক্যানিং থেকে মৌমিতা মান্না। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল আপনাদের সবার জন্য।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে।
2: গানের ভিতর দিয়ে,
1: গানের ভিতর দিয়ে
2: যখন দেখি,
1: গানের ভিতর দিয়ে
3: শুনছেন গানে গানে বাজিমা। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আপনারা শুনছেন অনুগল্প, আর সেই অনুগল্প কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীতের ভাবনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। এবার চলে আসি দ্বিতীয় অনুগল্পে। আপনাকে চিনতে হবে কোন রবীন্দ্রসঙ্গীতের ভাবনাকে আশ্রয় করে এই গল্প গড়ে উঠেছে। উত্তর জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।
2: গানের ভিতর দিয়ে,
1: গানের ভিতর দিয়ে
2: যখন দেখি,
1: গানের ভিতর দিয়ে।
4: অভিদাদের বাড়িটা বড্ড সুন্দর, একটা ইয়াব বড় অ্যাকোরিয়াম ছিল, তাতে কত ধরনের মাছ। মায়ের কাছে

শুনেছি ছোটবেলায় নাকি ওই মাছ দেখিয়ে দেখিয়ে আরতি কাকিমা আমাকে ভাত খাইয়ে দিতেন। সেই থেকে আমাদের বলতে পারেন বন্ডিং, বলতে পারেন বন্ধুত্ব, সেই থেকে আমরা আপনজন।

অভিদার কন্ডিশন ভালো নয়। আইসিইউ এর কাঁচের ওপারে যে মানুষটি শুয়ে আছে সে বড় অচেনা। এইভাবে কখনো যে দেখতে হবে অভিদা, আমার অভিদাকে, ভাবিনি কখনো।

ভেরি ভেরি ক্রিটিক্যাল। ওর মেডিকেল হিস্ট্রি তো আপনারা জানেনই, কনজেনিটাল হার্ট ডিফেক্ট, মানে ওর বাকি সবার মতো হার্টে চারটে চেম্বার নেই, জন্ম থেকেই ওর আড়াইখানা, প্রেশার ফল করছে, এখন কোমাতে, নেক্সট 72 ঘন্টা না পেরোলে কিছুই।

তাই প্রতিদিন হতেছে শ্রান্ত, তবু চঞ্চল বিষয়ে মতি হে, নিবার নিবার প্রাণীর ক্রন্দন, কাটোহে কাটোহে এ মায়া বন্ধন, রাখো রাখো চরণে।

0: এই গান শুনতে শুনতেই জানিয়ে দেব কারা কারা জেনে নিয়েছেন সঠিক উত্তরের গান। অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, রুমা দত্ত নিউ টাউন থেকে এবং অদিতি মিত্র বজবজ থেকে দিয়েছেন সঠিক উত্তর।
1: সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
2: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে।
3: গানের ভিতর দিয়ে যখন দেখি
2: গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত। এবার চলে আসি গানের ভিতর দিয়ে রাউন্ডের তৃতীয় অনুগল্পে। আপনাকে চিনে নিতে হবে কোন রবীন্দ্রসঙ্গীতের আধারে এই গল্প গড়ে উঠেছে। উত্তর জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 নম্বরে। উত্তরের সাথে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন।
3: গানের ভিতর দিয়ে যখন দেখি
2: গানের ভিতর দিয়ে।
4: একটা চেনা মানুষ হসপিটালে ভর্তি হলেই হয়ে যায় পেশেন্ট, আর আমরা আপনজনেরা হই পেশেন্ট পার্টি। সব সম্পর্ক ওই আধ ঘন্টার ভিজিটিং আওয়ারে বাঁধা থাকে।

0: সেদিন ছিল 22শে শ্রাবণ। আগের দিন অভিদাকে দেখে বাড়ি ফিরলাম প্রায় রাত 9টা। 7 দিন হয়ে গেল। পেশেন্ট অভিরূপ বিশ্বাস 4 নম্বর আইসিইউতে গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে আমাদের কারোর চোখেই ঘুম নেই। ভোরের দিকে চোখটা লেগে এসেছিল বোধহয়।
1: ধোঁয়া, চারিদিকে সাদা ধোঁয়া, নাকি কুয়াশা। আমি হাঁটছি একটা মাঠ, হেঁটে চলেছি, জনমানুষ নেই। একটু পরে মনে হলো দূরে কেউ দাঁড়িয়ে। হ্যাঁ, ওই তো একজন, গায়ে একটা সাদা চাদর মুড়ি দিয়ে। আমি এগিয়ে গেলাম।
2: শুনছেন?
1: সে এগিয়ে চলল।
2: একটু দাঁড়ান, আমিও যাব।
1: কিছুটা এগিয়ে সে ফিরে তাকালো।
2: অভিদা!

0: পেশেন্ট অভিরূপ বিশ্বাসের বাড়ির লোক বলছেন?
1: হসপিটাল থেকে বলছিলাম।
0: গতকাল রাত থেকে ওনার কন্ডিশন ডেটোরিয়েট করেছিল। আপনারা ইমিডিয়েট হসপিটালে চলে আসুন।

মধুমিশি পূর্ণিমার ফিরে আসে বার বার, সেজন ফিরে না আর যে গেছে চলে, ছিল তিথি অনুকূল শুধু নিমেষের ভুল, চিরদিন তৃষাকুল পরাণ জলে।

0: অনুষ্ঠান শুনতে শুনতে, গান শুনতে শুনতে আমাদের কাছে কিন্তু উত্তর চলে এসেছে।
1: একদমই তাই, সঠিক উত্তর দিয়েছেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এবং অতিথি মিত্র বজবজ থেকে।
0: আর আপনাদের সঠিক উত্তর কি সেটা অবশ্যই আমরা গানে গানে শুনব, কিন্তু আরও একবার আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অবশ্যই আমাদের কৃতজ্ঞতা বোধ আমাদের সেই তিন বন্ধুর জন্য যাদের কণ্ঠ আমরা কিন্তু আজ এই অনুষ্ঠানে পেয়েছি,
1: উজ্জ্বল ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য এবং সরিতা নিয়োগী।
0: আমাদের তিন আর্য বন্ধু আমাদের এই অনুষ্ঠানে তাদের কণ্ঠদান করেছেন, তাদেরকেও ধন্যবাদ। আর অনুষ্ঠান কেমন লাগলো সেই ফিডব্যাক কিন্তু আপনারা দেবেন। তাহলে আজ দেবরতী আর রাজশ্রীকে অনুষ্ঠান থেকে বিদায় জানানোর অনুমতি দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন,
1: শুভরাত্রি।

রাহুল দেববর্মনের পরাধুনিক গান, পরপর বেশ কিছু গান আশা ভোসলের কণ্ঠে। ডিটিএইচ পরিষেবায় অনুষ্ঠান শুনছেন আপনারা।

0: একটু আরো থেকে যাও।
1: ভূপিন্দর সিং, শ্রাবন্তী মজুমদার।
0: কে?
2: আমি।
0: আমি কে? আমি
2: তোমার আমি
0: না।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গানের অনুষ্ঠান, এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এখন শুনবেন ছবির নাম অভিমান, ছবি থেকে পরপর সেই ছবির সবকটি গান, প্রথম শিল্পী অনুরাধা পাড়োয়াল।

এতক্ষণ শুনছিলেন ছায়া ছবির গানের অনুষ্ঠান, শেষে শুনলাম অহংকার ছবির গান, এখন শুরু হচ্ছে নানা রঙের গান, লোকগীতি অনুষ্ঠান। প্রথম শিল্পী শাহানা বাজপেয়ী।

শুনছিলেন নানা রঙের গান, ডিটিএইচ প্রচার তরঙ্গে আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে ভোর চারটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে খেয়াল আহির ভৈরব রাগে, শিল্পী কুহু কাঙ্গুলি, তবলায় অরুণাভ মুখার্জি এবং হারমোনিয়ামে রতন নট্ট। রাগ আহির ভৈরব।

আহির ভৈরব রাগে খেয়াল শুনলাম, শিল্পী ছিলেন কুহু গাঙ্গুলি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শরৎবাদন, রাগ ভাটিয়ার, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, তবলায় প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার।

এতক্ষণ ভাটিয়ার রাগে শরৎপাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকব উজ্জ্বল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 7ই আগস্ট, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে। আজ রবীন্দ্রনাথের গানে গানে সাজিয়েছি চিরন্তনী, কারণ আগামীকালই তো 22শে শ্রাবণ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল ই আমাদেরই লোক, আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা কুস্যাত যেন মনে আসে। কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখনক পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর গান এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই মোর শেষ পরিচয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দোহাই ডাক্তার, আর যাই করো অপারেশনের কথা বলুন না, কাতরস্বরে বললেন রবীন্দ্রনাথ। বিধান রায় একটু যেন বিরক্তই হলেন, তবু যথাসম্ভব গলাটা মিষ্টি করে বললেন, কেন এরকম ছেলে মানুষই করছেন বলুন তো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তখন পই পই করে বারণ করলাম শুনলেন না, কালিম্পং যাবার পরই কীরকম বাড়াবাড়ি হলো দেখলেন তো। অভিমানী রোগী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। ধন্বন্তরী চিকিৎসক এবার হেসেই ফেললেন, না আপনি দেখছি রেগে গেছেন। আচ্ছা, আপনার এর আগে অপারেশন হয়নি?
2: হয়েছে, লন্ডনে পাইলসের জন্যে প্রায় 28-29 বছর আগে।
1: তারপর কেমন ছিলেন, ভালো না?
2: তা অবশ্য, একেবারে ভালো না হলেও 90% তো বটেই।
1: তাহলে
2: মনটা মানছে না যে, বুঝতে

0: পারছি তোমাদের যুক্তি, আমি বুঝতে পারছি পরপারের ডাক এসে গেছে, তাই চাইছি আমার এই শরীরটা যথাসম্ভব নিঠুলভাবে তেনার হাতে সমর্পণ করতে।
1: না না, এরকম বলছেন কেন? প্রস্টেটটা বড় হয়ে গিয়ে ঝামেলা করছে, শরীরে ইউরিয়া বেড়ে যাচ্ছে, সিক্সেস্টমি করে দিলেই ঝামেলা চুকে যায়, বিধান রায় আশ্বাস দিলেন।
0: ও বাবা, কি অপারেশন! এ তো বড্ড খটোমটো নাম।
1: মানে হলো ইউরিনারি সিস্টেমের বাইপাস, ইউরিনটা আর আটকাবে না।
0: তাই বলো, যার ভালো নাম জ্যোতিষ আর্ণব তারই ডাক নাম জ্যোতি।
1: আজ তাহলে উঠি, বিধান রায় উঠে পড়লেন। হ্যাঁ, শান্তিনিকেতনে যেতে চান শুনলাম, যান ঘুরে আসুন, তারপর একটা সেলুন কার বুক করে চটপট জোড়াসাঁকো চলে আসুন, দেরি করবেন না।
0: আর দেরি, মরার জন্যে আমার তর সইছে না,
1: অস্ফুট স্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি? বিধান রায় আবার ঘুরে দাঁড়াবেন।
0: না না, কিছু না, তুমি সাবধানে যাও।
1: শান্তিনিকেতন ফিরেও একই সমস্যা, রবীন্দ্রনাথ একদিন বলেই ফেললেন। রথীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ছেলে, একদিন বললেন, বাবা মশাই অপারেশনটা করিয়ে নিন, সবাই বলছে।
0: দূর, তোমাদের সবারই ওই এক কথা, আমার শরীরটা ফুটোফাটা না করে কারো শান্তি নেই দেখছি।
1: রবীন্দ্রনাথ পাশ ফিরে শুলেন, বড্ড হতাশ লাগছে। বহুদিন আগে কান ভনভনানির জন্য ইউনানি ওষুধ খেয়েছিলেন, তাতে রোগ সেরেছিল, কিন্তু বড্ড ডিপ্রেশন হয়েছিল। অ্যালোপ্যাথির নাম শুনলেই সেরকম ডিপ্রেশন যেন ফিরে ফিরে আসছে। আর এই কাটা ছেঁড়ার কথা ভাবলেই কবির হাত পা যেন ঠান্ডা হয়ে আসে, তিনি নিজেই বুঝতে পারছেন তার যাবার সময় এগিয়ে আসছে। একসময় কত অত্যাচারই না করেছেন এই শরীরের ওপর, রোদে পুড়েছেন, জলে ভিজেছেন, কিচ্ছু হয়নি, আর এখন
0: এত যত্নের মধ্যে থেকেও।
1: দূরে আলোর একটা ঝলকানি না, তার মধ্যে দিয়ে একটা মানুষের অবয়ব ফুটে উঠছে না, তবে কি ডাক এসে গেল? ধর্মর করে উঠে বসলেন রবীন্দ্রনাথ।
0: ও হরি, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। এই কে আছো, একটা খাতা পেন নিয়ে এসো তো।
1: ছুটে এলেন রানী। এই যে গুরুদেব, বলুন কাকে কি চিঠি লিখতে হবে?
0: না, একটা গান
1: লেখো তো।
0: ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে।

কি সুন্দর গান গুরুদেব, আর কি মিষ্টি সুরটা, ভালো হয়েছে না? ছেলে মানুষের মতো বলে উঠলেন রবীন্দ্রনাথ। তাহলে এখনো ফুরোয়নি, নিজের মনেই বিড়বিড় করলেন। পরের দিন আবার ডাক, একটা ছড়া লেখার জন্যে। বলুন গুরুদেব, লেখো। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল, পয়লা ভাদর পাগলা বাঁদর লেজখানা যায় ছিঁড়ে, পালতে মাদার শেরেস্তাদার কুটছে নতুন চিঁড়ে, কলেজ পাড়ায় শেয়াল তারায় অন্ধকলুর গিন্নি, ফটকে ছোঁড়া চটকিয়ে খায় সত্য পীরের সিন্নি। বেশ কয়েকটা দিন কেটে গেল, জীবনের শেষ পৌষ মেলা চলে গেল। এবারই প্রথম

রথোৎসবের প্রার্থনায় অংশ নিতে পারলেন না গুরুদেব। বড্ড মন খারাপ লাগছিল, বাপ পিতামহর ঐতিহ্য এবারই তাতে ফাঁকি পড়ে গেল। কি করে যাবেন, প্রায় রোজই জ্বর আসে। কবিরাজ মশাই বলেছেন ভালো করে দেবেন, সেই ভরসাতেই শান্তিনিকেতন ছাড়ছেন না। কেটে গেল জীবনের শেষ 25শে বৈশাখও। মাঝে মাঝে বেশ ভালো লাগে, শরীরটা পুরনো দিনের মতোই তরতাজা লাগে। তারপর যে কে সেই, এরই মধ্যে চলেছে কবিতা লেখা, গান লেখা। কি করে যে পারেন সবাই অবাক হয়, রবীন্দ্রনাথ কি করে বোঝাবেন? তিনি তো অক্ষরগুলোকে যেন চোখের সামনে দেখতে পান। কি মসৃণভাবেই না তারা একে অপরের ঘাড়ে চড়ে বসে, কবিতা গান হয়ে ওঠে। কিন্তু কয়েকদিন পরে তাও যেন বন্ধ হয়ে গেল, আর শান্তিনিকেতনে রাখাটা তাকে খুব ঝুঁকির হয়ে যাবে, সবাই এখন বুঝতে পারছে। প্রশান্তচন্দ্র মহালানবীশ তাগাদা করতে থাকলেন, অগত্যা কবিও মত দিলেন। ওদিকে বিধানরায়ও ভীষণ রাগারাগি করছেন। দিন ঠিক হল 9ই শ্রাবণ, জুলাই মাসের 25 তারিখ। শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা শুরু করলেন রবীন্দ্রনাথ। সেই কবে বাবার হাত ধরে ছোট্ট রবির এখানে আসা, কবি নিশ্চিত আর কোনো তিনি দেখতে পাবেন না এই তাল তমাল গাছ, সেই খোয়াই। কেন জানি না আজ মৃণালিনীর কথা বড্ড মনে পড়ছে। কি ভালোই যে সে বাস্ত এই শান্তিনিকেতন, ও না থাকলে আজকে কবির স্বপ্ন পূরণ হতো, স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আর কি সাংঘাতিক পরিশ্রমই না সে করত, এক কথায় সমস্ত গয়নাগাটি সে বন্ধক রেখে দিয়েছিল। বড্ড কান্না পাচ্ছে, এমনিতে মনের আবেগ সহজে প্রকাশ করেন না রবীন্দ্রনাথ, কিন্তু আজ আজ ছেলে মানুষের মতো কান্না পাচ্ছে। বৌমা দেখো তো একটা গগলস পাও কিনা। কয়েকদিন আগে রবীন্দ্রনাথের চুল দাড়ি ছোট করে কাটিয়ে দেওয়া হয়েছে, গগলস পরে বেশ কিম্ভূত টাইপের দেখতে লাগছে নিজেকে। এত দুঃখের মধ্যেও রবীন্দ্রনাথ ঠিক করে হেসে ফেললেন। ইআইআর এর নিবারণচন্দ্র ঘোষ তার নিজের সেলুনখানা কবিকে দিয়ে দিয়েছেন, তবে ভীষণ গরম। অনেকদিন আগে ভিজিয়ানা গ্রামে ট্রেনে যেতে যেতে মনে হয়েছিল ট্রেনটা যেন অবিরত সেনগুপ্ত দাসগুপ্ত করতে করতে ছুটে চলেছে। সেক্রেটারি অনিলের স্ত্রী রানীচন্দ্রকেও বলেছেন সেই কথা, আজ আবার মনে পড়ে গেল। সেই নিয়ে প্রথমে একটু হাসি ঠাট্টা করলেও ট্রেন জার্নি করতে করতেই কবি আবার বেহুশ হয়ে গেলেন। কখন যে জোড়াশঙ্কর বাড়িতে ঢুকলেন টেরও পেলেন না। পরের দিনই আবার সজ্ঞানে, কোথায় আমার অপারেশন হবে কবি জানতে চাইলেন। হসপিটালে হবে না, বাড়ির একটা বারান্দাকে একদম স্টেরিলাইজ করা হয়েছে, সেখানেই হবে। যাক বাবা, যেখানে জন্মেছি সেখানেই মরব, মৃদুস্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি গুরুদেব? জিজ্ঞাসা করলেন ডাক্তার নীলরতন সরকার। তিনি এখন প্রায় রোজই আসেন, প্রথিতযশা ডাক্তারদের মধ্যে তিনিই একমাত্র যিনি অপারেশনের বিপক্ষে। বারবার বলেছেন, বিধান, সাধারণ পেশেন্ট আর রবীন্দ্রনাথের শরীর কিন্তু সমান নয়, অপারেশনের ফল খারাপও হতে পারে। অথচ আর কোনো বিকল্প পথও তিনি দেখাতে পারেননি। ব্লাড আর ইউরিন টেস্ট প্রায় রোজই হচ্ছে, নিউট্রোফিল কাউন্টটা একটু বেশি, ইউরিনে ইকোলাইও বড্ড। মঙ্গলবার 29শে জুলাই কবি উচ্চারণ করলেন তার শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে।

0: শান্তি রক্ষয় অধিকার। লিখেও কবির মন খুঁতখুঁতে, একটু যেন ন্যাড়া ন্যাড়া লাগছে। কাল ঠিক করে দেব, ভাবলেন কবি। সে সুযোগ তিনি কি আর পাবেন? সকালে মেজাজটা বেশ ভালো, কারণ শরীরটা শরীফ। কফি আর পেঁপে খেলেন, কবিতাটা নিয়ে বসবেন ভাবছেন। এমন সময় আবির্ভাব ডাক্তার ললিত ব্যানার্জির, নাম করা সার্জন। তাহলে আজই ওটিটা করে দিই।
1: ওটি? সেটি আবার কি? এটি সেটি ওটি?
0: আগে অপারেশন। ওটি মানে অপারেশন, আজই করে দিই, টুকুস করে হয়ে যাবে।
1: করে দাও, পড়েছি জগনের হাতে।
0: সকাল থেকে কিছু খাননি?
1: খেয়েছি তো পেঁপে আর।
0: ও ঠিক আছে, তাহলে তো অজ্ঞান করা যাবে না, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করে দেবো, কিচ্ছু টের পাবেন না।
2: কবি কিন্তু খুবই ব্যথা পেলেন, মুখ পুঁজে সব স্বচ্ছ করলেন, কোনো অনুযোগ করলেন না। দু তিন দিন সাবধানে থাকতে হবে, কারণ ইনফেকশন যা হবার তা সাধারণত তিন দিনের মধ্যেই হয়। হলো ঠিক উল্টো, অসুস্থতা বাড়ল তিন দিন পর থেকে। ডাক্তারেরা প্রথমে বেশ খুশি খুশি ছিলেন, কবি গুরুবোধয় যাত্রায় ভালো হয়ে যাচ্ছেন, অসম্ভাবনার জীবনী শক্তি। এর আগেও এক ভয়ানক রোগে টানা 50 ঘন্টা অজ্ঞান ছিলেন, সবাইকে অবাক করে সেবারও কিন্তু উঠে বসেছিলেন। কিন্তু তিন দিন পর থেকেই জ্বর আবার ফিরে এলো, কবি প্রায় বেহুশ হয়ে যেতে থাকলেন। যখনই জ্ঞান আসে তখনই খালি বলেন, জ্বালা, গায়ে বড্ড জ্বালা। ইউরিনের পরিমাণ ক্রমশ কমতে থাকল, পাঁচ সেল গেল অনেকখানি বেড়ে। ডাক্তাররা বুঝতে পারছেন এবারে তারা পরাজিত হবেন। হিক্কা কমাতে না পেরে বিধান রায় অসহায়ভাবে বাড়ির মহিলাদের কাছে বললেন, না, আমি পারলাম না, এত দেরি করে অপারেশন হলো। তোমরা তো অনেক টোটকা জানো, দেখো না চেষ্টা করে, যদি কিছু হয়। 22শে শ্রাবণ, বুধবার। কবির রেডিয়াল পালস প্রায় অন্তরিত। অমিতা ঠাকুর প্রার্থনা করছেন, শান্তম শিবম ঐত্যম, কবির প্রিয় মন্ত্র। প্রার্থনা করছেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রার্থনা করছেন নির্মল কুমারী মহালনবীশ, তামসো মা জ্যোতির্গময়। কবির পদতলে রাখা হল চাঁপা ফুল, রবীন্দ্রনাথের বড় প্রিয়। চীনা অধ্যাপক তান ইউন শান নিজস্ব ভাষায় প্রেয়ার করছেন। বেলা 12:09। এতক্ষণ অচেতন কবি যেন সজ্ঞানে ফিরে এলেন, এত ঝরঝরে তিনি বহুদিন বোধ করেননি। তার শরীরটা যেন লাফিয়ে উঠে ভাসতে লাগলো। আরে কি, তিনি তো সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এমনকি তার নিজের সাইতো শরীরটাও। এটাই কি তবে মৃত্যু? তাহলে এতদিন মিছেই ভয় পেয়েছিলেন। সুন্দরভাবে তিনি ভেসে বেড়াচ্ছেন, হয়তো হয়তো শিলাইদহের জমি, আকাশ, নদী, আগে কি যেন নাম ছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, খোরশেদপুর, ওই তো পতিশর, ওইখানে তিনি এখনও জমিদার, এখানকার প্রজারা তার অনেক অনেক বেশি আপনজন, বড় সরল আর পরিশ্রমী ছিল। বিদায়, সবাই ভালো থেকো। আরে সামনে ওটা মৃণালিন না, কি যেন বলছে, আমার ছুটি ছুটি, হ্যাঁ ছুটি, দেখো আজ আমাদের সব কাজ থেকে ছুটি। ছুটি তোমার বড় প্রিয়, তাই না? তাই তো তোমার ডাকনামও দিয়েছিলাম ছুটি। হাত বাড়িয়ে ওটাকে, বাবা মশাই পিছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন, দাদা মশাই, প্রিন্স দ্বারকানাথ,

দাদামশাই, আমি আপনার ব্যবসার কত জরুরি কাগজ পুড়িয়ে ফেলেছিলাম, আমি মার্জনা করবেন, কবি হাত জোর করে প্রার্থনা করলেন। দ্বারকানাথ বুকে টেনে নিলেন তার বংশের সবচেয়ে খ্যাতিমান পুরুষটিকে। ওদিকে জোড়াসাঁকোর কবির ঘরটিতে উঠেছে কান্নার লোল। কবি চলে গেছেন, কিন্তু এ কি, কবির হাত দুটো হঠাৎ বুকের কাছে চলে এলো কেন? তাহলে কি কবি সবার কাছে বিদায় চাইলেন? পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। হাত দুটো আবার যেন এলিয়ে পড়ল, কবি বিদায় নিলেন, কিন্তু রয়ে গেলেন আমাদের স্মরণে মননে চিন্তনে, তার কবিতায় তার গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 22শে শ্রাবণ নিয়ে আজকে আপনাদের কাছে শোনালাম রবীন্দ্রনাথের জীবনের শেষ কয়েকটি দিনের ঘটনা।